আর আজকে 9903659692 এই নাম্বারে আপনাদের সঙ্গে আমাদের যে বার্তালাপ হয় সে বার্তাগুলো একটু চট করে পড়ে নেওয়া যাক। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, মে মাসে 4 কিংবদন্তির জন্ম এই বঙ্গে। আজ রাধারাকুণ্ডে রামমোহন জন্মেছিলেন, যাতে খানাকুলবাসীর বুক ভরেছে গর্বে। মহাপুরুষ রবীন্দ্রনাথ রামমোহনকে বলেছেন ভারত পথিক। অনেকের মতে শুধু ভারতে নয়, তিনি অন্যতম বিশ্ব পথিক। খুব সুন্দর একটি সংযোজনা আজকে আপনার রামমোহনকে নিয়ে। গত বছর একটি অনুষ্ঠান করেছিলাম মনে আছে, মে মাসে। আসলে আজকে যেহেতু বায়োডাইভার্সিটি ডে, সেই জন্যে এই চিত্রগ্রীবের যে গল্পটি সেটি আপনাদেরকে শোনালাম। তবে ভবিষ্যতে কখনো অবশ্যই ইচ্ছে আছে যে অন্য অনেক বিষয় নিয়ে কথা বলার। আজকে 22 মে রামমোহনকে নিয়ে আর অনুষ্ঠান করা হলো না, তবে অন্য কোনো দিন তো করা যেতেই পারে, কারণ সত্যি সত্যি এদের তো জীবনের প্রতিটি অংশই আমাদের কাছে অনেক বেশি শুধু আকর্ষণীয় না, গ্রহণ করতে পারলে তা সেগুলোকে আমাদের জীবনই আরও সুন্দর হয়ে উঠবে, তাই নাকি? ধন্যবাদ। এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, আবার এক নতুন সকালের শুরু, আবার এক চিরন্তনীর ভোর, দিনটি সবার শুভ হোক। গল্পটি শুনে হৃদয় ছুঁয়ে গেল। মায়েরা সব জানে, মায়ের কাছে কোনোদিনই কিছু লুকিয়ে রাখা হলেও মা কিন্তু সব কিছু বুঝতে পারে। শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন মা তার চিৎকার, খিদে, আনন্দ, খুশি সব কিছু অনুভব অনুমতি বুঝতে পারে অনুভূতি, তাই মায়ের চোখে কিছু লুকিয়ে করা যায় না, সেজন্যই তো মায়েরা মা। উজ্জ্বলবাবু এবং ইন্দ্রাণী, হ্যাঁ ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনীর অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। যাই হোক, আপনাদের ভালো লাগাগুলো অবশ্যই ইন্দ্রাণীকেও জানিয়ে দেব। এরপর লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তরবাওয়ালি থেকে, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, তবু এমন সময়ও চিরন্তনী জয় করে ন্যায় সবাই হৃদয় সবাকার। এই যে আপনাদের ভালো লাগা বারবার করেই বলি, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি, এবং সত্যি সত্যি এটা প্রেরণাও বটে আরও নতুন কিছু গল্প সঙ্গে নিয়ে আসার। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, সকল শ্রোতাবন্ধু আর তোমায় জানাই সকালের শুভেচ্ছা। চিরন্তনী অনুষ্ঠানে আপনাদের পরিচালনার অপেক্ষায় থাকি। আজকেও গান আর শিক্ষামূলক গল্পের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা। অনেক ধন্যবাদ প্রবাল আপনাকে। এরপর লিখছেন চিরন্তনীর ভোরের ডাকে জেগে ওঠে মন, মিষ্টি গানে ভরে যায় সকালবেলার ক্ষণ, মোটিভেশনের গল্প শোনা, হার না মানার বাণী, শিক্ষামূলক কথায় মেলে জীবনের দূর হয় গ্লানি, শুক্র শনি রবির ভোরে সুখ ছড়ায় চিরন্তনী। সৌভিক সরকার কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ সৌভিক আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মোটর থেকে বলছি, আজ শুক্রবার প্রথম দিনে চিরন্তনী শুনছি, সুন্দর একটি গানের সাথে গল্প শোনার অপেক্ষায় আছি, সবাই গরমের তাপ থেকে যতটা সম্ভব তপাতে থাকবেন, প্রভাতী শুভেচ্ছা সবার জন্য। আসলে এই যে পারস্পরিক কেয়ারিং অ্যাটিটিউড, এটি তো জীবনের সব কিছু, তাই না? খুব ভালো থাকবেন তপতিদি। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সৈজ্যোতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে, একটি সপ্তাহ পরে পেলাম উজ্জ্বল এই আসরে, গান গল্প কথা ডালিতে উজ্জ্বলবাবুর বাসরে, চিত্রগ্রীবের গল্প কথনে উজ্জ্বল সুরের সুধা, সুন্দর এই সকালে ভরছে মনের ক্ষুধা, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে যথার্থ গল্প জানি, জাগরণের সুধা প্রেরণে এই আসরে তা মানি, বাবার থেকে সাহস আর মায়ের থেকে বুদ্ধি, উভয়ের সংমিশ্রণে হয় চিত্রগ্রীবের সিদ্ধি, পশু পাখির এত বুদ্ধি, কখন কি করতে হবে ডিম পাড়া, ডিম রক্ষা ডিমে তা দিতে হবে,

সময় মতো ডিম ফোটানো নবাগতের আগমন, সুন্দর পঠন গুণ এই আসরের জাগরণ, বাচ্চাদের খাওয়ানোর রীতি সত্যি দৃশ্যকল্প গঠন, নিত্য দেখতে পাচ্ছি যেন বাড়িতে এই পাখিদের যাপন। আমাদের বাড়ির ঝুলন্ত টবে বুলবুলির বাসা খাসা, বাচ্চাদের খাওয়ানো যত্নে আমাদের সঙ্গে মেশা। টুনটুনির বাসা তৈরি দেখছি কাজ থেকে, অবাক হয়ে ভাবি ওরা শিখে কিসের থেকে। নতুন নতুন চিন্তায় হোক সবার উত্তরণ, সাপ্তাহিক এই আসরে তারই উজ্জ্বল নিবেদন। অরিজিৎ দাস, অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দরভাবে ছন্দবদ্ধভাবে আপনার মনের কথাগুলো প্রকাশ করতে করার জন্য। এরপরে লিখছেন কে দেখা যাক, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনীয় উজ্জ্বল দা, গত সপ্তাহে আপনাকে পেলাম না, ভালো আছেন শুনছি দাদা, এগিয়ে চলুন। হ্যাঁ, গত সপ্তাহে আমরা আসলে কলকাতায় ছিলাম না, একটু বাইরে গেছিলাম, তবে আপনারা সবাই অপেক্ষা করেছেন, বারবার লিখছেন দেখছি, সেটা কিন্তু আমাদের কাছে একটা পরম পাওয়া, ভালো লাগা। এরপর লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শুরু হলো জীব বৈচিত্র্য রিলেটেড গল্প শুনবো আজকে, অপেক্ষায় রইলাম। কালকের দিন প্রবাবলি চ্যানেলের বড় ডিস্টারবেন্স ছিল, ও কাল, আচ্ছা, কিছুই শুনতে পাচ্ছিলাম না, চিন্তায় ছিলাম আজকে ঠিক থাকবে কি না। ঠিকঠাকই চলছে, গল্প শুরু হলো মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। আসলে আপনারা আমাদের খুব দারুণ কিছু ফিডব্যাক দেন, এই যে ব্যাপারগুলো আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি না স্টুডিওতে বসে, আপনাদের কথার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনুষ্ঠানের পরিকল্পনাগুলো অনেক সময় করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারাই আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী শুধু নন, আমাদেরও যে ডেভেলপমেন্ট তার কাণ্ডারিও বটে। এরপর লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়া ইলাহাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, আজকের গল্প শুনছি খুব ভালো লাগছে, ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, সুপ্রভাত দাদা ভাই, আমি চিরন্তনের গল্পটা শুনছি খুব ভালো লাগছে, ভালো থাকবেন আর এইভাবেই ভালো ভালো গল্প নিয়ে আসবেন চিরন্তনীর শ্রোতাদের জন্য, শুক্রবারের ভোরে আবারও জানাই তাজা সুপ্রভাত। অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শাওরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবারে চিরন্তনীদের শুনছি গান গল্প নতুন, খুব ভালো লাগছে এই চিরন্তনী অনুষ্ঠান, তাই তো অপেক্ষায় থাকি। জীব বৈচিত্র্য, আমাদের পাড়ায় এক অসম্ভব একটা ঘটনার কথা মনে পড়ল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটি সারমেহ বাচ্চা দিয়েছে গাছের তলায়, কিন্তু অসহায় এর বাড়ি ওর বাড়ি ঘুরছে, তারপর আমাদের একজন ওই সারমেহ বাচ্চাটিকে প্লাস্টিকের তলায় রেখে দেয়। আশ্চর্য হলাম, সারমেহটি বাচ্চাদের কাছে নিশ্চিন্ত হয়ে শুয়ে রইল, এই দেখে ভাবলাম এরা জানে মানুষটাকে সাহায্য করবে। আজ আপনার গল্প এই শুনে ঘটনার কথা মনে পড়ল, মানুষের সঙ্গে এই না মানুষের সম্পর্ক, আসলে এই যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, এটাই কিন্তু আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবন এবং পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। যখন মানুষ বিশেষ করে লোভের বশবর্তী হয়ে তার চারপাশে নিষ্ঠুরভাবে হাত বাড়ায়, সব কিছুকে ধ্বংস করে, তখনই একমাত্র এই জীববৈচিত্র্য শুধু নয়, পৃথিবীও দুঃখিত হয়, ক্লান্ত হয় এবং কখনো কখনো ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনী লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবসে দেখলাম যা দেখলাম তাই বলছি, পাড়ার মোরাম রাস্তার উপর কৃষ্ণচূড়ার পাপড়ি আর রাধাচূড়ার ঝরে পড়া পাপড়ি মিলেমিশে একাকার হয়ে রয়েছে, একটু এগিয়ে দেখি কামিনী ফুল আর টগর ফুল একসঙ্গে জড়িয়ে সহবাস করছে, আরও একটি দূরে বকুল কোনো অংশে কম যায় না, তার সেই গাছের ডালে একটি কোকিল তারস্বরে তার প্রিয়তমাকে ডাকছে, কি অপূর্ব সুন্দর সেই মুহূর্ত, আজ যেটুকু দেখলাম তাই দেখলাম। আসলে আমাদের চারপাশে কত কিছু ঘটে আমাদের দেখা হয় না, তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু। তার যে ভালো লাগা, সে ভালো লাগাটুকু পেতে পারলে জীবনে আলাদা করে কখনো আনন্দ খুঁজতে হয় না, আনন্দ চারপাশেই ছড়িয়ে আছে শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। এরপর লিখছেন কমলেশ দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে, খুব সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ দাদা ভাই চিরন্তনী, খুব ছোট্ট করে মনের কথা লিখেছেন, অনেক ধন্যবাদ। এরপর লিখছেন শুভ সকাল দাদা ভাই,
মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে চিত্রগ্রীবের গল্পে অভিভূত একরকম প্রকৃতির জীববৈচিত্র্যের গল্প বারবার শোনাবেন, মানুষের গল্প তো শুনি, ভালো থাকবেন ভাই। আসলে মানুষ প্রকৃতি সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই বিশ্ব সংসার। অনঙ্গমোহন রায় পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজকে তুমি উজ্জ্বল উজ্জ্বল গল্প শোনাচ্ছ, চিত্রগ্রীবের গল্পটা ছোটবেলাকার স্মৃতিকে তুলে ধরছে, তোমার বাচনভঙ্গি এবং গান নির্বাচন মুগ্ধ করেছে, সবাইকে সুপ্রভাত জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদেরই ভালো লাগাটুকুই তো আমাদের কাছে বড় পাওয়া। এরপর লিখছেন, গুড মর্নিং, এই গল্পগুলো পঞ্চম শ্রেণীতে পড়ানো হতো, ইংলিশ গল্প হিজ ফার্স্ট ফ্লাইট স্টোরির সঙ্গে মিলে যায়। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। হ্যাঁ, আসলে এই গল্পটা কিন্তু ইংরেজি গল্প, সেটা নিয়েও একটা বিশাল গল্প আছে। আসলে ধনগোপাল মুখোপাধ্যায় যিনি এই গল্পটা লিখেছিলেন, তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন, এখান থেকে 19 বছর বয়সে গিয়েছিলেন জাপানে, সেখানে কাজের তাগিদে, দেখুন 19 বছরের একটা বাচ্চা ছেলে, এবং তার আগে তার জীবন অদ্ভুত রকমের, মানে এটা নিয়ে একটা বড় গল্প। তারপর তিনি আমেরিকায় চলে গেলেন, আমেরিকায় তিনি দুখানা তিনখানা বই প্রকাশ করলেন, সেখানে মাদার ইন্ডিয়া বলে এক ভদ্র মানে একটা বই লিখেছিলেন, এক ভদ্রমহিলা ভারতের বিভিন্ন রকমের মানে ঘটনার যেগুলো নেতিবাচক ঘটনা সেগুলোকে তুলে ধরে, তখন তিনি লিখলেন দ্য মানে ব্যাপারটা এরকম, আমার ঠিক দ্য অ্যান্সার অফ মানে এরকম বইটার নামটা ছিল, আমি পরে কনফার্ম করবো আপনাদেরকে, দ্য অ্যান্সার অফ দ্য সান অফ মাদার ইন্ডিয়া, ভারত মাতার সন্তানের জবানবন্দি, তাতে এখানকার অসম্ভব সুন্দর সুন্দর ঘটনাগুলো তিনি লিখে তুলে ধরেছিলেন, এবং বইটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল, 3-4 মাসে কয়েক হাজার কপি বিক্রি হয়েছিল, ইংলিশে লিখেছিলেন। এবং এই যে বইটি চিত্রগ্রীব, যেটা আমরা বাংলায় পড়লাম, সেটার নাম ছিল মনে হয় গ্রে নেক বা এরকম কিছু, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং সেটা সেখানে একটা বিশেষ পুরস্কার পেয়েছিল, সে ঘটনাগুলো আপনাদের বলবো পরে। তবে এই মুহূর্তে আর যারা যারা পাঠিয়েছেন তাদের লেখাগুলো একটু পড়ে দিই, বার্তাগুলো। শুভ সকাল চিরন্তনী, লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদী মুর্শিদাবাদ থেকে, জীববৈচিত্র্য দিবসে আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, গান গল্পে অনুষ্ঠানে জমে উঠেছে, ভোর থেকে গল্প শুনে মন খুব ভালো হয়ে গেল, সপ্তাহের প্রথম চিরন্তনী অনুষ্ঠান এভাবেই সুন্দর হয়ে উঠেছে, অনেক ধন্যবাদ। আগামীকাল ইন্দ্রাণী আসবে আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর তারপর রবিবার দিন আবার আমি আসবো আপনাদের কাছে। আর যারা যারা বার্তা পাঠিয়েছেন তাদের বার্তাগুলো একটু চট করে পড়ে দিই। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চিত্রগ্রীব বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, আজ তোমার চিত্রগ্রীবের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, তবে তোমার দুটিতে জুটি বেঁধে ছুটি নিলে আর তাই গত সপ্তাহে আছে, গত সপ্তাহের কথা তিনি বলেছেন, যাই হোক। এরপরে উত্তরে জুটি না চিরন্তনী, উত্তরের আশায় থাকলাম, রাজা রামমোহন রায়ের জন্মদিনে প্রণাম, সবাই ভালো থাকবেন। আসলে 25শে বৈশাখ পড়বে মনে হলো, তবে সৌম ভাইও খুব ভালো শোনাচ্ছিল, আচ্ছা পুরনো আগের অনুষ্ঠানগুলো নিয়ে তিনি কথা লিখেছেন। হ্যাঁ, তবে আমরা সবাই চেষ্টা করি চিরন্তনীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসার, সেগুলো আপনাদের কাছে ভালো লাগার জন্যই কিন্তু আমরা সেগুলোকে পেশ করি। করিমপুর থেকে সন্তোষ সি লিখেছেন, সন্তোষ সিহি লিখেছেন, তিনি বায়োলজি টিচার। গুড মর্নিং উজ্জ্বলদা, আজ খুব ভালো একটা বিষয় আলোচনা হচ্ছে, আমার ওয়ার্ল্ডের সব প্ল্যান্ট অ্যানিমেলদের সুরক্ষা দেব, এই প্রমিস করব, পলিউশন কেন ওদের নষ্ট করতে না পারে, পলিউশন যেন ওদের নষ্ট করতে না পারে। আসলে একটা কথা জানেন তো, খুব সুন্দর আপনি কথাটা লিখেছেন সন্তোষবাবু, এই যে সুরক্ষার ব্যাপারটা, মানে সুরক্ষা আলাদা করে দেওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি নিজেকেই নিজে সুরক্ষিত রাখতে পারে, আমরা শুধু যেন ধ্বংস না করি। আমার বারবার করে মনে হয় চেরনোবিলের সেই ঘটনার কথা, চেরনোবিল আপনারা সবাই জানেন, রাশিয়ার চেরনোবিলে কি মারাত্মক রকম একটা নিউক্লিয়ার মানে ব্লাস্ট হয়েছিল, সেখানকার রেডিয়েশনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, সেখান থেকে মানুষজন চলে গেছিলো বহু বহু দূরে, পুরো শহরটা একটা মানে
মনুষ্যহীন একটা দ্বীপ হয়ে গেছিল, জনমানুষ শূন্য। এবং

বিজ্ঞানীরা বলেছিল কয়েকশো বছর লাগবে সেখানে প্রাণ ফিরে আসতে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছিল 20 বছরের মধ্যে সেখানে বিশাল বিশাল টাওয়ার বাড়ি, তার পাশে বিশাল বিশাল গাছ, লম্বা লম্বা গাছ, আমরা দেখেছি ভিডিওতে, এবং সেখানে শেয়াল, ছোট ছোট কাঠবিড়ালি বা অন্যান্য প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, পাখিরা উড়ছে, এবং রেডিয়েশন প্রায় নেই, প্রকৃতি সব শোষণ করে নিয়েছে, প্রকৃতির অসম্ভব হিলিং ক্ষমতা। আসলে আমাদের যা কিছু আমরা করি সব কিছু কিন্তু প্রকৃতির কাছ থেকে নিয়েই করি, এটা আমরা বুঝতে পারি না, ভাবি আমরা প্রকৃতিকে সুরক্ষা দেব, তা নয়, আমরা যেন প্রকৃতিকে ধ্বংস না করি, তাহলে প্রকৃতি সুরক্ষিত থাকবে শুধু নয়, আমাদের সুরক্ষা দেবে। এরপরে লিখছেন অভিজিৎ মণ্ডল, ভোরের সাথী চিরন্তনী, শুভ সকাল দাদা উজ্জ্বল, প্রতিপর্বের মতো আজও চিরন্তনীর গল্প শুনছি, আর চিত্রগ্রীপের জন্মকাহিনী ভালো লাগলো। আজ 22 মে রাজা রামমোহনের জন্মদিন, তার স্মরণে একটি স্বরচিত কবিতা। হুগলি জেলায় জন্ম হলেও কর্ম বিশ্বচোরা, তার কারণেই গর্বিত হই আমরা খানাকুলবাসী পরম্পরা। মনের ভিতর জ্বাললেন আগুন, শুনলেন যেই ভাতৃবধূর সহমরণের কথা, তাই তো তিনি করলেন রোধ এদেশ থেকে সতীদাহ প্রথা। বহু পণ্ডিত জ্ঞানীগুণীজন বিরোধ করেছিলেন তার, রানী রাসমণি বিদ্যাসাগর সহায় ছিলেন ইংরেজ সরকার। 1772 সালের 22 মে জন্ম তার রাধানগর গ্রামে, পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবীকে রত্নগর্ভা বলে সর্বজনে। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আজকের এই পাদপূরণটা করলেন। হাওড়া থেকে লিখছেন রঞ্জন, দাদা ভাই প্রচণ্ড গরম, 8টার পর আর বেরোনো যায় না, সামনেই নজরুল জয়ন্তী, তার নজরুলকে নিয়ে একটা অনুষ্ঠান করুন প্লিজ। অবশ্যই, রবীন্দ্রনাথকে নিয়েও করেছি, নজরুলকে নিয়েও নিশ্চয়ই করব। তবে ও বাবা প্রচুর আরও এসে গেছে, চট করে পড়ছি। লিখছেন দীপ্তেশ রায়, বর্তমান থেকে আমি এখন মর্নিং ওয়াক করছি, দুপাশে ধান খেতে, খাল বিল, বক পানকরি, বট অসত্যের সমাহার, জীববৈচিত্র্যের এত সুন্দর উদাহরণ কোথায় পাবো, আমার গ্রাম এতই বৈচিত্র্যপূর্ণ, আপনাকে কী করে বোঝাই চিরন্তনী, ভালো থাকবেন দীপ্তেশ রায় বর্তমান থেকে। আসলে এই জন্যই তো বলেছি, বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ খুঁজতে চাই না আর, এখানে এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য, বৈচিত্র্য যেন আমরা রক্ষা করতে পারি। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, চিরন্তনী শুনছি, ভালো লাগছে, ভালো থাকবেন আর ভালো গল্প শুনিয়ে ভালো রাখবেন চিরন্তনীর শ্রোতাদেরকে। অবশ্যই, সেটাই তো চেষ্টা করি। শুভ সকাল, ঘুম ভাঙলো ভোরের, শুক্রবারের সপ্তাহের প্রথম চিরন্তনী, গত সপ্তাহে আপনাকে পাইনি, জীবজীবন এবং প্রকৃতি উভয়ের উপরই নির্ভরশীল, আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজকের গল্প লিখছেন পরের দিন প্রফুল্ল সিংহ, আজকের গল্প চিত্রগ্রীপ, জৈব বৈচিত্র্যের কথা শুনলাম, ভালো লাগলো, আমাদের গ্রামের মাঠে হাট্টিমাটিম বাচ্চা দিয়েছে, প্রতিদিন দেখি শত্রুরাত থেকে রক্ষা করে। প্রফুল্ল সিংহ, হাট্টিমাটিম জানি না সেটা কী, আপনি কোনো একটা জিনিস হয়তো মেনশন করেছেন। সুপ্রভাত উজ্জ্বল, তুমি খুব ভালো করে জানান দিলে, খুব ভালো লাগলো গল্পটা, চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন। আসলে এই যে সচেতনতা, এটা আমাদের প্রত্যেকের দরকার জানেন তো, যাতে আমরা প্রত্যেকে আরও ভালো থাকতে পারি, এই ভালো থাকাটুকুই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া। আর ধনকুমার মুখোপাধ্যায় সম্বন্ধে যেগুলো বলছিলাম, যে মানুষটি অদ্ভুত রকম ছিলেন যিনি এই গল্পটি লিখেছিলেন, তিনি তার প্রতিটি ক্ষেত্রে জীবনের এত সুন্দর করে তার সাহস, তার স্বপ্ন তাকে এগিয়ে নিয়েছে। তো আসলে দেখুন, দুখানা জিনিস খুব জরুরি আমার মনে হয়েছে জীবনে, একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন আছে সাহস নেই, সাহস আছে স্বপ্ন নেই, তাহলে কিন্তু হবে না। এই সাহস আর স্বপ্ন, এ দুটো মিশেই কিন্তু আমাদের জীবনটাকে আরও দারুণভাবে এগিয়ে নিয়ে চলে। তো ধনগোপাল মুখোপাধ্যায়ের যে গল্পটি পড়ছিলাম, সেই গল্পটি আপনাদেরকে কেমন লাগলো সেটা আপনারা জানিয়েছেন। আর শেষে যেহেতু একটা কবিতা দিয়ে শেষ করি অনেক সময়, মানে আগে শুরুতে বলতাম, এখন শেষে করি কবিতা, তো রবীন্দ্রনাথের একটি গান শোনাবো একটু ইচ্ছে আছে, তার সঙ্গে মিলিয়ে সেই গানেরই কয়েকটা কল করি। আলোকে মোর চক্ষু দুটি মুক্ত হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, আমাদের চারপাশেই তো সেই সুন্দর ছড়িয়ে আছে। এই তোমারই পরশ রাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করিল হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। আমরা প্রকৃতির মাঝে যেতে

পারলে তবেই মনে হয় আমাদের এই ভালো লাগাটা তৈরি হয়, আমরা নবীন হয়ে উঠি। আর শ্রীকান্তের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেব। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরে মৌমিতা অপেক্ষা করছে। ভোরাই এবং নমস্কার।

গানের পেছনে রেখেই আরও দুটো লেখা এসেছে, একটু পড়ে দিই কারণ আপনারা অনেক কষ্ট করে লেখেন। হাই উজ্জ্বল দা, আজকে চিরন্তন অনুষ্ঠান বেশ শেষ বেশ লাগলো, বেশি কিছু লিখলাম না। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন, আর লিখেছেন ভবানী শঙ্কর রায়। সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানে সকল শ্রোতাবন্ধুদের জানাই শুভেচ্ছা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায় চুমুক এফএম গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

ভারতীয় অধ্যাত্ম সাধনার ইতিহাসে মীরাবাই এক ব্যতিক্রমী নাম। জন্মসূত্রে তিনি ছিলেন ঐশ্বর্যশালিনী, রূপবতী এবং সালঙ্কারা কন্যা। বৈবাহিক সূত্রে হলেন মহারানী, অথচ পার্থিব সকল সম্পদের প্রতি তাঁর সীমাহীন নিষ্পৃহতা। কৈশোরের প্রথম প্রহর থেকেই হয়ে উঠলেন কৃষ্ণ বিরহিণী। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও লিখলেন এমন সঙ্গীত যার আধ্যাত্মিক আবেদন প্রতি মুহূর্তে আমাদের অন্তরলোককে উজ্জ্বল দীপ শিখায় উদ্ভাসিত করে। জীবনের প্রতিটি প্রহর তাঁকে নিদারুণ সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে, তা সত্ত্বেও এক মুহূর্তের জন্য সাধন জগৎ থেকে বিচ্ছিন্ন হননি। বৈষ্ণবীয় সাধন সঙ্গীতের ক্ষেত্রে মীরাবাই এক প্রাতঃস্মরণীয় নমস্যা সাধিকা। আজ প্রভাত বিনায় আমরা মীরাবাইকে নিয়ে থাকব।

আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন, দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। জানি না রবি ঠাকুর এই গান লেখার সময় তাঁর হৃদয়ও মীরার এই ভাব পরিস্ফুট ছিল কিনা, কিন্তু আসলে সব ভক্তই তো এক সুতোই গাঁথা, আর তার নাম ভক্তি। সেই ভক্তির একটাই রং, তার রং

হলো ঈশ্বরের প্রেম, প্রেমের রং। আর কৃষ্ণ সাধিকা মীরাবাঈ, তাঁর প্রেমও এক অটুট গাথা। তাঁকে নিয়ে প্রচুর গল্প রয়েছে, যার কিছুটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে, কার কখনো বা কিছুটা ঐতিহাসিক নয়, কিংবদন্তি রয়েছে। এখন যখন কোনো ভক্তির কথা হয়, যখন ভক্তির কথা হয়, যখন ঈশ্বরের কথা হয়, তখন কি সেই যুক্তির ছাঁকনিতে ছাঁকা সম্ভব সেই গল্পকে যার একমাত্র সত্যতা রয়েছে? তা নয়। আর মীরার জীবনের আয়ু স্বল্পকাল হলেও তার জীবন অনেক নানান ধরনের গল্পে পরিপূর্ণ। আজ প্রভাত বিনায় মীরাকে নিয়ে যে কথা শুরু করলাম, সেই মীরাবাঈয়ের কাহিনী একদিনের এইটুকু সময় হয়তো সম্ভব নয় শেষ করা। আজ পর্ব এক, এমনটা নয় যে সামনের দিনই পর্ব দুই হবে, সেই দিন হয়তো অন্য কাউকে নিয়ে কথা হতেই পারে, কিন্তু আবারও ফিরব মীরাবাঈকে নিয়ে। কারণ তাঁকে নিয়ে যে কথা প্রথমেই আসে, সেই কথাটা বলতেই আজকের অনুষ্ঠানের অনেকটা সময় কেটে যাবে। সেটা হল তাঁর জন্মবৃত্তান্ত। তাঁর জন্মবৃত্তান্তকে কেন্দ্র করে প্রচলিত আছে এক স্মরণযোগ্য কাহিনী। এই কাহিনীটি পড়লে আমরা বুঝতে পারি যে জন্ম মুহূর্ত থেকে মীরা কেন বিষ্ণুগত প্রাণা ছিলেন। আচ্ছা, প্রসঙ্গত জানি রাখি, এই যে আজকের গল্প বা আজকের কাহিনী, সেই কাহিনীর বিষয়ে আমি জানতে পেরেছি পৃথ্বীরাজ সেনের একটি বই, সেই বই থেকে, কৃষ্ণ সাধিকা মীরাবাঈ অলৌকিক জীবন কথা। কিন্তু সেই বইয়ের প্রসঙ্গে যাওয়ার আগে আরও একটি বিষয়, যে ভক্তদের একাংশের বিশ্বাস ছিল যে মীরাবাঈ মূলত রাধার সখী ললিতা, বা বলা যায় শ্রীকৃষ্ণের অষ্টসখীর মধ্যে অন্যতমা ললিতা। এবার এই ললিতা কীভাবে মরতে এলেন জানতে হবে তো, জানাতেই হবে আমাকে। কারণ আজ যে মীরাবাঈয়ের প্রেমে, মীরাবাঈয়ের প্রেমের যে ভাব, সেটাকে আমরা চিনতে বসেছি। তখন বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণ তাঁর সুখসজ্জায় শায়িত আছেন, পতিসেবায় মগ্না লক্ষ্মী, তাঁরা তো এভাবেই এক সুন্দর সার্থক আদর্শ দাম্পত্য জীবনযাপন করতেন, একে অন্যকে ছেড়ে ক্ষণমাত্র থাকতে পারতেন না। ঠিক এই সময় এক অনিন্দ রূপসী কন্যা এসে শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন। তাঁর মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে সে কোনো কিছু বলতে চায়, আর তিনি তো অন্তর্যামী, তাই তিনি বুঝতে পারলেন। কৃষ্ণ বললেন, আমি জানি তুমি আবার মরতে যেতে চাও, তাই তো? তোমার কি মনে পড়ে কন্যা, দাপরে তুমি ছিলে আমার এক গোপিনী, তুমি আমাকে মধুর রসে সেবা করতে, তোমার চোখে আমি ছিলাম তোমার জীবন দেবতা, অথচ সেভাবে তুমি আমাকে স্পর্শ করনি। তোমার কি মনে আছে কন্যা, আমি কিন্তু তোমার মনের কোনো অভিলাষ অপূর্ণ রাখিনি। এছাড়াও কৃষ্ণ বলেছিলেন যে আমি তোমার মতো আমার সকল গোপিনীকে সুখী করার চেষ্টা করেছি, আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু তুমি যখন আবার মর্ত্যধামে লীলা প্রদর্শন করতে চাইছ, তখন যাও। সঙ্গে আরও বললেন যে তুমি মর্তে কিন্তু একা আবির্ভূত হবে, আমি আর শরীর ধারণ করে সেখানে যাব না। তুমি একটা কথা মনে রেখো, আমি কিন্তু সর্বক্ষণ তোমাকে ছায়ার মতো অনুসরণ করব, এমনকি পথ চলতে চলতে যদি তুমি হঠাৎ পিছন ফিরে তাকাও, তাহলে হয়তো আমাকে দেখতে পাবে। তবে সাবধান, আমার উপস্থিতির কথা জনসমক্ষে প্রকাশ করো না। তুমি আমার প্রতি তোমার মনোপ্রাণ সমর্পণ করবে, তাহলেই আমি তোমাকে এসে দেখা দেব। আর যদি কখনো সামান্যতম বিপদে পড়ো, তাহলে নির্দ্বিধায় আমার নাম ধরে ডাকবে। জানো তো আমি ভক্তের ভগবান, আমার ভক্ত বিপদে পড়লেই আমি সেখানে ছুটে যাই, বিপদের হাত থেকে ভক্তকে রক্ষা করি, এই তো আমার স্বভাব। তোমার কোনো ভয় নেই,
তুমি ওখানে।

একা থাকতে পারবে। এভাবেই কৃষ্ণ তো তাঁকে বললেন এবং মেয়েটি তখন জানতে চাইল, প্রভু অনুগ্রহ করে বলুন আমি কোথায় জন্মগ্রহণ করব, কি হবে আমার নাম, কি করব সেখানে গিয়ে। জানেন কৃষ্ণ তারপর কি বললেন? সে কথা তো জানাতেই হবে, তবে এটুকু বলা যায় কৃষ্ণ অনুগ্রতা অনুগতা প্রাণা এই ললিতা যখন মর্তধামে জন্মগ্রহণ করলেন, তিনিও কিন্তু কৃষ্ণকেই জীবনের ধ্রুবতারা জ্ঞান করে আমৃত্যু তাঁর উপাসনা করে গেছেন, তাঁকেই ভালোবেসে গেছেন। গানে গানে মনোময় ভট্টাচার্য।

0: প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: গিরিধারী গোপাল জানালেন, তুমি মেবারের রাজ পরিবারে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে মীরা। কলিতে সারা ভারতবর্ষে তোমার একদিন জয়ধ্বনি দেওয়া হবে। ভক্ত শিরোমণি মীরাবাঈ হিসেবে তুমি সকলের অন্তরে বিশেষ স্থান দখল করবে। বেশি দিন তুমি পৃথিবীতে থাকতে পারবে না, একদিন পৃথিবীর লীলা শেষ করে তোমায় আবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু তোমার প্রতি একই রকম থাকবে পার্থিব মানুষের ভক্তি, মানুষ কোনোদিন তোমাকে ভুলতে পারবে না। আগামী জন্মে তুমি কবিত্ব শক্তির অধিকারিণী হবে, তোমার মনের মধ্যে দার্শনিক অভিজ্ঞান থাকবে, তুমি কৃষ্ণপ্রেমী মাতোয়ারা হয়ে উঠবে এবং এমন সব গান লিখবে, সেই গানগুলোতে এমন সুর সংযোজিত হবে যে মানুষ সেই ভজন কখনো ভুলতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সেই গোপিনীর সমস্ত শরীরে বুঝি বিদ্যুৎ শিহরিত হল। কতদিন ধরে সে তো এই কথাই ভেবেছে, তার মনোগত বাসনার কথা সুন্দর সুন্দর শব্দ সম্ভারে সে সাজিয়ে তুলবে। গ্রামের মানুষ ভোর হবার সঙ্গে সঙ্গে গান গাইবে, যখন রাতের অন্ধকার নেমে আসবে চারপাশে জ্বলে উঠবে প্রদীপ শিখা, তখন কর্মক্লান্ত মানুষজন গাছতলায় বসে কৃষ্ণ ভজনা করবে। আর এইভাবেই তার নামটি সকলের মনের ভিতরে গেঁথে যাবে চিরকালের জন্য। সে ভাবল, আমি কত সৌভাগ্যবতী, না হলে এত গোপিনী থাকতে শেষ পর্যন্ত কিনা শ্রীকৃষ্ণ আমাকেই এই কাজের দায়িত্ব দিয়েছেন। চোখ বন্ধ করল সে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের করুণা ঘন মূর্তিখানি তার চোখের তারায় ফুটে উঠল। দু হাত জোর করে কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করল মীরাবাঈ। এখন শুনব মীরাবাঈয়ের লেখা একটি বিখ্যাত ভজন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

রাজস্থানের বুকে রুক্ষ মরুভূমির ভেতর ছোট্ট একটি গ্রাম, গ্রামটির নাম কুর্কি। সেই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ সাধিকা মীরাবাই। সময়টা কত সেই নিয়ে মত পার্থক্য তো রয়েছে, তবু মোটামুটিভাবে বলা যায় 1498-99 এই দুটি সাল পাওয়া যায়। এছাড়াও অন্য একটি সূত্র থেকে 1555 এই সালটাও পাওয়া যায়। বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন রকম সোর্স থেকে তাঁদের মতামত জানিয়েছেন। জন্মগ্রহণ করলেন তিনি এমন একজনের কাছে যিনি ছিলেন সেখানকার মানে যোধপুরের যে শহর সেই শহরের প্রতিষ্ঠাতা মান্দরের রাও যোধারের সন্তান, পুত্র সন্তান রাও রতন সিংহ রাঠোর, তাঁর একমাত্র কন্যা মীরাবাই। এবং এই মীরাবাই যখন জন্মগ্রহণ করলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করতে এসেছিলেন কিনা তা তো জানা যায় না, তবে তার চাঁপা ফুলের মতো গায়ের রং, নিষ্পাপ দুটি চোখের তারায় পৃথিবীর সব রহস্য রোমাঞ্চ বুঝি খেলা করছে। সদ্যজাত মীরাকে দেখে গ্রামের সকলে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যান। তারা হয় না গ্রামের যারা আসেন দেখতে।

নবজাতক যিনি এসেছেন বা নবজাতিকা যিনি এসেছেন তাকে দেখতে, তখন তারা এক প্রকার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই মেয়েই কিন্তু বড় হয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। তার চেহারায় তার মুখে এমনই এক ভাব পরিস্ফুট ছিল। তখন কি কেউ জানত যে এই মীরাকে কেন্দ্র করেই এই মানুষেরাই একটা সময় প্রবল সমালোচনায় মত্ত হবেন? কখন কি ঘটে যায় এই পৃথিবীর রঙ্গমঞ্চে, কোথায় কখন কোন নাটক অভিনয় হবে আমরা কেউ জানি না, জানেন স্বয়ং ঈশ্বর। এই মীরা যখন ক্রমে একটু একটু করে বড় হচ্ছেন, তার যে প্রেম, কৃষ্ণ প্রেম, সেটা আমরা জানতে পারছি তখনকার সময় যারা ছিলেন। একদিন হঠাৎই মেয়েকে খুঁজে পাচ্ছেন না তার মা, কোথায় গেল কোথায় গেল। ছুটতে ছুটতে তিনি এঘর ওঘর, রাজমহলের পাশে বাইরে কোথাও চলে গেছে কিনা, এই সমস্ত কিছু যখন খোঁজ করছেন, ভাবলেন একবার ছাদে গিয়ে দেখা যাক। রাজপ্রাসাদের ছাদে গিয়ে দেখলেন যে মীরা আপন মনে আকাশবাণীর তাকিয়ে রয়েছে। এবার যখন মা তার শিশুকন্যাটির মুখের দিকে দেখছেন, তিনি অবাক হয়ে গেলেন। একি, আমি কি চোখে ভুল দেখলাম? আমার কেবলই মনে হচ্ছে মীরার চারপাশে এক জ্যোতির বলয় সৃষ্টি হয়েছে। তাহলে কি মীরা সাধারণ নয়? সে কি স্বর্গলোকের কেউ? ভুল করে ভালোবাসার নীল গ্রহ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে? মা তো তার আনন্দ একধারে যেমন হচ্ছে, তেমনি অন্য ধারে হচ্ছে সন্তানকে হারিয়ে ফেলার ভয়। কারণ আমরা জানি যে বরাবরই যারা আশীর্বাদ পুষ্ট হয়ে এসেছেন পৃথিবীতে, তারা বেশি দিন বাঁচেননি। সে আপনি নিমাইয়ের কথাই বলুন, বা আরও পরবর্তী ক্ষেত্রে আমাদের বিবেকানন্দের কথাই বলুন, বা আরও এরকম অনেকেই রয়েছেন। তো মায়ের এই চিন্তা অমূলক ছিল না, কিন্তু মীরার চিন্তা তো ছিল শুধুই কৃষ্ণকে নিয়ে। সে ছোট্ট থেকেই খেলার ছলে কৃষ্ণের মূর্তি তৈরি করতেন। এইভাবেই কৃষ্ণপ্রেমে এক প্রকার পাগলিনী ছিলেন তিনি। আমরা অনুরাধা পরওয়ালের কণ্ঠে শুনব আরও একটি মীরার ভজন। যদিও এই সকালবেলা প্রভাত বিনায় আমরা বাংলা গান শুনে থাকি, কিন্তু মীরা যেহেতু রাজপুতের একজন বা রাজস্থানের একজন মানুষ, রাজপুত, তিনি তো বাংলা গান লিখে যাননি, তাই তাঁর লেখাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে, মীরার ভজন শুনতে হলে আমাদের হিন্দিতেই শুনতে হবে। তাই এই গানটি শুন রইল আপনাদের জন্য।

কৃষ্ণগত প্রাণা মীরাবাঈয়ের জীবনে কৃষ্ণ এমন জায়গা ছিলেন যেখানে সত্যি কোনো দুঃখই তাকে স্পর্শ করত না। এই মীরাবাঈয়ের জীবন কাহিনী বর্ণনা করতে হলে আমাদের বিশ্বাস করতে হবে, কারণ অনেক সময় যুক্তি তর্ক এসে আবেগ আর অভিমানকে নস্যাৎ করে দেয়। কিন্তু ওই যে বললাম, যেখানে ভক্তি আর ভক্তির কথা, ভগবানের কথা, সেখানে আসল আধার হলো বিশ্বাস।

0: একবার বাদ্যি বাদ্য বাজিয়ে বহু লোক চলেছে, সঙ্গে চলেছে বর। চারপাশে উৎসব মুখর পরিবেশ। বালিকা মীরা ওই বাজনা শুনে ছুটে এলেন। মা ছিলেন কাছে দাঁড়িয়ে। মীরা বালিকা সুলভ কৌতূহলে প্রশ্ন করলেন, মা ও কে যাচ্ছে? মা বললেন, মীরা বর চলেছে বিয়ে করতে। বালিকা মীরা তখন হেসে বলেছিলেন, মা আমার বর কে আসবে আমাকে বিয়ে করতে? কথায় কথায় মা বলেছিলেন, এই গিরিধারী গোপালই হল তোমার বর। এই শব্দ কয়েকটা মীরার অন্তরে প্রবেশ করে যায়, আর তখন থেকেই তিনি গিরিধারী গোপালকে পতি হিসেবে ভাবতে শিখেছিলেন। এবং এরপর যে আরও কত ঘটনা ছিল, ওই যে বললাম, আজ সেটা সম্পূর্ণ করা যাবে না। তবে নিশ্চয়ই পর্ব দুই নিয়ে আমি আবারও আসবো। কেমন লাগলো আজকে মীরার ভজন শুনতে, মীরার কথা শুনতে? কেমন ভাবে শুরু হলো আপনাদের এই সকাল সেটা জানাবেন কমেন্ট করে। আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ডের। আরও একটি কথা জানিয়ে রাখি, যা গল্প হয়তো পরে আমরা নিশ্চয়ই বলবো। চিত্তরাজ রানা সঙ্গের জ্যেষ্ঠ পুত্র ভোজরাজের সঙ্গে মীরার বিয়ে হয় এবং সেই বিয়ে সুখের ছিল না। আর সেই নিয়েই তাঁর পরের যে ঘটনা তা ছিল আরও ভয়ানক, ভোজরাজা মারা যাওয়ার পর। আসুন সেই নিয়ে একটা গান শোনা যাক। কবিতা কৃষ্ণমূর্তির পর কণ্ঠে শুনবো সেই গান, এবং আমরা ফিরব ঠিক 8:30।
1: कुमार भोजराज का देहांत हो जाने के पश्चात चित्तौड़ के नए राणा विक्रम सिंह ने मीरा द्वारा खानदानी परंपराओं को तोड़ने तथा लोकलाज त्याग कर कृष्ण भक्ति का प्रदर्शन करने से चिढ़कर उन्हें अनेक प्रकार सताना आरंभ कर दिया। इसी बीच एक घटना और घटित हो गई। मीरा की अनोखी कृष्ण भक्ति के विषय में जानकर और तानसेन द्वारा गाया मीरा का पद सुनकर सम्राट अकबर मीरा के दर्शनों को लालायित हो उठे। वे तानसेन के साथ वैष्णव रूप धारण करके चित्तौड़ के राजमहल जा पहुंचे। वहां मीरा का साक्षात्कार करके लौटते समय सम्राट ने मीरा की कृष्ण मूर्ति को एक बहुमूल्य हार अर्पित कर दिया। राणा को जब इस घटना का पता चला तो वे क्रोधोन्मत्त हो गए और मीरा के जीवन का ही अंत कर देने को तत्पर हो गए। मीरा को समाप्त करने के लिए उन्होंने उसके पास पिटारे में बंद नाग भेजे, विष का प्याला भेजा, शूलों की शैया भेजी, परंतु प्रभु कृपा से मीरा का बाल भी बांका न हुआ।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission, information technology entry. Last date for submission is 1st June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit, samriddh Bharat.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ এসেছে দ্বারে, গরমে গ্রাফ এখন 40 ডিগ্রির ঘরে। তাতে কি, ঘড়িতে বাজলেই 8:32 হয়ে 55 সেকেন্ড, আপনিও চলে এসেছেন FM গোল্ডে। কারণ মন কাড়া কথা আর মন মাতানো গানে অনুষ্ঠানের সাজিয়ে তানিয়া তো রেডি, আর তাই কানে এখন থাকুক গান মন ভালো করা। মান্না দেব ও নির্মলা মিশ্রের কণ্ঠে, ছবির নাম আসিতে আসিও না।

এই যে একটা শব্দ যদি, এই যদির ডানায় ভর করে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি, ঠিক কিনা বলুন? যেমন ধরুন, এই আমি মানে আপনাদের এই যে প্রিয় বন্ধু তানিয়া, সে যদি হঠাৎ করে এমন একটা ক্ষমতা পায় যেখান থেকে সে চাইলেই আপনাদের কোনো একটা গিফট করতে পারে। এখন গিফটটা তো অনেক কিছু হতে পারে, কেউ আমাকে বলতে পারেন যে আমাকে তানিয়া একটা খুব সুন্দর বাড়ি দাও, কেউ বলতে পারেন তানিয়া আমাকে একটা খুব সুন্দর গাড়ি দাও, বা আরও অনেক কিছু হতেই পারে। কিন্তু না না না, সেই সব দেওয়ার ক্ষমতা তো আমার নেই, ইনফ্যাক্ট যেটা বলছি সেটা দেওয়ারও ক্ষমতা আমার নেই। কিন্তু ওই যে শব্দ যদি, এই যদির ডানায় ভর করে মনে করুন তানিয়া একটা ক্ষমতা পেল, যেই ক্ষমতায় আপনাকে সে যে কোনো বাদ্যযন্ত্র গিফট করতে পারবে। মানে আপনারা প্রত্যেকে, আমি জানি, কোনো না কোনো বাদ্যযন্ত্রের প্রতি আপনাদের একটা টান রয়েছে। কেউ হয়তো খুব প্যাশনেটলি সেটা বাজানো, কিন্তু কেউ হয়তো নানান অন্যান্য কাজের চাপে বাজানো হয়ে ওঠে না, বা এখন চর্চা নেই, বা এমনটাও হতে পারে শখ ছিল কিন্তু হয়ে ওঠেনি, ওই কলেজ লাইফে একটু গিটার বাজিয়ে কাউকে ইমপ্রেস করা, বা ঠিক আছে ঠিক আছে, আমি আর বললাম না, সেসব তো আপনারা বলবেন। কিন্তু আজকের বিষয় হলো এটাই যে তানিয়া যদি বাদ্যযন্ত্র গিফট করার কোনো ক্ষমতা পায়, তাহলে আপনি কোন বাদ্যযন্ত্র তানিয়ার কাছে গিফট চাইবেন? কোথায় পাঠাবেন? 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা টেক্সট মেসেজ করে। হ্যাঁ, বিষয়টা একটু বোকা বোকা, কী দরকার সবসময় চালাক থাকার? মাঝে মাঝে একটু বোকা হওয়া ভালো, তাতে মন ভালো থাকে, তাই না? আর যখন এই গানের সুরে, বাঁশির সুরে মন মেতে ওঠে, তখন এই বাস্তবের জটিলতা আমাদের থেকে অনেক অনেক দূরে সরে যায়, তাই না? আর তাই তো আমরা সবসময় গানে এত মজে থাকতে ভালোবাসি, আর গান মানে গানের সঙ্গে বাদ্য থাকবে না তাই তো হয় না। এখন আপনার সুকণ্ঠ গিফট দিতে পারি বা না পারি, ভূতের রাজার সেই বর আমার কাছে হয়তো নেই, কিন্তু কোনো গিফট হয় যদি হয় বাদ্যযন্ত্র, তাহলে আপনি কোন বাদ্যযন্ত্র চাইবেন সেটাই পাঠাবেন, কেমন? অপেক্ষা রইলাম, ততক্ষণ কানে থাকুক লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকর গাইছেন বটে, কিন্তু এইভাবেই কিন্তু আমাদের দীপঙ্কর মাল, দীপঙ্কর মাল পাঠিয়েছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে মেসেজ, দীপঙ্কর দার যে রাধা সেও কিন্তু এইভাবে গান গাইতেই পারেন। তার কারণটা কি? কারণ আজকের বিষয় ছিল যে যদি তানিয়া আপনাদের কোনো বাদ্যযন্ত্র গিফট করতে চায়, সেক্ষেত্রে আপনি কোন বাদ্যযন্ত্র নিতে চাইবেন। দীপঙ্কর দা জানিয়েছে, তানিয়া দিদি আমাকে একটা বাঁশি দিন, শ্রীকৃষ্ণ যেমন বাঁশি বাজিয়ে রাধাকে চঞ্চল করে দিতেন, আমিও বাঁশি বাজিয়ে আমার রাধাকে ডাকবো। আহা, সো সুইট। আর এইভাবে যখন ডাকবেন তখন হয়তো রাধা চঞ্চল হয়ে এইভাবেই লতা মঙ্গেশকরের মতো হয়তো গান গাইতেন, তাই না? যাই হোক, প্রথম মেসেজ এসেছে সৌভিক ঢাকুরিয়া থেকে, পাঠিয়েছেন, সুপ্রভাত দিদি, সুন্দর বিষয় আজ, আমি চাইবো গিটার। সেই কলেজে এক বন্ধুর কাছ থেকে নিয়ে বাজিয়েছিলাম, আজ যদি পাই আবার বাজাবো দিদি। বেশ বেশ। রজত মেসেজ করেছে বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত, আমি কিবোর্ড গিফট নিতে চাই কারণ আমার ভীষণ ভালো লাগে আর কয়েকবার বাজিয়েছিও। বাহ। এবার পড়বো বিজয়দার মেসেজ, পাঠিয়েছেন নালিকুল বন্দিপুর হাওড়া থেকে বিজয় দালাল, জানিয়েছেন শুভ সকাল দাদা, আপনাকেও শুভ সকাল। দাদা জানিয়েছেন যে ছোটবেলা থেকে যখন দাদুর কাছে গান শিখতেন সেই সময় তার একটা হারমোনিয়াম ছিল এবং এই হারমোনিয়াম খুব প্রিয় তাঁর, এবং সেই হারমোনিয়াম এখনও নাকি দাদার কাছে আছে। বাও। আর সঙ্গে দাদা জানিয়েছেন যে তানিয়া আমি তোমার কাছ থেকে আরেকটি হারমোনিয়াম চাই, মানে একটা হারমোনিয়াম এত পছন্দ, এত কাছের, এত প্রিয়, এত স্মৃতির, কিন্তু তানিয়া যেহেতু স্নেহের বোন তাই তার কাছে যদি কোনো গিফট চাই তাহলে হারমোনিয়ামই চাই। বাও। সঙ্গে দাদা জানিয়েছেন যে তোমার কোন বাদ্যযন্ত্র পছন্দের বা তুমি বাজাতে বললে কোনটা বাজাতে চাইবে। দাদা এই প্রশ্নের উত্তরটা না একটু পরে দেবো, কারণ আমি নিশ্চিত এই প্রশ্ন আবারও আসবে, আর নিজের কথা কতই বা বারবার বলা যায় বলুন, তাই এই প্রশ্নের উত্তর শেষের দিক করে দেবো। আরও কতগুলো মেসেজ জড়ো হোক, দেখি আর কোন কোন বন্ধুরা জানতে চায়, সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দেবো, কারণ আলটিমেট তো আমি কিছুই বাজাতে পারি না, যেটুকু পারি সেটুকু নিশ্চয়ই আপনাদের জানাবো। আর এখন যেটা থাকবে সেটা হচ্ছে গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সুখে দুঃখে শুধু FM গোল্ডকে রাখুন কানে, তারপর সব কিছু বেঁধে দেওয়ার, মানে আপনার মনের তারে সমস্ত সুর বেঁধে দেওয়ার দায়িত্ব তানিয়া নিয়ে নেবে। কারণ আজ সকালে মনের মেলোডি সাজিয়ে তানিয়া রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে অনেক অনেক মেসেজ। হ্যাঁ, তবু যারা এক্ষুনি টিউন করলেন তাদের জন্য আরও একবার বলে দিই যে তানিয়া যদি আপনাকে কোনো বাদ্যযন্ত্র গিফট করতে চায়, উপহার দিতে চায়, তাহলে আপনি কোনটা নেবেন তানিয়ার কাছ থেকে গিফট হিসেবে, সেটা পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। টেকোর পার্ক কলকাতা 39 থেকে শান্তনু ওয়াইজ পাঠিয়েছেন, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা, এই গরমে সাবধানে থেকো, একদম শুধু আমি নয় প্রত্যেকেই খুব সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন, ছাতা নেবেন, প্রয়োজনে রোদ চশমা ব্যবহার করুন, খুব সাবধানে, এবং চেষ্টা করুন যতটা সম্ভব একদম কটন জামা, সুতির জামা কাপড় পরতে, আর খুব সাবধানে থাকতে। কেমন আজকের বিষয় নিয়ে বলি, তোমার থেকে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট পেতে পারি যদি, তাহলে আমি জ্যাজ ড্রামস চাইবো। আচ্ছা, তবলা বাজাতে পারি কিন্তু জ্যাজ ড্রামের প্রতি আমার একটা অবসেশন আছে, দিও কিন্তু, ভালো থেকো। আচ্ছা বেশ, নির্ঝর পাঠিয়েছেন, পুরো টাইটেল দেননি, আমি ড্রাম সেট চাইতাম, ঠিকানাও দেননি কিন্তু জানিয়েছেন আমি কিন্তু এইটাই চাইতাম। মানে নির্ঝরবাবু কিন্তু একদম ভবিষ্যতেই রয়েছেন, কারণ আমি বলেছিলাম যদি আমি এরকম কোনো ক্ষমতা পাই তাহলে আপনাদের গিফট করব, কারণ এতজনকে এত কিছু গিফট করার ক্ষমতা এই মুহূর্তে তো আমার হাতে নেই, কিন্তু যদি পাই তাহলে আপনি কোনটা নেবেন, তো নির্ঝরবাবু সেটা কিন্তু মাথায় রেখেছেন। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছে, শুভ সকাল। ও সোমনাথ কোনোদিন শুধু শুভ সকাল জানান না, উনি জানান শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক, আমার একটা বিহালা দরকার, আপনি কি আমাকে এটা দেবেন প্লিজ, ভেবে দেখছি, তবে যতক্ষণ না বেহালা পাচ্ছেন ততক্ষণ বেহালায় গিয়ে একটু থাকতে পারেন, বলা যায় না, সেখানেও কিন্তু বেহালা পেতে পারেন, একটু মজা করলাম, হ্যাঁ প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, সুপ্রভাত তানিয়া দিদি, আমি চাই পিয়ানো। আচ্ছা, কে পাঠিয়েছেন? ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জানিয়েছেন, পিয়ানোর যে সুরের মূর্ছনা, উফ দারুণ লাগে এই বাদ্যযন্ত্র। যাক, পিয়ানো নিশ্চয়ই আরও অনেকেরই ভীষণ প্রিয়, সব পিয়ানো প্রেমিকদের জন্য, পিয়ানো প্রেমীদের জন্য রইল এই গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ দুপুরবেলা আপনি বাজাবেন কি বাজাবেন না জানি না, তবে তানিয়া আজ চাইছে আপনাদের উপহার দিতে। কি উপহার? না বাদ্যযন্ত্র। আর সেই উপহারের ডালি নিয়ে বসে আছে তানিয়া, কারণ আপনারা পাঠাচ্ছেন আপনাদের মনের ইচ্ছে জানিয়ে SMS করে বা হোয়াটসঅ্যাপ করে। বাঁশদ্রোণী থেকে শুভ্রা ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দিদি, অসাধারণ গানগুলো শুনছি একদম মুগ্ধ হয়ে। কে বাজাচ্ছে দেখতে হবে তো। না না, কে গিয়েছেন সে তো অনেক বড় প্রশ্ন, কারণ যারা গিয়েছেন, যারা লিখেছেন, যারা সুর দিয়েছেন, আর যারা সেই সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে সহযোগিতা করেছেন গানটাকে এত সুন্দর হতে, তাদের পাশাপাশি সেগুলোকে শোনানোর দায়িত্বটা তানিয়া নিয়েছে আমি। আর আমি যখন নিয়েছি তখন তো এরকম গান আপনাদের শোনাবই যাতে আপনাদের মন ভরে যায়, সেটাই তো। কিন্তু দিদি যারা জানতে চেয়েছেন আমার কাছে যে আমি তাকে জল তরঙ্গ এই উপহারটি দেব কিনা, যদি সেই ক্ষমতা পাই, বিশেষ ক্ষমতা যেখান থেকে আপনাদের প্রত্যেককে কিছু না কিছু বাদ্যযন্ত্র গিফট করতে পারবো, তাহলে অবশ্যই আমি আপনাকে জল তরঙ্গ বাঁশদ্রোণীতে পাঠিয়ে দেবো। আমি আপনার কাছাকাছি থাকি, চিন্তা নেই। হ্যাঁ, এবার হচ্ছে পড়ব দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠানো সীমা দাসের মেসেজ। দিদি জানিয়েছেন শুভ সকাল, শুভ সকাল দিদি। সঙ্গে দিদি জানিয়েছেন সিনথেসাইজার হলো একটি ইলেকট্রনিক বাদ্যযন্ত্র, আমি আপনার কাছে গিফট হিসেবে ওটাই চাই। বেশ, সঙ্গে জানিয়েছেন আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ দিদি সীমা দাস, তার মেসেজ পড়লাম। আর এবার পড়ব মিনাদির মেসেজ। মিনা কর্মকার দমদম থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, শুভ সকাল দিদি, তুমি যদি অমন ক্ষমতা পাও তাহলে আমাকে একটা হারমোনিয়াম দেবে। সেই ছোট্টবেলা থেকে একটা হারমোনিয়াম আমার সুখ দুঃখের সাথে ছিল, তাকে নিয়ে বসে পড়তাম গান গাইতে, কিন্তু বছরখানেক হলো তাকে ছেড়ে চলে আসতে হচ্ছে, সে এখন অন্যের দখলে, খুব মন খারাপ হয় তার জন্য, জানি না আর তাকে ফিরে পাবো কি না। ঠিক আছে, কেউ না কেউ তো বাজাচ্ছে, কেউ না কেউ তো সুর ভাঁজছে সেই হারমোনিয়ামে, এতে খুশি হয়ে যান, মন খারাপ করবেন না। আমি দেখছি যদি কোনো ম্যাজিক স্টিক পাই তাহলে সেই স্টিকের জাদু দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো।

আপনাদের পছন্দের সমস্ত বাদ্যযন্ত্র। আরেকটি মেসেজ, একবার মেসেজ হয়ে যাওয়ার পর আরেকবার মেসেজ একটু পরে পাঠাবেন, নালে ভীষণ কি জানি কার মেসেজ বাদ গেল। এই যে পেয়েছি, গঙ্গাধরপুর থেকে সুব্রত মাল, তিনি জানিয়েছেন, দিদি আমাকে একটা সানাই দিন, সানাই বাজিয়ে প্রজাপতিদের এক করব। এখন এই প্রজাপতি কারা সেই বিষয়ের অনুসন্ধান আপনারা করতে থাকুন, আমি ততক্ষণ যেটা করতে পারি আপনাদের গান শোনাতে পারি। আর সেই গান শুনিয়ে ফিরছি, ব্যাক টু ব্যাক দুটো গান আর মাঝে একটি জরুরি কাজ, সবটুকু সেরে ফিরছি ঠিক 9টা বেজে মোটামুটি এই 4 নাগাদ, এবং তারপর পড়বো টেক্সট মেসেজ, কারণ অনেকগুলো টেক্সট মেসেজ চলে এসেছে, কেউ রিপিট করবেন না, যারা একবার মেসেজ পাঠিয়েছেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, তানিয়া সবার মেসেজ পড়বে, কেমন? সঙ্গে থাকুন গানে গানে গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম সাথীহারা।

0: বলে সাজালে কেন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে

0: জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অখিল বন্ধু ঘোষের সুরে এবং তাঁরই কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। দয়াল, বিচার করবেন কি করবেন না সে তো জানি না, কিন্তু যে বাদ্যযন্ত্র আপনার কে গুণ করেছে, যার জন্য আপনি প্রেমে পাগল হয়েছেন, সেই বাদ্যযন্ত্রের নামটা আজকে তানিয়াকে পাঠিয়ে দিন। যদি তানিয়া কোনো স্পেশাল পাওয়ার পায়, কোনো সুপার পাওয়ার, তাহলে তানিয়া আপনাকে সেই বাদ্যযন্ত্র গিফট করবে। আর সেই জন্যই আপনাকে 9903055992 এই নাম্বারে পাঠাতে হবে যে তানিয়া যদি কোনো বিশেষ ক্ষমতা পায় তাহলে তানিয়ার কাছে আপনি কোন বাদ্যযন্ত্রটি গিফট হিসেবে চাইবেন। আশিস দত্ত সল্টলেক থেকে পাঠিয়েছেন, তানিয়া আজ হাসির গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো, বোঝা যাচ্ছে গতকাল না গতকাল ছিল না গত পরশু দিন ছিল তোমার এক্সাম ভালো হয়েছে। আমি একটা ট্রাম্পেট গিফট চাইব যাতে আই ক্যান ব্লো মাই ওন ট্রাম্পেট। ওকে, হ্যাঁ, পরীক্ষা আপনাদের আশীর্বাদে ঠিকঠাকই হয়েছে, এখন পরীক্ষার ফল।

0: ফলাফল কি হবে সে তো আমার কৃষ্ণ জানেন। যাই হোক, পরের মেসেজে যাওয়া যাক। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে পাঠিয়েছেন, বাঁশির এই মধুর ধ্বনি হৃদয় নদীর কূলে, অভিসারের খেলা চলেছে রঙিন ফুলে ফুলে। বাঁশির এই সুর যেন হৃদয় আকুল করে, সুরের এই আবেদন হৃদয়ের এই ঘরে। বাঁশির সুরে হৃদয় পারে ঝরছে ফুলের শাড়ি, রঙে আচ্ছা রাঙা মেঘে হৃদয়ে আজ দিল তাই পারি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বেশ, পায়েল একটি করে কবিতা পাঠান, তিনি বিষয় সম্পর্কে লিখেন না, কিন্তু যে ছোট্ট মিষ্টি কবিতাটি পাঠান সেটা রোজ থাকে আমাদের সমস্ত প্রেজেন্টারদের জন্য, তাই না পায়েল? থ্যাংক ইউ সো মাচ। উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে জানিয়েছেন, আমি আমার মিষ্টি তানিয়া দিদির কাছ থেকে একটা বাঁশি চাইবো। একদম সো অ্যান্ড সিম্পল একটা রিকোয়েস্ট। ঠিক আছে, আমি ভেবে দেখছি, মানে আমি যদি সেটা পাই আর কি, আমি নিশ্চয়ই পাঠাবো আপনার কাছে। হুগলি দাঁতপুর থেকে অপূর্ণা ভট্টাচার্য পাঠিয়েছেন, আমি তোমার থেকে হারমোনিয়াম চাই, দেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। সুপ্রভাত তানিয়াদি। কে পাঠিয়েছেন? দিলীপ বোস লিলুয়া হাওড়া থেকে, আমাকে একটা সেতার বা তবলা বায়া দিতে পারো, একসময় আমি এই বাদ্যযন্ত্রে তুলে বাদ্যযন্ত্র দুটো বাজাতাম। আচ্ছা বেশ, তবলা বায়া দিতে পারবো কবে সেটা তো জানি না, তবে গান শোনাতে পারি মান্নাদের কণ্ঠে। রইল আপনাদের জন্য, ফিরে এসে আবার শোনাবো হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ, কেমন?
1: বহুত অচ্ছা তবলা।

0: तबला भाया हाँ तबला भाया हाँ तबला भाया नाओ बेधे नाओ।
1: কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, আজকের বিষয়টা তোমার কথাই বোকা বোকা হলেও আমার ক্ষেত্রে বিষয়টা সত্যি অসাধারণ। না, বিষয়টা আমার ক্ষেত্রে বোকা বোকা নয়, অনেকের হয়তো এই বিষয়টা বোকা বোকা লাগবে, আমার ক্ষেত্রে বোকা বোকা হলে থোড়িই না।

বন্ধুদের সঙ্গে সকাল সকাল এই নিয়ে আড্ডা দেওয়া যেত, বলুন। আসলে যা আমরা পাই না বাস্তবে তাকে কল্পনা করতে ক্ষতি কী? কল্পনায় যদি ভালো থাকা যায়, আর এই বদভ্যেসই বলুন আর সুঅভ্যেসই বলুন, এটা কিন্তু আমার সেই ছোট্ট থেকে ঘুমোতে যাওয়ার আগে শুয়ে শুয়ে কত কিছু যে আমি ভাবি, শুধু এখন তো সেটা সেই অভ্যেসটা এখনও রয়েছে, শুধু ঘুমোতে যাওয়ার আগে কেন, ঘুম থেকে উঠে রান্না করতে করতে বিভিন্ন সময় রাস্তায় হাঁটতে হাঁটতে আমি কল্পনার জগতে থাকি, কল্পনা বিলাসী একজন মানুষ। তার তাই এরকম কল্পনা নিয়ে একটু যদি আপনাদের খুশি দেওয়া যায় সেই চেষ্টা করার একটা প্রয়াস করেছি মাত্র। যাই হোক, অতনুর মেসেজ পড়া যাক। উনি লিখেছেন যে আমি ছোট থেকে এমন একটা বাদ্যযন্ত্রের ভক্ত ছিলাম যা শুনে বাড়ির সবাই হাসাহাসি করত, সেটা হলো ঢোল। আমাদের দেশের বাড়িতে কালী পুজোর সময় বিষেদা বলে একজন খুব সুন্দর ঢোল বাজাতেন, পরে গুপি গায়েন বাঘা বায়েন ছবিতে বাঘা ঢোল বাজানো শুনে মনটা ভালো হয়ে যেত, কিন্তু আমার আর ঢোল বাজানো হয়নি। তাই বলবো তুমি বরং আমার জন্য একটা ঢোল পাঠিও। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আগে সেই বরটা পাই যা দিয়ে আপনাদের বিভিন্ন রকম গিফট দেওয়া সম্ভব, নিশ্চয়ই পাঠাবো। কেমন উৎপল মুখার্জি মেসেজ করেছেন আজকে রায়পুর ছত্রিশগড় থেকে, কারণ এখন উনি ওখানেই আছেন। লিখেছেন তানিয়া বোনের প্রভাত বীণা শুনেছি সকালে, কিন্তু আপনি কোনো ফিডব্যাক দেননি তো ফেসবুক পোস্টে, কেন দেননি? শুনেছেন যে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সঙ্গে লিখেছেন এখন মনের মেলোডিতে কান পেতেছি, যেখানেই থাকি মনের মেলোডির সঙ্গে আর তানিয়ার সাজানো সুন্দর সুন্দর গান শুনতে ভীষণ ভালো লাগে, আর তাই এভাবেই মন ভালো করি। পুনাতে যেমন গরম তেমন ছিল না, কিন্তু এখানে খুব বেশি গরম পড়ে। আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং মজার। আমি তানিয়া বোনের কাছে একটি খুব সুন্দর ইলেকট্রিক গিটার চাইব, কলেজে একটু বাজিয়েছি, সেই গিটারটা এখনও আছে, আমার মেয়েকে দিয়েছি। ভালো থেকো তানিয়া, আপনিও সাবধানে থাকবেন। আশা করি আপনার চোখ এখন ভালো আছে, নিশ্চয়ই আপনি পুরোপুরি সুস্থ। এবং মিনাদি, আপনার যে ভাইয়ের বউ আর কি, উনি অসুস্থ ছিলেন, তিনি কি হসপিটাল থেকে বাড়ি এসেছেন? তিনি এখন ভালো আছেন আশা করি, নিশ্চয়ই জানাবেন। কেমন, খেয়াল রাখবেন, প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, কেমন? আচ্ছা, এবার পড়ি প্রদীপ মুখার্জি। প্রদীপ মুখোপাধ্যায় জগ আছে হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত, সবাইকে জানাই জ্যৈষ্ঠের প্রভাতী শুভেচ্ছা। তানিয়া দিয়ে আমাকে একটা বি ফ্ল্যাট এই স্কেলের আর বাঁশি দেবেন, আর কিচ্ছু চাই না। ঠিক আছে। আর অনিরিনা দি বেহালা থেকে, অনিরিনা ঘোষ মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, শুভ সকাল দিদি, তুমি আমার মনের কথাটা জানতে পেরে কি করে আজকের বিষয়টা ঠিক করলে তা তো জানি না। এই রে, আমিও তো জানি না আপনার মনের বিষয়, কি জানি, হয়তো ঈশ্বর আপনার মনের ইচ্ছে পূরণ করার জন্য আমাকে সান্তা করে দিয়েছে। সান্তা সান্তা তানিয়া, যদি এরকম করে দিত তাহলে কেমন হতো? যাই হোক, আপনার মেসেজটা পড়া যাক। বিগত ছয় মাস ধরে আমার একটি স্কেল চেঞ্জার হারমোনিয়ামের ভীষণ ইচ্ছে, আর আমার বয়সের সঙ্গে সঙ্গে গলাটা খারাপ হয়ে যাচ্ছে, সব পিচে গাইতে পারি না, তাই সেই হারমোনিয়াম আমার ভীষণ দরকার। এখন যত বয়স বাড়ছে তত একটা গানের প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করছি, আর যদি এই সময় একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম পেতাম তাহলে বড় ভালো হতো। ভীষণ আনন্দিত হলাম একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম পাওয়ার সম্ভাবনা দেখে। ঠিক আছে, আপনি আনন্দ করুন, কারণ পজিটিভ থিংকিং কখন যে আপনার লাইফে একটা ম্যাজিক ঘটাতে পারে, ইউ নেভার নো, তাই না? চলুন, সুচিন দেব বর্মনের কণ্ঠে এই গানটি শোনা যাক।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: নিশাকর ধর আমদা জগদ্ধাত্রীতলা থেকে মেসেজ করেছেন, হাওড়া থেকে জানিয়েছেন যে শুভ সকাল তানিয়াদি, আজ আপনি আসবেন সেটা একদিন আগেই শুনেছিলাম, তাই তাড়াতাড়ি এসে রেডিওটা টিউন করেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি তো রেডিও টিউন না করে শুনতে পারেন, আপনারা সবাই শুনতে পারেন কীভাবে? নিউজ অন এয়ার, আপনাদের ফোনে থাকা নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করবেন, লাইভ রেডিও অপশনে যাবেন, সেখান থেকে FM গোল্ড কলকাতা সার্চ করবেন, এবং ওখানে একটা হার্ট সাইন রয়েছে যেটা ফেভারিট হিসেবে ওটাকে অ্যাড করা যায়। ওটা ফেভারিট হিসেবে অ্যাড করে রাখলে খুব সহজে প্রতিদিন সরাসরি যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু FM গোল্ড শুধু নয়, অল ইন্ডিয়া রেডিওর যে কোনো স্টেশনের যে কোনো প্রোগ্রাম শুনতে পাবেন। কেমন? আচ্ছা, নিশাকরদার বাকি মেসেজটুকু পড়া যাক। অন্যদিনের তুলনায় আজ আমি 15 মিনিট আগে এসে গেছি দোকানে। স্টুডিও থেকে বেরোনোর সময় সাবধানে যাবেন, প্রচণ্ড গরম, গান খুব সুন্দর হচ্ছে। বিষয়ে আসি, লিখেছেন যে আপনি যদি আমায় উপহার দেন তাহলে আমি বলবো আমাকে একটি আর বাঁশি দিতে, কারণ আমি বাঁশির সুমধুর শব্দ আচ্ছা কিন্তু কারণ আর বাঁশির সুমধুর শব্দ মনকে ভরিয়ে তোলে। এই গরমে কোন গাছের নিচে, কোনো গাছের নিচে বসে যদি এই বাঁশি বাজানো যায় তাহলে মনটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি আমি আপনাকে কোনো বাদ্যযন্ত্র উপহার দিই তাহলে আপনি কোন বাদ্যযন্ত্রটি নেবেন সেটা জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কবে আসবেন জানিয়ে দেবেন। নিশ্চয়ই আপনারা ভালোবেসে আমাকে যা উপহার দেন সেটাই তো আমি নিই, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এর বেশি আমার আর কিচ্ছু চাই না। শুধু আপনারা ভালোবাসলে, আমার প্রোগ্রাম শুনলে, আপনাদেরকে যদি আমি ভালো রাখতে পারি সেই আশীর্বাদটা করলেই আমার হবে, আর আমার কিচ্ছু চাই না। কেমন? থ্যাংক ইউ সো মাচ। আমার মিষ্টি বন্ধু জেরি মেসেজ করেছে, হ্যাঁ জেরি, কারণ আজ পর্যন্ত FM গোল্ডে তার কাছ থেকে মাত্র 2 মেসেজ এসেছে এবং 2 সে আমাকেই মেসেজ করেছে। বন্ধুর নাম শর্মিষ্ঠা আদক। 16 মার্চের পর শর্মিষ্ঠা আজ মেসেজ করেছে, কিন্তু শর্মিষ্ঠা এতদিন পরে কেন মেসেজ, মাঝে কেন মেসেজ ছিল না? নিশ্চয়ই তুমি কোনো খুব কাজে ব্যস্ত ছিলে, আশা করি এরপর থেকে রেগুলার তোমার মেসেজ পাবো। কেমন? গুড মর্নিং তানিয়া দিদি, আমতলা গোটালা হাট কৃষ্ণপুর থেকে শর্মিষ্ঠা আদক বলছি। যদি তোমার থেকে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট নিতে পারতাম তাহলে আমি তোমার থেকে গিটার চেয়ে নিতাম, কারণ মধ্যবিত্ত পরিবারে শখের জিনিস কিনতে চাওয়াটা বেশ চাপের, তাই শখের জিনিস যদি কারোর থেকে উপহার হিসেবে পাওয়া যায় বন্ধ হয় না। ভালো থাকবেন দিদি, আপনিও ভালো থাকবেন।

মেসেজ করেছেন সুজিত মণ্ডল উত্তর যোজরা থেকে। তিনিও আগের দিনই আমার 14ই মে মেসেজ করেছিলেন, তারপর আবার আজ মেসেজ করেছেন, জানিয়েছেন আমার মাসির বাড়িতে আগে দুর্গাপুজো হতো, ছোটোবেলায় প্রতি বছর সেখানেই থাকতাম আর ঢাক বাজাতাম। তানিয়া দিদি, তুমি আমাকে একটা ঢাক উপহার দিও। বেশ, সবার মেসেজ তো পড়ছি, এবার সময় হচ্ছে যাদবেন্দ্র পাণ্ডার মেসেজ পড়ার। জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও প্রভাতী শুভেচ্ছা জানাই দাদা। যদি উপহার হিসেবে বাদ্যযন্ত্র নিতে হয় তাহলে অবশ্যই আমি চাইবো কিবোর্ড, যেহেতু আমার একটি সিনথেসাইজার আছে যেটা আমি মাঝে মাঝে বাজাই। সকাল থেকে আপনার মিষ্টি গলা শুনছি এবং অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন একটু গান শোনা যাক, অনেকগুলো মেসেজ পড়া হয়ে গেছে। গানে গানে সন্ধ্যা মুখোপাধ্যায়।

কাছে আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি, সেটা দার্জিলিংয়ের কোনো

0: প্রান্তিক স্টেশন হতে পারে বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

সত্যি তাই, তানিয়ার কাছে কি বা উপহার আছে তানিয়া আপনাকে দিতে পারে? দিতে পারে শুধু গান। সেই গানই শোনাচ্ছি সেই সকাল 8:30 থেকে এবং শোনাবো 10:00 পর্যন্ত। আর কবে আসবো এই প্রশ্ন বারবার এসেছে, তাই জানিয়ে দিই আমি আবার আসবো 26 তারিখ সকালবেলা, এবং সকাল 6:10 থেকে 7:00 পর্যন্ত এবং 8:30 থেকে 10:00 পর্যন্ত আপনাদের প্রত্যেককে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। চলে যাই মেসেজে। হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দা রায় পড়েল সুন্দর একটি মেসেজ, এবং আজ খুব সংক্ষেপে একটি মেসেজ করেছেন দিদি। সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দিদি, সত্যি দেবে গো আমাকে কোনো বাদ্যযন্ত্র? সত্যি বলছি, সে ছোট্টবেলা থেকেই আমার খুব শখ বেহালা বাজানোর। একটা নির্জন দ্বীপে একাকি আমি নীরর মতো করুণ সুরে রাগরাগিনীর ছড় টানব। না, শ্রোতা কোনো মানুষ হলে হবে না, আকাশে যত পাখি আছে তারা বেহালার করুণ রাগ শুনে আমার পাশে এসে তালে তালে শীষ দিয়ে সঙ্গত করবে। ময়ূর পেখম তুলে ঘুরে ঘুরে নাচবে, আর হিংস্র বন্য পশুরা হিংসা ভুলে আমার কোলে মাথা রেখে সুর শুনবে। আহা, কি দৃশ্য! কল্পনা কত সুন্দর হয়। আপনার মেসেজ পড়ছি আর আমি চোখের সামনে এসে এটাকে ভিজুয়ালাইজ করছি, খুব সুন্দর হবে। আহা, যদি সত্যি এমনটা হতো বড় ভালো হতো। দিদি আরও লিখেছেন, নইলে অন্তত একটা পিয়ানো দিও, টুংটাং ভুবনমোহন শব্দ তুলে আপন মনে বাজিয়ে যাব, যত ছোট্ট ছোট্ট শিশুরা আমায় ঘিরে নাচবে। আহা, দেবে গো একটা, ভালো থেকো তানিয়া, এভাবেই আমাদের উপহার দিয়ে যেও। চেষ্টা করব, হয়তো পার্থিব কিছু দিতে পারবো না, কারণ সেটা আমার পক্ষে সম্ভব না। যেটা পারবো সেটা হচ্ছে যে সমস্ত অপার্থিব সুর সৃষ্টি করে গেছেন আমাদের স্রষ্টারা, যারা গিয়ে গেছেন, যারা লিখে গেছেন, তাদের গান আপনাদের শোনাতে পারি, আর সেটাই আমি করে যাই রোজ যখনই আসি। অমিতাভর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে মেসেজ করেছেন, আমি কলেজ জীবনে খুব ভালো মাউথ অর্গান বাজাতাম। প্যাক বলে ছোট্ট একটি মাউথ অর্গান পাওয়া যেত, এটা বাইরে থেকে আসতো। শোলেতে অমিতাভ বচ্চন যে মাউথ অর্গানটা গভীর রাতে বাজাচ্ছিল, সেটি আমার, আচ্ছা, সেটা দেখে আমার কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। যদি আপনি আমাকে এটি এনে দিতে পারেন, আমিও গভীর রাতে আপনার বাড়ির বাইরে বসে শুনিয়ে আসবো। বুঝো, মানে সত্যি আপনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ, আগাম শুভেচ্ছা। যদি কখনো কল্পনায় আপনি আমাকে শুনিয়ে আসেন, তাহলে তার জন্য আমি কল্পনায় নয় বাস্তবে আপনাকে ধন্যবাদ দিলাম। পূর্ণা ঘোষ আওড়া জগাচ্ছা বারোয়ারিতলা থেকে লিখেছেন, খুব মজার অনুষ্ঠান হচ্ছে তানিয়া, সুস্বাগতম তোমাকে, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি তানিয়া, যদি মিউজিক্যাল গিফট দেয় আর এটা হয় আমার পাওয়া, কিন্তু পাবো কি করে? তাহলে আমি ইলেকট্রিক গিটার চাইব। ইফ ইজ বাট হোয়াট, এই কথাগুলোর মানে আমার লেখার মধ্যে নিশ্চয়ই পেয়ে গেছে। একদম দিদি, পেয়ে গেছি, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। শুভ সকাল তানিয়া দি, আমি আগরপাড়া, আচ্ছা, বেলঘড়িয়ার পর স্টেশন আগরপাড়া, সেখান থেকে চন্দন কুণ্ডু বলছি। মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির মান্নাদের কণ্ঠে যে গানটি আছে

সেই গানটি মানে বাজে গোপীনা, যেটা আমরা ঠিক একটু আগেই শুনছিলাম, সেখানে তবলার যে বোল আছে সেটি আমি উপহার হিসেবে দিতে চাই। মানে চন্দনদা কিচ্ছু উপহার নিতে চান না, উনি দিতে চান সেটা কি তবলার বোল। থ্যাংক ইউ। এবার আরেকটা মেসেজ পড়ে নিই, কারণ অনেকগুলো জড়ো হয়েছে। সংঘমিত্রা, আমার ছোট্ট বোন, অনেকদিন পর মেসেজ করেছেন আমাকে। কাকিনেরা ভাটপাড়া থেকে, সুপ্রভাত তানিয়া, তোমার কাছে আমি ছোট্ট পিয়ানোর আবদার রাখলাম, ভালো থেকো। থ্যাংক ইউ, নিশ্চয়ই ভালো থাকবো, তুমিও ভালো থেকো, এবং আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করার। আচ্ছা, এবার একটা গান শোনানো যাক। কি গান শোনাই, এই গানটা থাক, লোকসঙ্গীত একটি খুব পুরনো দিনের, এবং আমরা সবাই হয়তো এই গানটার সঙ্গে পরিচিত।

সত্যি হৃদয়ের সুর বোধহয় আপনাদের সঙ্গে আমার গাঁথা। কি অদ্ভুত, দেখুন এই গান যখন বাজিয়েছি তখন কিন্তু আমি এই মেসেজ পড়িনি এবং সেটা প্রমাণ দেওয়ার কোনো অবকাশ তো নেই আমার হাতে, তবু আমাকে আপনারা বিশ্বাস করেন, সেই বিশ্বাস থেকেই আপনারা মেনে নিন। যখন গানটা প্রায় অর্ধেক হয়ে গেছে তখন এই মেসেজ খুলছি। পাঠিয়েছেন দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে। তিনি লিখেছেন, শুনি যখন মাটির সুর হৃদয় হয় ভরপুর, তানিয়াদি দাও গো আমায় একতারা, গান গেয়ে হব আমি আত্মহারা, গাইব আমি লোকগান বুকে নিয়ে মাটির টান। সুতরাং দেবাশিসবাবু, এই গানটি ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃতভাবে আপনাকেই অলরেডি ডেডিকেট করা হয়ে গেছে। থ্যাংক ইউ মেসেজ পাঠানোর জন্য। মেসেজ করেছেন

0: কে মেসেজ করেছেন নাম লেখেননি, তবে জীবন তার হোয়াটসঅ্যাপের যে নাম সেখান থেকে পাচ্ছি, তিনি লিখেছেন, গুড মর্নিং ম্যাম, আপনি সম্ভবত প্রথম আজ সকালের অনুষ্ঠানে মেসেজ করছেন, আপনাকে এফ এম গোল্ড পরিবারের স্বাগত এবং তানিয়ার কাছে মনের মেলোডিতে আসার জন্য মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। উনি লিখেছেন, গুড মর্নিং ম্যাম, ভেরি গুড মর্নিং, আপনার কাছে যদি ওরকম পাওয়ার থাকতো তাহলে আমি বাদ্যযন্ত্র হিসেবে অক্টোপ্যাড আপনার কাছ থেকে চেয়ে নিতাম। ম্যাডাম ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন এবং পরের বার আপনার পুরো নাম ঠিকানা সহ পাঠাবেন। ছোট্ট ঠিকানা, ভয় নেই, কোনো উপহার যাচ্ছে না, কারণ আপাতত সেই সুপার পাওয়ার আমার হাতে নেই। জাস্ট আপনি কোথা থেকে মেসেজ করছে সেটুকু জানার অবকাশ মাত্র। বাংলাদেশ আত্রাই থেকে জাফর ভাই মেসেজ করেছেন, আমার কিছু চাইবার নেই তবে বলবার আছে, বেশ জমে উঠেছে আজকের আসর। আর একটা কথা বলি, আকাশবাণী তোমাকে আবিষ্কার করে সঠিক কাজটাই করেছে, থ্যাংক ইউ। মেসেজ করেছেন বাবু গাঙ্গুলি, শালকিয়া হাওড়া থেকে, তানিয়া শুভ সকাল, জানিয়ে লিখছি তোমার অনুষ্ঠানে আমি থাকি অনেক কাজ ফেলে রেখে, যাক আমার একটা ঢাক দিলে ভালো হয়। প্রতি বছর পুজোর সময় যে ঢাকি ভাইরা আসে তাদের থেকে ঢাক বাজানোর অবকাশ থাকে না, তাই তাদের কাছে যেটুকু অবকাশ থাকে সেটুকুর নিয়েই আর কি ঢাক বাজাই, তাই ঢাক দিতেই হবে। বেশ বাবুদা, আপনি যে সময় বের করে আমার অনুষ্ঠান শোনেন এবং মেসেজ করেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চেষ্টা করব যদি সেরকম পাওয়ার পাই আপনার কাছে পাঠিয়ে দিতে। আরেকজন বন্ধু আজ প্রথমবার মেসেজ করেছেন এফ এম গোল্ডে, আপনাকে অনেক অনেক স্বাগত এবং শুভকামনা এবং শুভেচ্ছা। পাঠিয়েছেন গৌর জীবন পাল, ঠিকানা মুম্বাই আন্ধেরি। একটা ভালো কোয়ালিটির বাঁশি দেবেন আমায়, সত্যি সত্যি আমার সত্যি এই মুহূর্তে ইচ্ছা করছে, যদি সত্যি আমার কাছে সেরকম পাওয়ার থাকতো আপনাদেরকে কিন্তু আমি সমস্ত উপহারগুলো দিয়ে ভরিয়ে দিতাম। বাঁশি দিতে পারছি না কিন্তু এটা গান দিতে পারছি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম বাঘিনী।
1: যখন ডাকলো বাঁশি

0: মাসি ডাকলে রাধা তো যমুনায় যাবেই, কিন্তু আপনাদের মেসেজ আসলে আমাকে পড়তেই হবে, সেটাতে আমার কিচ্ছু করার নেই, আমি বাধ্য পড়তে। আর সবথেকে ভালো ব্যাপার কি জানেন, আজ আমি একটি উপহার পেয়েছি এবং উপহার যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু সকালের অনুষ্ঠানে অন্তত মেসেজ তাঁর কখনো আজ পর্যন্ত পাইনি, আজ প্রথমবার পেলাম। তিনি হলেন পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। আমাকে তবলার ছবি পাঠিয়েছেন এবং বুঝে নিলাম যে উনি আমাকে তবলা উপহার হিসেবে চাইছেন বা দিতে চাইছেন, পেতে চাইছেন অথবা দিতে চাইছেন, যে কোনো একটা, কিন্তু বিষয়টা হচ্ছে তবলা, এই হলো বিষয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা সকালবেলা মেসেজ করার জন্য এবং অনুষ্ঠান শোনার জন্য, আরও মেসেজ করতে থাকবেন। আচ্ছা, আরও একজন বন্ধু, নতুন বন্ধু আজ প্রথমবার মেসেজ করেছেন, তার নাম রাতুল, মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাকে এফএম গোল্ড পরিবারে স্বাগত। সুপ্রভাত দিদি, সুপ্রভাত আপনাকেও। আজকের বিষয়টা আমার খুব প্রিয় একটি বিষয়, তবলা বাজানো আমার নেশা এবং পেশা দুটোই। আমার কাছে যে কোনো নতুন বাদ্যযন্ত্রই বেশ আকর্ষণীয়, তাই আপনার যেটা পছন্দ সেটাই না হয় উপহার হিসেবে দেবেন, ভালো থাকবেন আর এই রকম সুন্দর সুন্দর সোনালী যোগীর গান উপহার দিতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি সঙ্গে থাকুন এবং এইভাবেই আমার দেওয়া উপহার আনন্দ করে গ্রহণ করুন। তবলার মিষ্টি তাল আর সুর শুনলেই মন ভালো হয়ে যায়। ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল তবলা শেখার, তাই এই সুন্দর বাদ্যযন্ত্রটাই আমার প্রথম পছন্দ। লিখেছেন নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে। বেশ, আর আচ্ছা পবিত্রদা, মেসেজের বাকি অংশটা হয়তো কোনো কারণে আসেনি, এতক্ষণ এসেছে, উনি লিখেছেন, আমি 1976-77 তবলা শিখতে শুরু করি, কিন্তু আমার বাবা 1978 মারা যান, আমার আর তবলা শেখা হলো না, কারণ বাবার ব্যবসা দেখতে হতো। এখনও তবলার দিকে ঝোঁক আছে, মানে আমি যদি তবলা উপহার দিই দাদা কিন্তু বাজাবেন, অবশ্যই বাজাবেন, আর কি তাল বাজাবেন সেটা তো দাদা ঠিক করবেন, আর ঠিক করবেন গানে গানে।
1: রা বাজা
0: মানা দে

শশীকান্ত মাটি করবে কি করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে জমে ওঠা আসর আমাদের, সেই আসরকে মাটি করছে ঘড়ির কাঁটা। একটু যদি স্তব্ধ করে দেওয়া যেত তাহলে আর বেশি কিছুক্ষণ থাকা যেত আপনাদের সঙ্গে, কিন্তু সময় তো নেই, তাই যেতে হবে। আর যাওয়ার আগে মেসেজ পড়তে হবে। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন যে, আমার একটি ভালো পিয়ানো আর ঘুঙুরের খুব শখ, আমি কত্থক নাচ করতাম, তাই আমার খুব ভালো ঘুঙুর ছিল, কিন্তু সেটা একটু খারাপ হয়ে গেছে, তাই একটা ভালো ঘুঙুর হিসেবে পেলে খুব ভালো লাগতো। আমি তো বাদ্যযন্ত্র দিতে চেয়েছিলাম, যাই হোক ও ঘুঙুর চেয়েছে, ঠিক আছে আমি দেখছি, চিন্তা করো না। সুতপা দি, সুতপা বসু দমদম থেকে মেসেজ করেছেন, দমদম পার্ক থেকে জানিয়েছেন যে, আমার একটা বাঁশি চাই, আমি ছোটোবেলায় বাঁশি বাজাতে পারতাম, আমার খুব ভালো লাগতো বাঁশি বাজাতে পেরে, কিন্তু কোথায় যে হারিয়ে গেল, তুমি যদি আমাকে গিফট দাও তাহলে আমার খুব ভালো লাগবে। শিপ্রাদি মেসেজ করেছেন বেতর হাওড়া 4 মালিকপাড়া লেন থেকে, জানিয়েছেন, জানতে চেয়েছেন আমার পরীক্ষা কেমন হলো, উনি আমার জন্য প্রে করেছিলেন। থ্যাংক ইউ, আপনাদের প্রত্যেকের আশীর্বাদে এবং ভালোবাসে আমি পরীক্ষা ঠিকঠাক দিয়েছি, কিন্তু ফল কী হবে সে জানি না। যাই হোক, আমি উনি জানিয়েছেন যে উনি ওর যে বন্ধু যার কথা বারবারই বলেন প্রীতি, তার সঙ্গে জোর বেঁধে গান গাইতে চাইতেন ছোট থেকেই, কারণ প্রীতি দি খুব ভালো গান গাইতেন। তো শিপ্রা দি আমার কাছে একটি সেতার উপহার হিসেবে চেয়েছেন এবং আমাকে বলেছেন সেতারকে উনি চিরসাথী করে নেবেন ওর একাকী জীবনে। আপনি কিন্তু একা নন, বারবার এই কথা বলেন, আমি কিন্তু খুব রাগ এবং অভিমান দুটোই করব। আমরা কেউ একা নই, কারণ আমাদের একটা বৃহত্তর পরিবার রয়েছে, যার সেই পরিবারের নাম FM গোল্ড পরিবার, তাই না? বেশ, সময় একদম শেষ, আমাকে যেতে হবে আজকের শেষ গানে, এবং আজকের শেষ গানটা এমন একটা গান যেটা কিন্তু স্বর্ণযুগের গান নয়, অথচ আপনি এই গানটা শুনে আপনার ছোটোবেলায় ফিরে যেতে পারবেন, কারণ এই গানটির সঙ্গে সমস্ত গিটার প্রেমীদের ভালোবাসা জড়িয়ে রয়েছে, আর জড়িয়ে রয়েছে কিছু প্রেমের স্মৃতি, তাই না? তো সেই গানটাই শোনাবো। আর আমার কাছে বিজয়দা জানতে চেয়েছিলেন এবং আরও অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার কোন বাদ্যযন্ত্র পছন্দ। দেখুন, আমি 2018-তে বোধহয় সম্ভবত একটি গিটার কিনেছি এবং সেটি কেনার পর থেকে আজ পর্যন্ত শিখে উঠতে পারিনি। আমার মা শুনছেন প্রোগ্রাম, খুব বকা দেবেন আমায়। যাই হোক, মাঝে মাঝে টুংটাং করে বাজাই। আর আরেকটি বাঁশি আমার কেনা রয়েছে, ওটাও শেখার ভীষণ ইচ্ছে আছে। পিয়ানো বাজাতে শিখিনি, কিবোর্ড বাজাতে পারতাম ছোটো থেকে, যখন হারমোনিয়ামের বেলো অবধি হাত যেত না, মা বেলো করে দিত, আমি হারমোনিয়াম বাজাতাম, ভোর 4টের সময় উঠে মা তুলে দিতেন। এইসব আছে। এবং খুব অল্প দিনের জন্য একটু তবলা শিখেছিলাম, খুব অল্প দিনে, সেটা ওই মাস দেড় দুইয়ের জন্য আর কি। তো এইটুকুই আমার বাদ্যযন্ত্রের চর্চা। মাউথ অর্গান বাজাতে পারি না, না আর তেমন কিছু পারি না, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে আজকে যাওয়ার আগে আপনাদের সেই ভালোবাসার মন্ত্রটা আরও একবার বলতে। ভালোবেসে ভালো রেখো, একসঙ্গে বলুন ভালোবাসায় ভালো থেকো। গুড, টাটা, বাই বাই, আবারও কথা হবে নজরুল ইসলামের জন্মদিনের দিন অর্থাৎ 26 তারিখ। গানে গানে অঞ্জন দত্ত।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। স্নায়ুবিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধে এটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় আনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। আসছে বিস্তারিত খবরে। সাইপ্রাসের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে নতুন দিল্লিতে ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেসের সঙ্গে বৈঠকে বসেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করছেন তাঁরা। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেস 4 দিনের ভারত সফরে রয়েছেন। সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর কনস্টান্টিনোস কম্বোস, পরিবহন, যোগাযোগ ও পূর্তমন্ত্রী অ্যালেক্সিস ফাভেডিস সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী হয়েছেন। উল্লেখ্য, সাইপ্রাসের রাষ্ট্রপতির এটি প্রথম ভারত সফর। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তাঁর বৈঠকে বসার কথা। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। রাজ্যমন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানো ও চেকপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া রাজ্যমন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বেআইনি জমি দখল মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতা ও মুর্শিদাবাদ সহ 3টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ইডির অভিযোগ, বেআইনি জমি দখলের অর্থে অভিযুক্ত ওই পুলিশ অফিসার

0: তার বাড়ি নির্মাণ করেছে। অন্যদিকে কলকাতার কসবায় পুলিশের এসআই রুহুল আমিন শাহের বাড়িতেও তল্লাশি চলছে। ভবানীপুরের চক্রবেরিয়ায় অতুল কাটারিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তার বিরুদ্ধে জমি দখল মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। পার্ক স্ট্রিটের একটি হোটেলেও ইডির আধিকারিকরা তল্লাশির জন্য পৌঁছেছেন। বেআইনি জমি দখলের অর্থ এই হোটেল ও রেস্তোরাঁয় বিনিয়োগ করা হয়েছে বলে ইডি মনে করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাকে বিচ্ছিন্ন দায়িত্ব হিসেবে নয় বরং বৃহত্তর আঞ্চলিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা দুর্বলতা ও একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনী ধারাবাহিকভাবে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তিনি বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, জাল নোটের প্রচলন এবং অস্ত্র ও মাদক চোরাচালানের মতো নিরাপত্তা হুমকির উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে আরও সুসমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে আরও বেশি সমন্বয়ের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
1: स्थापना से अब तक 65 से 2026 तक सीमा सुरक्षा बल के जिन जवानों ने अपनी अप्रतिम देशभक्ति और कर्तव्य परायणता का प्रदर्शन करते हुए अपना सर्वोच्च बलिदान दिया है, वो सभी 2000 से ज्यादा जवानों को मन पूर्वक श्रद्धांजलि और आदर पूर्वक नमन करना चाहता हूँ।
0: নির্বাচন কমিশন আজ 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি করে, ঝাড়খণ্ডের 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামের 1টি করে আসন রয়েছে। আগামী মাসে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান, রবনীত সিং প্রমুখ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের 1 তারিখে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 18 জুন, একই দিন ভোটগণনাও করা হবে। এছাড়া নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের ঘোষণাও করেছে। আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কথিত অর্থ পাচার মামলায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত 9 জুন পর্যন্ত স্থগিত করেছে দিল্লির একটি আদালত। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির তদন্তাধীন। এর আগে সিবিআই এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। ইডি অভিযোগ করেছে, 2004 থেকে 2009 সালের মধ্যে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করেই হোটেল রক্ষণাবেক্ষণের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল আইআরসিটিসি। এর বিনিময়ে একটি বেনামি কোম্পানির মাধ্যমে প্রায় 3 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। স্নায়ুবিক রোগ নিরাময় ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ওষুধটিকে ড্রাগ আইনের H1 বিধির অধীনে অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেগাবালিনের অপব্যবহার ও অপপ্রয়োগের বিষয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে ওষুধটির ব্যবহার নিয়ন্ত্রণ করাও অন্যতম কারণ। মন্ত্রক জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বৈধ প্রেসক্রিপশন ছাড়া ওষুধটি আর বিক্রি করা যাবে না। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ন্যাটো বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত অবস্থান এবং সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ইউরোপের মিত্রদেশগুলিকে আশ্বস্ত করতে একটি কূটনৈতিক মিশনে রয়েছেন। তিনি আজ সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন আধিকারিকরা ব্রাসেলসে এ সংক্রান্ত এক আলোচনায় বসবেন। ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটির নতুন প্রকাশিত মানচিত্রে ইরানের উপকূল থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা ও আল কুয়াইন বন্দর পর্যন্ত বিস্তৃত জলসীমার উপর তাদের নিয়ন্ত্রণ দেখানোর প্রেক্ষিতে হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা আরও গভীর হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ওই এলাকা দিয়ে চলাচলকারী সব জাহাজকে আগে তাদের অনুমতি নিতে হবে। ইসরায়েল গাজায় নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা 100 ফ্লোটিলা কর্মীকে মুক্তি দিয়ে দেশ থেকে বহিষ্কার করেছে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং কয়েকটি দেশ ইসরায়েলি দূতদের তলব করেছে। প্রায় 420 জন ফ্লোটিলা কর্মী তুরস্কগামী বিমানে গতকাল ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃত সমাজ সংস্কারক ভারত পথিক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,

রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামমোহন রায় সমাজকে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে তুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক রীতি, কুসংস্কার এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। হুগলি জেলার খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান খানাকুলের রাধানগর থেকে বসতবাটি রঘুনাথপুর পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয়। পুরশুরার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ প্রমুখ এতে যোগ দেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত সফররত সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌরিডেসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, মানব পাচার রুখতে সীমান্তে বিস্তৃত ও সুসমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। স্নায়ুবিক রোগ নিরাময়ে ব্যবহৃত ওষুধ প্রেগাবালিনের অপব্যবহার রোধে এটিকে ড্রাগ আইনের H1 বিধির আওতায় আনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারত পথিক, বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকীর উদযাপন। খবর শেষ হল, এরপরের খবর দুপুর 1:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। আমরা চলে এসেছি দুজনে আপনাদের গান শোনাতে, কারণ এই মুহূর্তে যখন স্টুডিওর ঘড়ির কাঁটা 1:10 পেরিয়ে যায়, তখন আপনাদের প্রত্যেকের মনে হয় যে যেখানে আছেন, যারা FM গোল্ডকে ভালোবাসেন, তাদের প্রত্যেকেরই মনে হয় যে অনুরোধের গান, পছন্দের গান শোনার পালা, আর আমাদের শোনানোর পালা। আমরা কারা এলাম? আমি কৃষ্ণা।
1: আমি সরিতা। থাকবো ঠিক 2 পর্যন্ত আপনার অনুরোধের গান নিয়ে। আর তোমায় গান শোনাবোতে আজকে প্রথমে যে গান শুনব, সে গানের জন্য অনুরোধ করেছেন নিশাকর, আয়ুশ্রী, শ্রেয়সী, রিমা ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি।

যাবে মধুপের সুরে সুরে মিলায়, ভাবে মাধবী সুরভি তার বিলায়, যাবে মধুপের।

0: আমরা গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গান আমরা শুনলাম এই গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। এবারে আমরা কোন গানে যাব? শেষ পর্যন্ত এই ছবির থেকে শুনছিলাম এই গান,
1: আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে একটি গান শুনি, সবুজ পাহাড় ডাকে।
0: বেশ, পাহাড়ের ডাকে সাড়া দেব আমরা, কিন্তু কে ডাকলেন পাহাড়কে?
1: বরঞ্চ গানটা শুনি না? আচ্ছা বলি বলি বলি। আনন্দধারা, প্রতিমা ধারা, প্রশান্ত ধারা, শ্রীমন ধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।
0: বেশ, চলো পাহাড়ের ডাক শুনে আসি।

0: সবুজ পাহাড় তো ডাকলো, ভীষণ গরম সবুজ পাহাড় ডাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এরপরে গরমে যা যা হয় আর কি, তার মধ্যে মানে আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে তপন চক্রবর্তী সিঙ্গুর বাঁশিবটি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শোনাতে চেয়েছেন। আমি খুঁজে পেতে দেখলাম মেয়ের মাঝামাঝি জামাই ষষ্ঠী, মে নয় জুন,
1: তো এখনো বেশ কিছুটা সময় বাকি আছে,
0: বেশ কিছুটা সময় বাকি, কিন্তু এখনই উনি জামাই ষষ্ঠীর জন্য এই গান শুনতে চাইলেন,
1: ব্যগ্র হয়ে রয়েছেন উনি, বোঝা যাচ্ছে জামাই ষষ্ঠীর জন্য। কিন্তু একটা কথা বলি, জামাই ষষ্ঠী না হলেও খেতে ক্ষতি নেই, আপনি পাত পেরে বসে খেতেই পারেন।
0: মানবেন্দ্র মুখোপাধ্যায় আপনাদের সকলের জন্য।
2: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন।

সব কাটলেট মাংস পোলাও, সব কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মন। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, কি মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি হাড়ি, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে ওই মগ ওই আহা সেই

আমা পেটের মধ্যে বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিবে না বাবাকে দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা করি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম সিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই আগুনে নিবে।

0: होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: गाने कथाएं गोल्डन समय, आपने सुनछेन 100.1 FM गोल्ड, 100.1 FM गोल्ड, FM गोल्ड।
4: आपनार पछंदेर गान आपनार काने सुनछेन, तोमाए गान शोनाबो,
5: तोमाए गान शोनाबो
4: 100.1 FM गोल्डे, तोमाए गान शोनाबो,
5: तोमाए गान शोनाबो
4: 100.1 FM गोल्डे।
6: আমরা ফিরে এলাম, আবারও রয়েছি তোমায় গান শোনাবুতে। সরিতা আর কৃষ্ণা, আপনাদের অনুরোধ রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে গানে যাব সে গানের জন্য অনুরোধ করেছেন রবীন মান্না, জুজার শাহ পাঁচলা হাওড়া থেকে।
7: হ্যাঁ, যে গানটি শুনতে চেয়েছেন সেটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শোনাতে চেয়েছেন তার ছোট্ট নাতনিকে আর কি।
6: সে মাত্র 14 বছরে পা রেখেছে, তার আজ জন্মদিন, অনুসুয়া পাঁজা, তাকে উদ্দেশ্য করে এই গানটি। এবং তিনি লিখেছেন যে এই গানের সঙ্গে সে খুব ভালো নাচ তুলেছে।
7: বেশ, অনুসুয়াকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হও, সার্থক মানুষ হয়ে ওঠো। গানটা শোনাই বরং।
6: অবশ্যই গান শুনি। আর অনুসুয়া কি গান শুনতে শুনতে একটু নেচে উঠবে?
7: এখন তো মানে সকালের খাবারটা ভালো করে খাবার সময়, ঘড়িতে 1:25।

0: নট ওভার নট আউট এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনছিলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান। আর এবারে চলে যাব আমরা কোন গানে?
1: অমিত কুমারের গানে।
0: বেশ, অমিত কুমারের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাজীব খাঁ, অসীম খাঁ, অনিক খাঁ, পাটদোহা শ্যামপুর, বাঁকুড়া থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে

0: এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না, এখন রাত্রির বেলা নয়, জোছনা তো নয়, বাইরে বেশ প্রখর রোদ, মানে ধাঁধা করছে একদম চারপাশ। কিন্তু তাতেও আরতি মুখোপাধ্যায়ের হ্যাঁ তাই তো শুনলাম, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শুনতে কিন্তু মন্দ লাগলো না
1: একদম। তোমার গৌরীপ্রসন্ন মজুমদারের কথাই নচিকেতা ঘোষের সুরে এই গান।
0: কিন্তু কার অনুরোধে
1: শুনছিলাম এই গান? হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের বলে দিতে হবে।
0: নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে এই গান শুনতে চেয়েছিলেন। কিন্তু তার আগে একটা কথা বলার, যদিও যত

0: আর এই অনুষ্ঠানে বসি ততবার বলি যে আমরা সত্যি চাই, জানেন তো, যে 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে নিত্য নতুন বন্ধুরা আসবেন, আমাদের সঙ্গে হাত মেলাবেন এবং আমাদের বন্ধু বৃত্ত আরও বাড়বে, আমাদের বন্ধুর সংখ্যা আরও বাড়বে এবং আমরা আসলে সকলে মিলে একটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলা। তো সেই জন্য আমরা চাই যে এক সপ্তাহে একটি অনুরোধ, কিন্তু আজও একজনের অনুরোধ পেয়েছি যিনি 20 তারিখ অনুরোধ করেছিলেন, আবার আজকে অনুরোধ করেছেন এবং তার নামটি পড়ে দেবার জন্য বলেছেন।
1: হ্যাঁ, অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনি কিন্তু কোনো গানের অনুরোধ করেননি, তার মানে অনুরোধ যে কোনো একটা গান শোনালেই হবে, শুধু তার নামটা বললেই চলবে। নাম শোনার এত আকুলতা কেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু কাজের কথা নয়, আমাদের নিয়মটা মানতে হবে, প্রত্যেককে মানতে হবে, আমরা তো কেউই নিয়মের বাইরে নই, তাই আপনার জন্য নিয়মটা বদলে যাবে না। 20 তারিখে আপনার গান শোনানো হয়েছে মানে এই সপ্তাহে আর কিন্তু আপনার গান শোনানো হবে না।
0: আরেকটা কথা বলি, আমরাও তো মানুষ, সব সময় সেই সোমবার থেকে দেখে দেখে কারা অনুরোধ করেছেন, তাদের নাম রিপিট হচ্ছে কি না, এমনটাও অনেক সময় হয়। আমরা ফোনে এই অভিযোগ পেয়েছি, আপনাদেরই বন্ধুরা এসে করে গেছেন, যে একই বাড়ি থেকে একই ঠিকানা থেকে দেখুন দুজন অনুরোধ জানাচ্ছেন দুটি বিভিন্ন দিনে। মানে সত্যি সত্যি আমরা যদি সকলে একটু আমাদের কাজের প্রতি, যে কাজটা করি, একটু সৎ হই, তাহলে বোধহয় আমাদের এগিয়ে চলতে একটু সুবিধা হয়।
1: সেই এইটুকু ছোট্ট একটা ব্যাপারে যদি আমরা সততা না দেখাতে পারি, তাহলে বাকি জীবনটায় কি একটুও সততা দেখাতে পারবো? খুব একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যাকে আমাদের সময় ক্রমশ এগিয়ে চলেছে, আমরা বরং পরের গানে যাই।
0: পরের গান
1: রফির কণ্ঠে গান শুনবো?
0: হ্যাঁ, ভীষণ সুন্দর একটি গান, মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এ গান শুনি
1: বেশ।

0: সামনে মানে আমরা জ্যৈষ্ঠ মাসের মধ্যে রয়েছি, সামনেই 11ই জ্যৈষ্ঠ আসছে, কাজী নজরুল ইসলামের জন্মদিন। তারই রচিত এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে, অনুরোধ করেছিলেন শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরাটি, আরামবাগ, হুগলি থেকে। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকুন।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম, কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
5: তোমায়।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর ডিবর্মনের সুরে আমরা আশা ভোস্তার কণ্ঠে এই গান শুনছিলাম। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিতাই পাল, তপতি পাল, তারা অনুরোধ করেছিলেন আমতলা মামুদপুর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তনুশ্রী পালও সঙ্গে রয়েছেন।
1: একটা ভুল হয়ে গেছে, আন্তরিক ক্ষমা প্রার্থী আমরা। এই মোমযোছনায় অঙ্গ ভিজে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটি আমরা শুনেছিলাম, পুরুলিয়া আমডিহা থেকে সুদীপ্তা ও তাথই অনুরোধ করেছিলেন। সুদীপ্তা ও তাথই আমরা আরেকবার ক্ষমা চাইছি আপনাদের কাছে, কারণ এই নামটি মানে এবার আশা ভোসলের কণ্ঠে যে গানটি আমরা শুনলাম তাদের নাম বোধহয় বলা হয়ে গিয়েছিল, তাই না?
0: একদমই তাই,
1: এটাই আমরা বলছিলাম যে এত নাম ভেবে, এত নাম এক জায়গায় মানে ঠিকঠাক করে মেনটেন করা সত্যি সত্যি খুব সমস্যার আর কি।
0: চোখের কোথাও একটু গন্ডগোল অনেক সময় হয়ে যায়। যাই হোক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ সময়ে এসে পৌঁছেছি, আর একটি মাত্র গান শুনতে পাবো, শোনাতে পারবো আর কি। শুভমিতার কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ করেছেন বাসুদেব বসাক, কল্পনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে। এই গান শুনতে শুনতেই আমরা আজকের মতো তোমায় গান শোনাবো থেকে বিদায় নেব, আর বৃষ্টির গান শুনবো, চাইবো একটু বৃষ্টি আসুক।
1: হ্যাঁ,
0: যেভাবে তাপপ্রবাহ চলছে
1: একটুখানি বৃষ্টি আসুক। শুভমিতাকে রেখে গেলাম, 2:30 মিনিটে আমাদের সঙ্গে কিন্তু আপনারাও আবার ফিরবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আর তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

0: মান্নাদের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এই গান দিয়েই শুরু হলো আজকের সুরেলা সফর। আজ সকলেই জানেন শুক্রবার মেলোডি মেকার।
1: যে গানটাতে আমরা শুনছিলাম, প্রথমেই বলে নিই, আমরা এসেছি কৃষ্ণা এবং সরিতা, মানে আবার আমরা এসেছি ফিরে আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের গান শোনাতে। এই যে গানটা, এই গানটা হিন্দি ছবিতে খুব বেশি মানুষজন মান্নাদের কণ্ঠে শুনেছেন এমনটা নয়।
0: না, ছবির গানই নয় খুব বেশি মানুষজন, কেন মানে এই গানটাই শুনেছেন,
1: ছবির গান নয়,
0: গানটা ছবির গান নয় প্রথমত, আর এই গান সত্যি শুনেছেন সেই মানুষজনের সংখ্যা হয়তো সত্যি কম
1: এবং কমে যাচ্ছে আরো। এই গানটা দিয়ে শুরু করার কারণ আমাদের গর্বের যে প্রতিষ্ঠান আকাশবাণী, আজকে আকাশবাণীর একজন মানুষের কথা বলতে বসা, যদিও আপামোর ভারতবাসী আসমুদ্র হিমাচল তাকে সর্বভারতীয় ছবির সুরকার হিসেবে জানে, তিনি অনিল বিশ্বাস।
0: একদমই, যাকে বলা হয় বলিউড ফিল্ম, ফিল্মের যে সমস্ত গান তার বিশ্ব পিতামহ বলা হয় তাকে, কারণ বলিউডের এই যে ফিল্ম মিউজিক তার ইতিহাসটা বোধ হয় তিনি তৈরি করেছিলেন, কোন পথে সেটা যাবে সেই পথ নির্দেশিকা তৈরি করেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ অনিল বিশ্বাস।
1: এবং আমাদের এটা খুব গর্বের, আমরা বাঙালিরা যখন সর্বভারতীয় ছবিতে সুরকারের কথা বলি তখন অনিল বিশ্বাসের প্রসঙ্গ সব থেকে আগে আসে, শচীন কর্তা এবং হেমন্ত কুমার, তারা সকলেই এখানকার মানুষ, বাংলার মানুষ অথবা পূর্ববঙ্গের মানুষ। অনিল বিশ্বাস যেমন পূর্ববঙ্গের মানুষ, বরিশালে তার জন্ম এবং পরবর্তীকালে কলকাতায় এসেছেন, থেকেছেন, এবং কিন্তু কেন বললাম আকাশবাণীর মানুষ, তার কারণ দিল্লি আকাশবাণীতে তার কর্ম জীবনের শেষটুকু এবং সেই সময় প্রযোজক হিসেবে বিবিধ ভারতীতে।
0: হ্যাঁ, শুধু দিল্লি আকাশবাণী নয়, উনি কিন্তু অল ইন্ডিয়া রেডিও, মানে আমাদের যে গাস্টিং প্লেসে যখন ছিল অল ইন্ডিয়া রেডিও, তখন সেখানে অডিশন দিয়েছিলেন এবং সেখানে তিনি নীতিমত আর কি কাজ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গী ছিলেন পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ মানে বাঁশিবাদক পান্নালাল ঘোষ, যাকে আমরা চিনি, তিনি
1: যিনি তার ছোটবেলারও বটে,
0: ভগ্নিপতি হয়েছেন পরে ঠিকই, কিন্তু ছোটবেলার বন্ধু একেবারে।
1: কিন্তু এই যে গানটা শুনছিলাম মান্নাদের গানটা প্রসঙ্গে বলি, এটি বোধহয় বিবিধ ভারতীর প্রোডাকশনের গান, মানে সেই সময়
0: প্রোডাকশন শুধু নয়, বিবিধ ভারতী যখন শুরু হয় তখন সেইটা লঞ্চের সময় এই গানটা উনি তৈরি করেছিলেন। হ্যাঁ, সুতরাং এই গানটা একটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে অবশ্যই, এবং আকাশবাণীর সঙ্গে সংযুক্ত রয়েছেই বটে,
1: এবং সেটা আমাদের খুব গর্বের ব্যাপার। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলি, সেটা হলো অনিল বিশ্বাস এমন একটা সময়কার মানুষ যে সময় আমরা তিনের দশক, চারের দশক, পাঁচের দশকের গান শুনব, সুতরাং কোনো কোনো গান শুনতে একটু অসুবিধে হতে পারে। কিন্তু যা মেলোডি মেকার, যা FM গোল্ড, যা আকাশবাণী দিতে পারে, সেটা বোধহয় সম্পদ, আমরা সেই সম্পদকে তুলে ধরার চেষ্টা করছি।
0: একদমই তাই। আরেকটা কথা কৃষ্ণা দি, যে তুমি বললে না যে যে কজন বাঙালির জন্য আমরা গর্ব অনুভব করি, মানে যারা বোম্বেতে গিয়ে আমাদের মাথা বাঙালি হিসেবে উঁচু করেছেন, তাদের মধ্যে অন্যতম অনিল বিশ্বাস। কিন্তু আমি জানি না আজকের জেনারেশনের কজন তাকে জেনে বা তার নামটা শুনেছে বা তার কাজকর্ম সম্পর্কে সম্যক ধারণা আছে, জানি না। সেইটা যাতে হয় সেই সেই সমস্ত কিছু ভাবনা নিয়েই আমাদের আজকের মেলোডি মেকারে এমন একজন মানুষকে নিয়ে আসা। আমরা তার কণ্ঠে একটা

0: শুনি।
1: ওই যে অডিশন দিয়েছিলেন এবং তিনি গানও গেয়েছিলেন, যদিও বেশিরভাগ কম্পোজারই গানটা গাইতে জানেন, কিন্তু তার কণ্ঠে আমরা বেশ কতগুলি গান পেয়েছি। তো একটি গান আমরা তার কণ্ঠেই শুনে নেব।
0: একদম ঔরত 1940 এই ফিল্ম, সেখান থেকে শুনব তার নিজের কণ্ঠে গাওয়া গান। শুনুন।

0: আমরা শুনলাম তার কণ্ঠে গান। তার জন্ম 1914 সালে 7ই জুলাই। কৃষ্ণাদি, তুমি একটু আগে বলছিলে পূর্ববঙ্গের বরিশালে তার জন্ম হয়েছিল। আর মা ছিলেন ক্লাসিক্যাল সিঙ্গার, মানে তিনি রীতিমতো গান শিখতেন ওস্তাদদের কাছে আর কি, গান শিখতেন। তো সেই মা যখন গান শিখতেন, মায়ের থেকে শুনে শুনে উনি শিখতেন, এবং উনি তারপরে সেটা লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করতেন, সময় পেতেন, যখন সুযোগ পেতেন আর কি, লোকচক্ষুর আড়ালে কেউ যখন খেয়াল করতো না সেই সময়টা। তো সেইটা দেখে মা যখন, মায়ের চোখে যখন সেটা পড়ে, তখন মা বুঝতে পারেন যে গানের প্রতি, গান বাজনার প্রতি একটা ভালোবাসা রয়েছে। তখন মা নিজেই তাকে শেখাতে শুরু করেন গান।
1: হ্যাঁ, এবং মা ভজন গাইতেন বলে ছোট্ট অনিল কিন্তু ভজন গাইতেন, এবং একটা ছোট ডায়েরি ছিল, সেই ডায়েরিতে ছোট ছোট করে গানও লিখে রাখতেন। আর তখনই ওনার মনে হতো নাকি যে সেই গানের সুরও দেওয়া যায়। আর খুব সংবেদনশীল ছিলেন। আরেকটা জিনিস, সেটা হলো বাবাকে খুব বেশি পাননি, বাবা একটু দূরে চাকরি করতেন এবং বাহাদুরপুরে এক জমিদারের অধীনে তিনি জেনারেল ম্যানেজার ছিলেন, মানে তখন জমিদাররা যেরকমভাবে রাখতেন আর কি। বাবা কিন্তু খুব সঙ্গীত ভালোবাসতেন এবং তবলা হারমোনিয়াম দুটোই বাজাতে পারতেন আর কি,
0: একদম, মানে ছোট্ট

0: বয়স থেকে, প্রায় বছর চারেক বয়স থেকে তবলা বাজাতে শুরু করেছিলেন, এবং তিনি যখন মোটামুটি 13-14 বছর বয়স যখন তার, তখন রীতিমতো তবলিয়া হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সে সময়।
1: এবং আরেকটা জিনিস, সেটা আমি ওনার কথা পড়তে পড়তে একটা জিনিস ভাবছিলাম, জানো, এই যে আমরা শচীন কর্তার গান যখন শুনি এবং যখন তার গান নিয়ে চর্চা হয়, গবেষণা হয়, তখন বলা হয়, এবং শচীন দেববর্মণ নিজেও বলেছেন যে আমি যেভাবে বড় হয়ে উঠেছি সেই বাংলার প্রকৃতি, আমি অবিভক্ত বাংলার কথাই বলছি, সেই বাংলার প্রকৃতি আমার গানে ধরা দিয়েছে, লোকগান। বরিশালের ক্ষেত্রেও কিন্তু অনিল বিশ্বাসের মানে বরিশালের প্রভাব অনিল বিশ্বাসের জীবনে খুব বেশি। তার কারণ সেই সময় বরিশালে রেলপথ নেই, নদীপথে যাতায়াত নদীপথে মানে যাতায়াত করতে হয়, ছোট নৌকায় যাতায়াত করতে হয়। এই যে তার সুরগুলো যখন আমরা দেখব, আমরা একটু আগে সুর শুনছিলাম না, ভীষণ সফট একটা সুর, একটা মেলোডি, অদ্ভুত একটা মেলোডি। এবং সেই সময় মানে অবিভক্ত বাংলা তো বটেই, এবং ভারতবর্ষ স্বাধীনও হয়নি, আমরা 1940-এর গান শুনলাম তখন, এবং সেই সময় রবীন্দ্রনাথের প্রভাব তার গানে বেশি, কাজী নজরুল ইসলামের প্রভাব তার গানে বেশি। এই মেলোডিগুলো
0: কাজী সাহেবের সঙ্গে তিনি কাজ করার সুযোগ পেয়েছিলেন,
1: এবং কাজী সাহেব তাকে খুব পছন্দ করতেন এবং তাকে সুযোগ দিয়েও ছিলেন গান করবার আর কি। তো এই যে ব্যাপারটা, তার গানের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাবো, যখন সর্বভারতীয় ছবিতে তিনি কম্পোজ করছেন, তখন কোথাও রবীন্দ্র নজরুল কিন্তু ঘুরে ফিরে তার গানে আসবেন।
0: একদমই তাই। তবে তার আগে একটু বলি যে উনি কিভাবে এলেন কলকাতায়, সেই জায়গাটা। তিনি যখন ম্যাট্রিকুলেশন পড়ছেন, সেই সময় তিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম তখন, বুঝতেই পারছো সময়টা,
1: এবং বিপ্লবী,
0: হ্যাঁ, বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে শুরু করেন, এবং অনেকবার তাকে জেলেও যেতে হয় সেই কারণে। এবার ডিস্টিংশন দিয়ে ম্যাট্রিক পাস করার পর কলেজে ভর্তি হয়েছেন, হয়তো মাত্র 3-4 দিন হবে কলেজে গেছেন তিনি। সেই সময় তিনি খবর পেলেন যে তাকে ধরতে আসছে আর কি, মানে পুলিশ তাকে খুঁজছে, তাকে তিনি ধরা পড়তে পারেন। সেইটা শুনে তিনি মায়ের বাক্স থেকে 5 টাকা নিয়ে স্টিমারে করে প্রথমে এলেন, মানে তুমি যেটা বললে যে বরিশাল তো জলা জায়গা, সেখানে স্টিমারে করে এসে তারপরে তিনি রেলে চেপে কলকাতায় চলে এলেন। এবং কলকাতায় চলে এসে এলেন কোথায়, না ওই যে বললাম পান্নালাল ঘোষের সঙ্গে তার ছোট্টবেলার বন্ধুত্ব, তো সেই পান্নালাল ঘোষকেই শুধু চিনতেন, তার বাড়িতে এসে উঠলেন। তার বাড়িতে এসে শুধু উঠলেন না, সেখানে একটা মজার ঘটনা, উনি ওনার সাক্ষাৎকারে বলছেন কি ঘটনা ঘটেছিল, যে পান্নালাল ঘোষের বাড়িতে তিনি উঠেছেন, তো যে কোনোভাবে হোক পুলিশ তো চারিদিকে চর একেবারে বিছিয়ে রাখে এবং খবর পেয়ে গেছেন যে তারা তিনি কোথায় পৌঁছেছেন। সেখানে গিয়ে তাকে একদিন তিনি ওরকম কোনো একটা গাড়িতে উঠছেন আর কি, সেই সময় তাকে বলা হয় যে তুমি চলো, পান্নালাল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, তুমি চলো। তো উনি সেটা বিশ্বাস করে ওদের সঙ্গে গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ওনাকে হাতকড়া পরিয়ে দেওয়া হয় এবং ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়। তো এরপর ছাড়া পেলেন তিনি। তারপরে একবার লুকিয়ে, মানে এই যে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা, সেটা খেলার জন্য এমনও হয়েছে, তিনি ওই পতিতালয়ে গিয়ে সেখানে 2-3 দিন থেকেছেন, আশ্রয় নিয়েছেন, যাতে করে আর কি তিনি আর পুলিশের কাছে ধরা না পড়েন, এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, কলকাতায় তো এলেন, তারপরে ঠিক কি হলো সেসব কথায় আমরা আসব। তবে তার আগে তুমি যেমনটা বলছিলে রবীন্দ্রনাথের প্রভাবের কথা,
1: হ্যাঁ, এবং আমি কাজী নজরুল ইসলাম, যেহেতু তার জন্ম কাছে, কয়েকটা গজল গান তাকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন। সম্ভবত সেই সময় কাজী নজরুল ইসলাম গ্রামোফোন কোম্পানির ট্রেনার, কিন্তু সেই গজল গানগুলো প্রকাশিত হয়নি। কিন্তু অনিল বিশ্বাস পরে তার ইন্টারভিউতে বলেছেন যে গজল গাওয়ার টেকনিকটা আমি কিন্তু কাজী সাহেবের কাছে শিখে ফেলেছিলাম। সেটা হয়তো কম্পোজিশন যখন হয়েছে, পরবর্তীকালে যখন কম্পোজ করেছেন, সেগুলো ধরা পড়েছে।
0: একদমই তাই, প্রভাব তো রয়েছে। আর রবীন্দ্রনাথের সঙ্গে তার কিন্তু সাক্ষাৎও হয়েছিল, তিনি ভীষণ রকম প্রভাবিত ছিলেন রবীন্দ্রনাথের দ্বারা, প্রভাবিত নন এমন মানে অবাঙালি তো আছেই, বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তো তিনি তাকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা এই গানটা তো আপনার রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া, তো আপনি কেন নিলেন এরকম। তখন উনি মজা করে তাকে বলেছিলেন যে মানুষ তো বাবার সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে না, তা আমি বাঙালি হিসেবে আমার বাবা রবীন্দ্রনাথ, সুতরাং আমি সেটা ব্যবহার করেছি। একদম বিখ্যাত।

সেই গান, এবং এই গান যখন তিনি তৈরি করেছিলেন সে সময় কিন্তু তিনি রবীন্দ্রনাথের পারমিশন নিয়েছিলেন, এই কথাও শোনা যায়। তো আমরা শুনি ওয়ারিস ছবি থেকে সেই বিখ্যাত গান তালাত মাহমুদ এবং সুরাইয়ার দ্বৈত কণ্ঠে।

0: 1954 ছবি, এবং এই যে আওয়াজটা কানে যাচ্ছে ট্রেনের একটা আওয়াজ, এবং তার ছন্দটা, ওরে গৃহবাসী খোলদার খোল, তাতে সম্পূর্ণ গানটিকে বসালেন, কিন্তু কোথাও একটা নিজস্বতা রাখলেন। তার পরবর্তীকালে তার মেয়ে শিখা বিশ্বাস বোহরা যখন তাকে নিয়ে লেখেন, তখন তিনি এটা বলেছেন যে বাবা তার নিজের ছাপ এ গানে রেখে গেছিলেন এবং এ গান অবিস্মরণীয় হয়ে আছে, এবং গোটা গানটায় কোথাও একটা ট্রেনের শব্দ,
1: একদম ট্রেনের শব্দ, ট্রেনের ছন্দ, সেটাকে ধরে গানের মূল সুরটাকে, কাঠামোটাকে অক্ষুণ্ণ রাখলেন, সেটাকে কোথাও কোনো পরিবর্তন করলেন না, অথচ গানটার মধ্যে একটা অন্য মাত্রা যোগ করলেন। এটাই হচ্ছে মানে কি বলবো, দক্ষ সুরকারের পরিচয় বোধহয় এটাই। আমরা এই গান যে শুনছিলাম, দেখো ওরে গৃহবাসী দোলের সময় এই গানের কোনো কি বলবো তুলনা হয় না, বিকল্প হয় না, এই গানটা মানে দোল মানেই এই গানটা। তো আমার আরেকটা গানের কথা মনে পড়ছে, আমরা পরবর্তীকালে মঞ্জরী অপেরায় পেয়েছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, এটা প্রচলিত গান, একটা প্রচলিত

0: তো কথা,
1: রংমহল থিয়েটারে 3 বছর কাজ করেছিলেন, যার জন্য মঞ্চের অভিজ্ঞতা ছিল। আর খুব দুঃখের সঙ্গে এটাও বলতে হয় যে কলকাতা শহরে এসে কোনো কাজ ছিল না, একটা হোটেলে ওয়েটারের কাজও করেছেন।
0: হ্যাঁ, উনি বলেছেন নিজেই যে মানে অদ্ভুত বর্ণময় একটা জীবন। তিনি মানে এটো বাসন কখনো মেজেছেন, আবার কখনো এমন হয়েছে যে পরবর্তী সময়ের যে বিখ্যাত সুরকারেরা তারা তাকে মাথায় করে রেখেছেন, তারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করেছেন যে অনিলদার কাছে, অনিলদার হাত ধরে আমরা শিখেছি যে কিভাবে অর্কেস্ট্রেশন করতে হয়, কিভাবে গানের বিন্যাস করতে হয়, এগুলো সমস্ত শিখেছি।
1: লতাজি বলেছিলেন যে মাইক্রোফোনের সামনে হাওয়া যাতে মানে মাইক্রোফোন মানে যাতে ফ্লপ না আসে আর কি, কিভাবে নিজের গলায় সেটা ব্যবহার করতে হয়, সেটাকে গলাটাকে কণ্ঠটাকে কিভাবে আমি মানে ব্যবহার করব, এটা আমাকে অনিল দাদা শিখিয়েছিলেন।
0: একদমই এই সমস্ত কথায় আসবো, তবে যে গানের কথা উল্লেখ করলাম, দেখুন তো সেই গানের সঙ্গে কোথাও কোনো মিল খুঁজে পান কিনা এই গানের।

0: ওই যে বলেছিলাম যে 1940 সালের গান, মানে
1: এটা অনেক ফিল্মের গান, যে ফিল্ম থেকে আমরা অনেক বিশ্বাসে হ্যাঁ নিজের কণ্ঠে গান শুনলাম সেই একই ফিল্ম থেকে এই গান। হ্যাঁ
0: হ্যাঁ, যে একটু হয়তো শুনতে অসুবিধে হলো কিন্তু একদম বাংলার ছাপ সে গানে।
1: বাংলার ছাপ শুধু তাই নয়, ভারতীয় ছবিতে দোল বা হোলির গান একটা অন্য ভূমিকা নিয়ে রয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু ভারতীয় ছবিতে বোধহয় প্রথম হোলির গানের সিকোয়েন্স এবং হোলির গান হিসেবে ব্যবহার করা হয়েছে প্রথম এই গান, সেক্ষেত্রেও পথিকৃত অনেক বিশ্বাস।
0: এবং এই যে বলছিলাম যখন অন্যান্য সুরকাররা তার কথা বলেন, যখন নওসাজি বা শঙ্কর জয়কিষণ তার কথা বলতে ওঠেন, রবি তার কথা বলতে ওঠেন এবং বলেন যে আমাদের গুরু, আমরা অনিল দাদার কাছে শিখেছি সমস্ত কিছু, তখন বিভিন্ন আর্টিস্টের কথা বলা যায় এবং খুব পছন্দের আর্টিস্ট ছিলেন মান্না দে, মুকেশ, তালাত মাহমুদ, সুরাইয়া, কিন্তু এই মুহূর্তে
1: লতা মঙ্গেশকর,
0: অবশ্যই লতা মঙ্গেশকর। এবং কোথাও যেন এটা পরবর্তীকালে তাকে নিয়ে যে গবেষণা হয়েছে সেখানে বলা আছে, শচীনদেব বর্মনের ক্ষেত্রেও এটা বলা যায় যে তারা মোহাম্মদ রফিকে বিভিন্ন গানে ব্যবহার করতে একটু মানে ভয় পেতেন। এই জন্যই তারা বলেছিলেন যে আমাদের বাংলার যে সংস্কৃতি তার সঙ্গে এই ধরনের উচ্চারণটা,
1: মানে পাঞ্জাবি একটা, যেহেতু উনি পাঞ্জাব থেকে এসেছিলেন মোহাম্মদ রফি, তার গানের মধ্যে একটা ওই রকম একটা ধাঁচ সেটা ছিল। হ্যাঁ,
0: তো সেটা যায় না, কিন্তু পরবর্তীকালে রফি সাহেবও গান করেছেন, সেটা প্রসঙ্গ নয়। কিন্তু এখন যার কথা বলতে বসেছি তার গান আমরা চোখ বুজে শুনি, কিন্তু তাকে প্রথম গাওয়ালেন ছবিতে এবং অদ্ভুত রকমের মানে সে গানের দৃশ্যপট সিতারা দেবী সম্ভবত, মানে যাকে আমরা দৃশ্যে দেখি, সিনে দেখি, রোটি ছবিতে আক্তারি বাই, এবং আমরা পরবর্তীকালে বেগম আক্তার বলি কিন্তু এখানে আক্তারি বাই
1: ফৈজাবাদী,
0: ফৈজাবাদী
1: একদম। এবং তিনি বলছেন যে যখন এই গানটা মানে তৈরি হবে, সুর করছেন, তখন

0: করে তিনি বলেছিলেন যে কাকে দিয়ে গাওবেন আর কি, না একে দিয়ে না ওকে দিয়ে না, এরকম অনেকে না প্রস্তাব করছেন তাকে যে আচ্ছা অমুক তমুক, উনি কি সবেতেই বলছেন না। তখন রেগে গিয়ে তাকে বলা হয়েছিল তাহলে কাকে আনবো, আক্তারি বাই ফয়জাবাদি? তখন উনি বলেছেন হ্যাঁ, এবং সত্যি সত্যি সেইটা করা হয়েছিল, সেটাও একটা অন্য ইতিহাস তৈরি হয়েছে।
1: এবং খুব অদ্ভুতভাবে রটির তিনটি গানই বোধ হয় আক্তারি বাই ফয়জাবাদি।
0: একদম, এবং এক্ষেত্রে এ প্রসঙ্গে একটা কথা বলি, জানো তো রটি ফিল্মটার স্টোরি এবং স্ক্রিন প্লে সবটাই অনিল বিশ্বাসের নিজের, এবং মেহবুব খানের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব ছিল অনিল বিশ্বাসের। মেহবুব খানকে উনি বলতেন মাওয়ালি, আর উনি অনিল বিশ্বাসকে মেহবুব খান বলতেন বাঙালি। হ্যাঁ, এই সম্বোধন চলত তাদের মধ্যে।
1: মেহবুব খানের বোধহয় শেষ দিককার ছবি এটি।
0: হ্যাঁ, এবং মেহবুব খান একবার অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছিলেন, এবং তখন তাকে রুটি খেতে বারণ করা হয়েছিল। এই জায়গাটা থেকে ওনার মাথায় এই রুটি শব্দটা একটা হ্যামার করে, এবং সেটা থেকেই এই ছবিটা তৈরি, মানে এই গল্প এবং তার স্ক্রিন প্লে পরবর্তীকালে উনি করে।
1: যদিও এই এই গল্প কিন্তু দেশাত্মবোধের গল্প, এবং সেই সময়টার কথা আমাদের ভুলে গেলে চলবে না, মানুষের খিদে বুভুক্ষু মানুষের গল্প।
0: একদম, যদিও যে গানটা আমরা শুনবো সে গানটার সঙ্গে কিন্তু এই তুমি যেটা বললে তার কোনো রকম উল্লেখ নেই, মানে তার কোনো রকম মিল নেই, বরং সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা গান,
1: মানে এত সাহসী একটা দৃশ্য তৈরি করা খুব কমজনই পেরেছেন।

0: সিতারা দেবীর কণ্ঠে শুনছিলাম,
1: একদমই তাই, একদমই তাই। আসলে যেটা হয়েছিল, আক্তারি ভাই ফয়জাবাদীকে নিয়ে আসা হয়েছিল, তিনি
0: পরবর্তীতে গান গেয়েছেন,
1: তিনি গানও করেছিলেন এই ছবির জন্য, গান করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে উনি কোনো একটা, মানে আক্তারি ভাই ফয়জাবাদী কোনো একটা ইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আইনি একটা মার প্যাচে, যে কারণে
0: এই গানটি তিনি গাইতে পারেননি,
1: সিতারা দেবীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। তো আমরা এরপরে আরেকটা গানে চলে যাই, মানে তার কেরিয়ারের শুরু হয়েছিল 1935 সালে, অ্যাকচুয়ালি
0: হীরেন বোস,
1: হ্যাঁ হীরেন বোস, সেইটাও না একটা ঘটনা, একটু ছোট্ট করে বলি যে তিনি

0: যখন কলকাতায় তুমি রংমহল থিয়েটারের কথা বলি, 3 বছর 3.5 বছর সেখানে তিনি কাজ করেছেন, এবং সেখানেই মেগাফোন কোম্পানির মালিক জে এন ঘোষ তার সঙ্গে আলাপ হয়েছিল, এবং এই মেগাফোনেই কিন্তু তার সঙ্গে কাজী নজরুল ইসলামেরও আলাপ হয়েছিল। কাজী সাহেব তার গান শুনে তিনি বলেছিলেন, এতদিন কোথায় ছিলে, এতই ভালো লেগেছিল তার। সেখান থেকে হিন্দুস্থান রেকর্ডসের সঙ্গে যোগাযোগ হয় এবং কে এল সাইগল সচিন দেব বর্মনের সঙ্গে আলাপ হয় সেখানে। এবার সেখানে একদিন উনি যখন হিন্দুস্থান রেকর্ডসে কাজ করছেন, সেখানে একদিন গান শেখাচ্ছেন তিনি একজনকে, তো সেই সময় ডিরেক্টর হীরেন বোস এসেছেন, তিনি গানটা শুনেছেন, শুনে জিজ্ঞেস করছেন যে এই গানটা কার। তখন অনিলবাবু বলছেন এটা আমার গান, তখন বললেন কার লেখা, বললেন আমার লেখা। কার সুর, আমার সুর তো বলে, তখন উনি বললেন আপনি আমার সঙ্গে বোম্বে যাবেন। তো উনি একটু ভাবলেন, বেশিক্ষণ না, খুব সামান্য সময় ভেবে বললেন হ্যাঁ আপনি যদি নিয়ে যান তাহলে যাব। তো তখন সেই কথা হয়ে গেল এবং হীরেন বোস তাকে বললেন বেশ ঠিক আছে। এবং তারপর তার আর কি মানে তার উদ্যোগেই তার বোম্বে আসা, এবং 1934 ডিসেম্বরে তিনি বোম্বে পাড়ি দেন, আর প্রথম কাজকর্ম 1935
1: ধর্মকা দেবী
0: এই ফিল্মে প্রথম কাজ করেন
1: স্বাধীন সুরকার হিসেবে। এখানে কাজ করা, তার আগে অবশ্য একটি করেছিলেন, সেটা কোলাবোরেশন
0: অশোক ঘোষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে করেছিলেন, এবং সেখানে কিন্তু অদ্ভুতভাবে একটা গান তিনি তৈরি করেছিলেন, গানটা তৈরি হয়ে গেছিল গানটা, সেই গানটার অর্কেস্ট্রেশনটা তিনি বদলে দেন। হ্যাঁ, কোথাও কোথাও মনমোহন বলে একটি একটি ফিল্মে। তো যাই হোক, এরকমভাবে চলছিল। তো পরবর্তী ক্ষেত্রে তার বিখ্যাত আরেকটি ছবি আলি বাবা, সেই ফিল্ম থেকে আমরা এবারে গান শুনি।
1: কার কণ্ঠ শুনছি আমরা?
0: আমরা শুনছি সুরেন্দ্র এবং ওয়াদান বাই। মানে ভাবতে হবে যে অনেক কাল আগের, তো তো সেই সময় কিন্তু তখনও লতা মঙ্গেশকর আসেননি, তখনও আমরা মুকেশজিকে পাইনি, কেমন?

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

0: আমরা
1: মানে যে গানটা শুনছিলাম সে গান এখনো মানুষ গান, মেরা বুলবুল সো রহা হ্যায়,
0: একদম। এবং তুমি খেয়াল করে দেখবে, আমি বেশ কিছুদিন আগে দেখা আমার একটি তোমার হিন্দি সিরিয়াল, সেখানে কিন্তু বয়স্ক মানুষের একজন লিপে এই গান ব্যবহার করা হচ্ছে, এবং গানটা যখন শুনছিলেন নিশ্চয়ই খেয়াল করেছেন ওই যে মাঝখানে শীর্ষ দেওয়া এবং তারপরে যে তানানা তানানা, অদ্ভুতভাবে ওই কিছু অন্য মানে গানের লিরিক ছাড়া অন্য শব্দ।

0: আছেই, তাছাড়াও তিনি এই গান গুনগুন করে গেয়ে ওঠেন, কারণ তার ফিল্মি ক্যারিয়ারে এই ছবিটা একটা মাইলস্টোন।
1: আসলে এত কথা অনিল বিশ্বাস সম্পর্কে বলার, আর সরিতা একদম প্রথমে যেটা বলেছিল যে এই প্রজন্ম তারা সত্যি অনিল বিশ্বাসের কথা জানেন কি না জানি না, কিন্তু নতুন যারা গান চর্চা করছেন তাদের কাছে অনুরোধ যে তারা অনিল বিশ্বাসের সুর নিয়ে ভাববেন, তার সুরের গতি, তার সুরের যে চলন সেটা নিয়ে ভাবুন। আমাদের এবার কিন্তু ছুটতে হচ্ছে
0: একদম। একটা কথা তুমি যখন বললে বলি না, অসাদজি যেখানে বলছেন যে অর্কেস্ট্রেশন কিভাবে হয়, কাউন্টার মেলোডি কি, হারমোনি কি, এগুলো কিন্তু আমরা তার কাছে শিখেছি, তো তাকে গুরু বলবো ছাড়া কি বলবো। অপি নাইয়ার বলছেন 10-12 বছর বয়স থেকে তার গান গেয়েছি, তার গান গেয়ে বড় হয়েছি, আমি তো তার পায়ের ধুলোরও যোগ্য নই।
1: এখন পর্যন্ত আমরা যেসব গান শুনলাম সেটা প্রায় 80-86 বছর পিছিয়ে যাওয়া গান। আর নশাজির কথা যখন হলো, নিউ মার্কেটের গল্পটা ছোট্ট করে বলে দিই যে একবার কলকাতায় এসেছেন এবং নিউ মার্কেটে কিছু একটা কিনছেন, তিনি নিউ মার্কেটে আসতে খুব ভালোবাসতেন, তো সেই সময় একজনকে মানে আপনি কে, মানে এরকম দোকানদারের সঙ্গে যখন কথা হচ্ছে বলছে আমার নাম অনিল বিশ্বাস, আমি গান তৈরি করি, তুমি কি গান শুনেছো আমার, বলছে না, তখন বলছে নশাজির নাম শুনেছো, হ্যাঁ নশাজির নাম শুনেছি, তার গান শুনেছি। তখন উনি বলেছিলেন নসাজি আমার বন্ধু বা ভাই এরকম কিছু, কিন্তু বোম্বেতে নসাজি বলতেন অনিল দাদা আমার গুরু।
0: একদম একদম। আমরা এবারে যে গান যাব, গান শুনব, একটা কথা বলি, তিনি না মানে গানের ক্ষেত্রে অনেক কিছু শুরু করেছেন, ইতিহাস তৈরি করেছেন, সে কথা তো বললাম, অনেক শিল্পীকে প্রথমবার ইন্ট্রোডিউস করেছেন তিনি। হ্যাঁ, তো সেই রকম একটা গান শুনবো, এবং সেই শিল্পীর জীবনে কি বলবো, জীবনটা পরিবর্তন করে দিয়েছিল এই গান বললে কম বলা হয় না। গানের একটা গল্প আছে, গল্পটা ফিরে এসে বলবো, আগে গানটা শুনি। বিখ্যাত গান পেহেলি নজর এই ফিল্ম থেকে, মুকেশ টিলকণ্ঠে।

0: এর একেবারে শুরুর দিকের
1: অসাধারণ।
0: হ্যাঁ, পেহলি নজর ফিল্মের, এবং জানো এই গানটার জন্য যখন মুকেশজিকে বাছা হয়েছিল, মুকেশজিকে উনি গানটা শেখাচ্ছেন, কিন্তু ওনার ঠিক মুকেশজির যা গাইছেন ওনার ঠিক পছন্দ হচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ, তখন উনি বিরক্ত হয়ে বলেছিলেন, আচ্ছা ঠিক আছে থাক, তুমি পারছো না, আমি গেয়ে দেবো বরং গানটা। তো তারপরে মুকেশজি ফিরে গেছেন, তো মুকেশজি যে তার সঙ্গে তার কাছে এসেছিলেন অনিল বিশ্বাসের কাছে গান গাইবেন, এটা অনেকে জেনে গেছে ততদিনে। তো তারা জিজ্ঞেস করছেন, কী ব্যাপার, তুমি গান টান গাইলে না, কী ব্যাপার? তখন উনি বলছেন যে না, মানে আমার গান ঠিক ওনার পছন্দ হচ্ছে না, আমি যেভাবে গাইছি। উনি বললেন উনিই গাইবেন। এইটা এবার চারিদিকে খুব ব্যাপারটা আর কি ছড়িয়ে গেছে, এবং সকলে বলাবলি করছে যে এই মিউজিক কম্পোজাররাই যদি গান গান তাহলে গায়করা কোথায় যাবে। এই কথাটা ঘুরে ফিরে ওনার কানে পৌঁছেছে। তখন উনি ভাবলেন কথাটা তো খুব ঠিক কথা, সত্যি তো। উনি আবার লোকজন দিয়ে মুকেশকে ডেকে আনালেন, তাকে বললেন তোমাকেই গাইতে হবে এই গান, আমি তোমাকে যেমন করে শেখাচ্ছি তুমি ভালো করে শেখো বলে উনি তাকে শেখালেন, প্র্যাকটিস করালেন। এবার যেদিন এই গান রেকর্ড হবে, মুকেশজি প্রচণ্ড টেনশনে, খুব নার্ভাস তিনি, তো তিনি আর আসছেন না স্টুডিওতে, সব রেডি কিন্তু তিনি আসছেন না। তারপর দেখা গেল তিনি এক জায়গায় লুকিয়ে বসে আছেন, ভয় পাচ্ছেন, তাকে ধরে আনা হলো রীতিমতো, এবং তারপরে তাকে আর কি উৎসাহ উৎসাহ দিয়ে গানটা গাওয়ানো হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই এত প্র্যাকটিস করেছিলেন, এক মানে ওয়ান টেক ওকে হয়েছিল এই গান, এবং এই গান মুকেশজিকে একটা আলাদা জায়গা দিয়েছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আরেকটা ব্যাপার, তো এই গানে আমরা নিশ্চয়ই সেই মুকেশকে পাচ্ছি না, অনেকটাই
1: কেএল সাইগালকে
0: পাচ্ছি। হ্যাঁ, কারণ কেএল সাইগাল তো প্রায় সকলেরই আদর্শ ছিলেন, মুকেশজি, মোহাম্মদ রফি, সকলেরই। তো কেএল সাইগাল নিজেও কিন্তু এই গান, মুকেশের এই গান শুনে বলেছিলেন, আচ্ছা এই গানটা আমি কবে গেয়েছি আমি তো মনে করতে পারছি না।
1: না, একটা জিনিস খুব আশ্চর্য লাগে জানো, এবং বাঙালি হিসেবে আরেকবার আমাদের খুব মানে নিজেদের পিঠ নিজেদের মানে চাপড়ে দিতে ইচ্ছা করে, সেটা হলো অনিল বিশ্বাস, শচীন দেব বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায় এবং পরিচালক বিমল রায়, যাদের কাছে গোটা বম্বে ইন্ডাস্ট্রি মাথা ঝুঁকিয়ে দাঁড়াতো।
0: একদম,
1: মুকেশজি লুকিয়ে বসে আছেন এটা ভাবা যায়?
0: মুকেশজির একদম প্রথম দিকের গান। আচ্ছা, মুকেশজি তার ভীষণ প্রিয় একজন গায়ক ছিলেন, পরবর্তীতে আমরা অনেকবার তাকে ব্যবহার করতে দেখেছি। আরও একজন প্রিয় গায়িকা,
1: সুরাইয়া
0: গান আমরা হ্যাঁ শুনেছি,
1: সুরাইয়া
0: ডুয়েট শুনেছি আমরা তার আত্মবোধের সঙ্গে। সুরাইয়ার কণ্ঠে একটি সোলো গান আমরা শুনি, পরদেশি এই গানটা।

0: এই যে অসাধারণ একটা অর্কেস্ট্রেশন, একসঙ্গে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, এবং পাশ্চাত্যের আমরা পরবর্তীকালের মানে যাদের কাছে আমরা যাদের কাছে খুব কৃতজ্ঞ হই যে পাশ্চাত্যের ইনস্ট্রুমেন্ট ভারতীয় ছবিতে ভারতীয় গানে ব্যবহার করেছেন, অনিল বিশ্বাস কিন্তু তারও পুরো,
1: মানে ভারতীয় করে নিয়েছেন,
0: হ্যাঁ ভারতীয় করে নিয়েছেন, নিজে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, এবং তিনি দেখেছিলেন যে ছোটবেলায় শুধুমাত্র হারমোনিয়াম তবলা, শুধুমাত্র তানপুরা, তার উপর কিন্তু গান বেস করে নেই, এবং আস্তে আস্তে গানের

0: চলন, গানের ধরন বদলাচ্ছে
1: একদম। এবং এই যে গানটা শুনছিলাম আমরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, অনেকেই জানেন বিখ্যাত এই গান তারানা ফিল্ম থেকে, যেখানে আমরা লতা মঙ্গেশকরের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়কে একসঙ্গে কণ্ঠ শেয়ার করতে দেখেছি। এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে এস ডি বর্মা নিয়ে গেছিলেন বোম্বেতে, যদিও অনিল বিশ্বাস প্রথম ব্যবহার করেছিলেন তাকে ফিল্মের গানের ক্ষেত্রে। আর তারানা ফিল্মের কথা যখন এলো, তারানা ফিল্মের আরেকটা গান না শুনলেই নয়, মানে অনিল বিশ্বাসের গান বললে এক বাক্যে যে একটি গানের কথা সবার প্রথমে মনে আসে সেটি তারানা ফিল্মের এই গান। সুতরাং সেই গান আমাদের শুনতেই হবে। গানটা না একটা একটা গল্প রয়েছে, গল্পটা আগে বলি তাহলে গানটা শোনার মজাটা পাওয়া যাবে। প্রেম ধাওয়ান এই গানের গীতিকার। প্রেম ধাওয়ানের সঙ্গে অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল অনিল বিশ্বাসের। তো প্রেম ধাওয়ান একদিন সুরিন্দর কৌর তার সঙ্গে দেখা করতে যাবেন ওয়ার্ডলিতে। তো সেখানে অনিল বিশ্বাসকে বললেন, তুমি চলো আমার সঙ্গে গাড়িতে, যেতে যেতে কিছু দরকারি কথা বলবো। তো গাড়িতে একসঙ্গে যখন যাচ্ছেন, তখন গাড়িতে প্রেম ধাওয়ান বললেন যে একটা গান লিখেছি বলে, একটা কাগজের মধ্যে লিখেছেন আর কি, উনি সেটা দিলেন। তো সেটা উনি পড়ছেন অনিল বিশ্বাস, পড়তে পড়তে যখন ওয়ার্লি পৌঁছলেন তখন উনি বলছেন যে তুমি এক কাজ করো, তুমি সুরিন্দর কৌরের সঙ্গে দেখা করতে যাও, আমি বরং সমুদ্রের ধারে বসে, আমার গা মাথায় না গানের সুরটা এসেছে, আমি সুরটা করে ফেলি। তো মিনিট পনেরোর মধ্যে সুরিন্দর কৌরের সঙ্গে দেখা করে যখন ফিরে এলেন প্রেম ধাওয়ান, তখন কিন্তু গানটা তৈরি হয়ে গেছে অলরেডি, এইভাবে তৈরি হওয়া গান। এবং উনি নিজেই বলেন যে আমার সবচেয়ে জনপ্রিয়তম গানের কথা যদি বলতে হয় তাহলে এই গানটির কথা বলতে হয়, তালাত মাহমুদ এবং লতা মঙ্গেশকর ডুয়েট।

তালাত মামুন যখন কলকাতা থেকে প্রথম এলেন দেখা করতে অনিন বিশ্বাসের সঙ্গে, তো উনি জিজ্ঞেস করলেন যে মাথা তুলে তাকালেন, মাথা নিচু করে কিছু একটা কাজ করছিলেন, তো সিঁড়ি দিয়ে উঠে গেছেন তালাতজি, তো তার দিকে তাকিয়েছেন, তাকিয়ে উনি দেখছেন এরকম সুন্দর।

0: ওর একজন হ্যান্ডসাম মানুষ, তো তিনি দেখেছেন, দেখে তিনি ভাবছেন যে উনি বোধ হয় মানে ছবিতে অভিনয় করার জন্য এসেছেন। উনি তাকে বলেছেন যে আপনি যান, আমার স্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করুন। তো তিনি নেমে গেছেন, তিনি যখন নেমে যাচ্ছেন তখন একজন উঠে আসছে যিনি চেনেন তালাত মাহমুদকে। তিনি এসে অনিল বিশ্বাসকে বলছেন, আচ্ছা তালাতজি এসেছিল, এই তপন কুমার এসেছিল। তখন অনিল বিশ্বাস বলছেন, হ্যাঁ কার কথা বললে? তপন কুমার? ও তপন কুমার, ওর নাম তপন কুমার? তখন বলছে, হ্যাঁ উনি তো বাংলায় কলকাতায় গান করেন, তপন কুমার, উনি তো এসেছিলেন। তখন বলছে, শিখে যাও ডেকে নিয়ে এসো ওনাকে, আমার ভীষণ পছন্দ ওর গলা। কিন্তু বাকি অন্য সুরকারদের, মানে সেই সময়কার সমকালীন অন্য সুরকারদের কাছে যখন তালাত মাহমুদ গেছেন, তার গলা শুনে সকলে বলেছেন যে না, একটা অদ্ভুত অন্যরকম ট্রেমেলো রয়েছে গলার মধ্যে, রিন রিনে একটা অদ্ভুত গলায়, এটা ঠিক আমার আমাদের পক্ষে।
1: আসলে ওটা ওই মানে বাঙালিয়ানা তালাত মাহমুদের মধ্যে, তপন কুমারের মধ্যে ভীষণ বেশি ছিল। আর অনিল বিশ্বাসের ওই ইনটিউশনটা উনি ধরতে পারতেন খুব তাড়াতাড়ি।
0: একদম একদম। এবং তালাত মাহমুদকে দিয়ে এই এই গান ছাড়াও আরও অনেক গান গাইয়েছেন, বিখ্যাত গান, ভীষণ পছন্দ ছিল তালাত মাহমুদের। ওই যে কণ্ঠের যে ব্যাপারটার জন্য বাকিরা তাকে রিজেক্ট করেছিলেন, তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ওইটাই তার প্রধান অস্ত্র। তারপরে কিন্তু বাকি অনেকেই ব্যবহার করেছিল তাকে।
1: পরপর দুটো গান শুনবো আমরা, যেহেতু আমাদের হাতে সময় কম। একজন পারুল ঘোষ, তার গান আমরা খুব একটা শুনি না। আমরা পান্নালাল ঘোষের কথা শুনলাম, তার বন্ধু, নিজের বোন পারুলকে বিয়ে দিয়েছিলেন তার বন্ধুর সঙ্গে। হ্যাঁ, পান্নালাল ঘোষের সঙ্গে পারুল ঘোষ তারপরে নাম হয়েছিল, তার আগে পারুল বিশ্বাস। এবং যেহেতু মা বাবার গানের একটা পরম্পরা ছিল এবং মা খুব ভালো গান গাইতেন, পারুল ঘোষ
0: কিন্তু ভালো গান গাইতেন না, মার কথা উনি বলেছেন যে আমার ওই রকম গলা আমি আর কারোর কাছে শুনিনি।
1: এবং আমি এত সুন্দর, মানে তিনি মানে শিখা বৌরা যেখানে বলছেন যে ঠাকুমা ছাড়া কোনো মানে গলা ওনার পছন্দ হতো না, তো এই যে পারুল অর্থাৎ তার বোন, তাকে দিয়ে কিছু ছবিতে তিনি গান গাইয়েছেন। আমরা পারুল ঘোষের একটি গান শুনবো, কোন সিনেমা থেকে?
0: এই ফিল্ম।
1: হ্যাঁ, হামারি বাত, এই ফিল্ম থেকে। এবং আরেকটি গান আমরা শুনবো তার দ্বিতীয় পত্নী, হ্যাঁ স্ত্রী, মীনা কাপুর, তার গলায়। পরপর দুটি গান আমরা শুনে নিই, প্রথমে পারুল ঘোষ।

0: অসম্ভব সুন্দর একটি মেলোডি শুনছিলাম, তার বিশেষত্ব ছিল সেই গান শুনছিলাম। এই গান নার্গিসের লিপে পেয়েছি আমরা,
1: এবং মিনা কাপুরের কণ্ঠ উনি বারবার ব্যবহার করেছেন, তার স্ত্রী এবং প্রথম স্ত্রী আশালতা, পরবর্তীতে মিনা কাপুরকে তিনি বিয়ে করেন, কিন্তু মিনা কাপুরের কণ্ঠ তার খুব পছন্দের।
0: একদম। আর এবারে আমরা এমন একটি গানে যাব, এই গানটা নিয়ে একটা মানে তুমি প্রথমেই বলেছো আমরা মান্নাদের গান দিয়ে শুরু করেছি, তার অসম্ভব প্রিয় একজন গায়ক মান্নাদে, আর অনিল বিশ্বাসের কম্পোজিশন মানে তার মধ্যে একটা ক্লাসিক্যাল টাচ থাকতো। হ্যাঁ, মানে সেটা সাধারণের কানে হয়তো ধরা পড়বে না, কিন্তু যারা শাস্ত্রীয় সঙ্গীত জানেন তারা বুঝতে পারেন সেটা। তো এরকম একটা গান তৈরি করেছেন তিনি ফরেভ এই ফিল্মের জন্য। তো মান্নাদে গান শুনে ভাবছেন এই গান তো নিশ্চয়ই আমার জন্য, এরকম একটা গান। তখন উনি বলছেন না, এটা আমি কিশোর আর লতাকে দিয়ে গাওয়াবো। তখন মান্নাদে বলছেন এই গান গাইবে কিশোর, আপনি কিশোরকে দিয়ে কি করে এই গান গাওয়াবেন, ও তো হাসির গান গায়। তখন অনিল বিশ্বাস বলছেন না, ওই গাইবে। তখন উনি বলছেন আপনি কি করে গাওয়ান এই গান ওকে দিয়ে, আমি সেটা দেখব,
1: আর ও কি করে গাইতে পারে,
0: হ্যাঁ আমি দেখব। তো বলেন ঠিক আছে। তখন উনি একটা কথা বলেছিলেন, মেরি জ্যোতি তেরি স্যার, এরকম একটা কথা বলেছিলেন। তো মান্নাতে বলছেন বেশ। তো তারপরে উনি কিশোর কুমার তো নোটেশন পড়তে পারেন না, তো উনি কিশোর কুমারকে গানটা নিজের গলায় রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি এটা শুনে শুনে প্র্যাকটিস করবে। তো যাই হোক, এবার গানের রেকর্ডিংয়ের দিন মান্নাতে উপস্থিত হয়েছেন ঘটনাটা সচক্ষে দেখবার জন্য। তারপরে কিশোর কুমার যখন গাইলেন উনি সেটা শুনলেন, তারপরে তিনি অনিল বিশ্বাসকে বললেন তেরি জ্যোতি মেরে স্যার।
1: এই নক্ষত্ররা যে কতটা ডাউন টু আর্থ হতে পারেন আমি মান্নাদের এই উপস্থিত হওয়াটা দেখেও ভাবলাম।
0: শুনি সেই বিখ্যাত গান।

0: গানটা শেষ হলো, এই যে মানে উঁচু থেকে শুরু হয়ে গানটা নেমে এলো, নেমে এসে শেষ হলো, এবং তারপরে যে পিসটা বাঁশির একটা ছোট্ট পিস ছিল, অসাধারণ।
1: এবং সত্যি সত্যি এই গান যখন শুরু হলো তখন মনে হলো কিশোর কুমার কি করে এই গান গাইলেন। আর ওই যে গেয়ে পাঠিয়ে দিয়েছিলেন, এটাই আসলে কিশোর কুমারের গাওয়ারই সেই কারণ।
0: আমরা তালাত মাহমুদের কণ্ঠে আরেকটা গান শুনি, ফিল্ম আরজু, বিখ্যাত গান। এসব গান না শুনলে, না শোনালে লোকজন খুব রাগ করবে।

0: অনিল বিশ্বাসকে নিয়ে অনুষ্ঠান সত্যি সত্যি দেড় ঘন্টায় সম্ভব নয়, আরও দু ঘন্টা আরও তিন ঘন্টা যদি পাওয়া যেত তার গান আপনাদের জন্য আমরা রেখে যেতে পারতাম।
1: শুরু করেছিলেন 1935 আর কেরিয়ার শেষ করেছিলেন 65। আসলে ওনার ছোট ভাই সে সময় হঠাৎ করে চলে যান এবং তার 7 দিনের মধ্যে তিনি তার নিজের প্রথম সন্তানকে হারান।
0: তার সন্তানরাও কিন্তু খুব ভালো গাইতে পারতেন, উৎপল অমিত এরা খুব সত্যি সত্যি তারাও খুব সুন্দর গান গাইতে পারতেন।
1: তো সেই দুঃখ থেকে কোথাও তিনি বেরোতে পারেননি এবং কোথাও তার মনে হচ্ছিল যে এই যে সময়টা, পরবর্তী সময়টা যেটা আসছে, যে সময়ের অন্যরা কাজ করছেন, কোথাও তিনি নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, সে কারণে সরে যান। কিন্তু যা দিয়ে গেছেন সেটুকু আমাদের জন্য সম্পদ,
0: এবং আমরা পরবর্তী প্রজন্মেও, প্রজন্ম থেকে প্রজন্মে যেন তার সুর তার গান চর্চা হয়। এই মে মাসেই তার চলে যাওয়ার দিন। অনিল বিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধা, আবারও কখনো অনিল বিশ্বাসকে নিয়ে আমরা ফিরব।
1: সঙ্গে ছিলাম সরিতা আর কৃষ্ণা, আর যেতে যেতে রেখে যাব সতেলা ভাই এই ফিল্ম থেকে। এই ফিল্মে একেবারে ক্লাসিক্যাল মিউজিককে তিনি সুন্দরভাবে ব্যবহার করেছিলেন। আর লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা যে গানটি শুনতে শুনতে বিদায় নেব, মিশ্র আরানার আগে নিবদ্ধ এই গান।

0: सेवा प्राधिकरण अधिनियम 1987 की धारा 12 के तहत पात्र नागरिक निशुल्क कानूनी सहायता न्याय बंधु मोबाइल ऐप और www.probono-toj.in से प्राप्त कर सकते हैं।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit Samriddh Bharat.
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: Well, you're back with me in the studios of Akashvani Kolkata as you're listening to Musical Bandbox only on 100.1 FM Gold with your friend storyteller and host RJ Cecilia this afternoon. Well, at this point, summer survival has become a full-time skill. Water bottle? Well, essential. Sunglasses? Essential. Patience? And that is completely gone. The real luxury right now? Standing directly under the fan or being absolutely surrounded by the fresh, chilled, well, air of the air conditioner. Well, think about it as I bring in more cooler and, well, amazing tracks that is going to make your soul feel, well, let's just say, a little young and a little refreshed. This is one of the newest albums that has taken over the billboards all over again by the Korean act. This is BTS, which is the Bangtan Boys, or very, very popularly called the Bangtan Sonyeondan. This is called They Don't Know About Us from their album Arirang. I hope you enjoy.

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ

0: কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও সাইপ্রাসের সম্পর্ককে ভবিষ্যৎমুখী বলে মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। বিকেলে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পয়লা জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের বিষয়ে পরিবহন দফতরের বিজ্ঞপ্তি জারি। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে। নতুন দিল্লিতে আজ বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
1: গৃহ মন্ত্রালয় ড্রোন রডার আধুনিক ক্যামেরাজ और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। बड़ी शांति से निश्चिंत मन से आपको कह रहा हूं कि अब त्रिपुरा आसाम और पश्चिम बंगाल तीनों जगह ऐसी सरकारें हैं जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए।
0: ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোডিলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত এক দশকে সাইপ্রাস ভারতের বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, উভয় দেশই সংঘাতের দ্রুত অবসান ও শান্তির প্রচেষ্টাকে সমর্থন করে যাবে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস আজ সকালে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী আজ প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে শ্রীমতী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ বিকেলে তার বৈঠকে বসার কথা। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে বৈঠকে কথা হতে পারে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল বিকেলে রাজধানীতে পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হয় তাঁর। আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বলেছেন, সরকার আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যগত অধিকার, প্রথাগত রীতিনীতি এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রেখে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য কাজ করবে। ষোড়শ আসাম বিধানসভার দ্বিতীয় দিনের অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, আসামের আদিবাসী সমাজের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রথাগত ব্যবস্থা সংরক্ষণের পাশাপাশি সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ একটি ব্যাংক জালিয়াতি কাণ্ডে 119 কোটি টাকার অর্থ তছরূপ মামলায় মুম্বাই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায়। শ্রী হরি এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশনস লিমিটেডের সঙ্গে যুক্ত দুটি পৃথক ঘটনায় এই তল্লাশি অভিযান চলেছে। বেশ কিছু বেআইনি নথিপত্র এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। কেন্দ্র প্রবীণ নাগরিকদের সুবিধার্থে আজ জয়েন্ট এল্ডারলি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক বা জীবন নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে এই অ্যাপটি চালু করেন। এই অ্যাপের মাধ্যমে প্রবীণ নাগরিকরা সরকারি বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচির তথ্য, জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইয়ের মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন।

আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আগামী 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াতের জন্য পরিবহন দপ্তর আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক SDO বা BDO-র কাছে জমা দিলে তাকে QR কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। এর প্রস্তুতিতে পরিবহন দপ্তরের শীর্ষকর্তারা এবং নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক চৌরাসিয়া আজ কলকাতা ময়দানে পরিবহন দপ্তরের তাঁবুতে একটি বৈঠক করেন। সেখানে শুধুমাত্র রাজ্যের বাসিন্দা হলেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাসে ভ্রমণের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ 11টি পরিচয়পত্রের যে কোনো একটি আবশ্যিকভাবে যাত্রীকে সঙ্গে রাখতে হবে। কন্ডাক্টর তার ভিত্তিতেই জিরো মূল্যের টিকিট দেবেন। দীর্ঘ 3 বছর পর রাজ্য সমবায় দফতরের বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। দফতরের বিশেষ সচিব শান্তনু দাস আজ সাংবাদিকদের জানান, সমবায় ব্যাংক সহ সব জায়গায় মোট 350টি শূন্য পদ পূরণের জন্য খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, কারিগরি ও স্থাপত্য কলেজগুলিতে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী রবিবার 24 মে। ওই দিনই হবে সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা। এর জন্য মেট্রো রেল অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন ব্লু এবং গ্রিন লাইন করিডোরে সকাল 7টায় ট্রেন চলাচল শুরু হবে বলে মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে 152টির পরিবর্তে মোট 160টি ট্রেন চালানো হবে। অন্যদিকে হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5 মধ্যে গ্রিন লাইন করিডোরে 108টির পরিবর্তে ওই দিন মোট 116টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে এই মাসের 24 তারিখ পর্যন্ত করেছে। এর আগে উত্তরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আগামীকাল পর্যন্ত। গত কয়েকদিন ধরে CBSE-র ওয়েবসাইটে ব্যাপক চাপ পড়ার দরুন ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত। বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল আজও বিধানসভায় বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতার প্রস্তাবিত ঘরের সামনে মেঝেতে বসে শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পুলক রায়, অরূপ রায়, কুণাল ঘোষ সহ 15-16 জন সদস্য বিক্ষোভে সামিল হন। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে এর আগে দলের পরিষদীয় সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভার সচিবালয় এবং অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়, কিন্তু সেই চিঠির আইনি বা প্রশাসনিক মান্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ইম্পার কার্যালয়ে আজ বৈঠকে সভাপতি পিয়া সেনগুপ্ত ও তার বিরোধীদের মধ্যে গোলমাল শুরু হয়। বৈঠকের মাঝপথেই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বেরিয়ে আসেন এবং বৈঠকে সদস্য নয় এমন বাইরের লোক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সামনেই অন্যান্য লোকজন তাঁর ওপর চড়াও হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বিগত কয়েকদিন ধরে ইম্পাতে যে সমস্যা হচ্ছে তার জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হস্তক্ষেপ করার আবেদন জানান। ওড়িশার গঞ্জামে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 4 জন। পুরুষোত্তমপুর থানার অন্তর্গত লরকাপল্লির কাছাকাছি আজ পুরুষোত্তমপুর থেকে বেরহামপুর গ্রামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। অটোটি তীর্থযাত্রীদের নিয়ে মা সিংহাসিনী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ IPL-এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। ভারত ও সাইপ্রাস সন্ত্রাসবাদ দমনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। 1 জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের বিষয়ে পরিবহন দফতরের বিজ্ঞপ্তি জারি। IPL ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:35।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। রেশন ব্যবস্থায় দুর্নীতি, অযোগ্য উপভোক্তা এবং খাদ্যশস্যের অপচয় রুখতে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করছে খাদ্য ও সরবরাহ দপ্তর। দীর্ঘ 3 বছর পর রাজ্য সমবায় দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শ্রী অধিকারীর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎকার। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। এদিকে পরে এক সামাজিক মাধ্যমে বার্তায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, পশ্চিমবঙ্গকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত বাংলা ও বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তোলার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর উদ্যোগের জন্য তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষামন্ত্রী শ্রী অধিকারীকে এক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে বলেন, পশ্চিমবঙ্গকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার উদ্যোগ বিশেষ ফলপ্রসূ হবে। উল্লেখ্য, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর প্রথম দিল্লি সফরে শ্রী অধিকারী গতকাল রাজধানী পৌঁছন। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয় তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করছে। তিনি আজ নতুন দিল্লিতে বিএসএফের ইনভেস্টিচার অনুষ্ঠানে বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই প্রকল্প রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে।
1: अवैध बॉर्डर की सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय, ड्रोन, रडार, आधुनिक कैमरास और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। और मैं मानता हूं ये लॉन्च होने के बाद सीमा सुरक्षा बल का काम काफी सरल भी होगा और मजबूत भी होगा।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। তিনি বিএসএফকে অনুপ্রবেশ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কলকাতা হাইকোর্ট হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে বিচারপতি হিরণময় ভট্টাচার্য জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য রেল কর্তৃপক্ষকে শুনানি করতে হবে। হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধিও সেই শুনানিতে উপস্থিত থাকবেন। শুনানির পরেই উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। রিপোর্ট আকারে তা জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি 10ই জুন। রাজ্য সরকার কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের তদন্ত ও তার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ কলকাতায় সাংবাদিকদের একথা জানান। এইসব বেআইনি নির্মাণের দায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আজ এক নির্দেশিকায় জানিয়েছে, কেন্দ্রীয় নীতি মেনে কোনো স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের 10% বেশি হওয়া চলবে না। এই সংক্রান্ত নীতি নির্দেশিকা ইতিমধ্যে জেলা শিক্ষা আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন 1 কেজি 600 গ্রাম থেকে 2 কেজি 200 গ্রামের মধ্যে রাখতে হবে। পাশাপাশিতে প্রি প্রাইমারিতে কোনো ব্যাগ আনা নিষিদ্ধ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে হোমওয়ার্ক না দেওয়ারও সুপারিশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রেশন ব্যবস্থায় দুর্নীতি, অযোগ্য উপভোক্তা এবং খাদ্যশস্যের অপচয় রুখতে রাজ্য জুড়ে বিশেষ যাচাই অভিযান শুরু করেছে খাদ্য সরবরাহ দপ্তর। 23 জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রেশন কার্ডের বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। গণবণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে খাদ্যমন্ত্রীর দাবি। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, রেশন দোকানে কম ওজন, নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ বা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে কড়া নজরদারি চালাতে হবে।

0: দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে আবার শূন্য পদে নিয়োগ করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। দপ্তরের বিশেষ সচিব শান্তনু দাস আজ সাংবাদিকদের বলেন, সমবায় ব্যাংক সহ সব জায়গায় মোট 350টি শূন্য পদ পূরণের জন্য খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে।
1: আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, সেখানে আমাদের 50টা ক্লারিক্যাল পোস্ট আছে, আর আমাদের 6টা ডিস্ট্রিক্ট সেন্টার কোঅপারেটিভ ব্যাংক আছে, তার জন্য আমাদের 85টা ক্লারিক্যাল পোস্ট আছে, কতটা ইনস্টিটিউশন আছে যেখানে আমাদের 92 ক্লারিক্যাল পোস্টের জন্য আমরা এক্সাম নেব।
0: ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আজ কার্যনির্বাহী কমিটির বৈঠকে আবার ফাইল চুরির অভিযোগ ওঠে। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বৈঠক থেকে ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন বলে বিরোধীরা স্লোগান দিতে থাকলে কার্যালয়ে রণক্ষেত্র তৈরি হয়। দুপক্ষই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। একটি প্রতিবেদন,
2: ইম্পার কলকাতার কার্যালয়ে আজ এক্সিকিউটিভ বডির মিটিংয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বৈঠক ছেড়ে বারে বারে বেরিয়ে আসেন এবং অভিযোগ করেন যে জোর করে তাদেরকে দিয়ে মিনিটসে সই করিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের ওপর হেনস্থা করা হয়েছে। পরে অবশ্য ধনী ভোটে এক্সিকিউটিভ বডি ভেঙে দেওয়া হয় এবং আপাতত সাময়িকভাবে রতন সাহাকে ইম্পার সভাপতি নির্বাচিত করা হয়। প্রিয়া সেনগুপ্তের অভিযোগ যে এই ধ্বনিভোজ সম্পূর্ণভাবে বেআইনি, তবে বিরোধী দলের পক্ষে শতদীপ সাহা এই দাবি মেনে নেননি এবং তিনি বলেন যে ইম্পার প্রত্যেক সদস্য তাদের পক্ষে রয়েছে এবং তারা এই কারণেই এই ধ্বনিভোজ করে এক্সিকিউটিভ বডি ভেঙে দিয়েছেন। 45 দিনের মধ্যে নতুন ভোট হবে বলেও তিনি জানিয়েছেন। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি আজ 10 দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আদালত। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। একটি প্রতিবেদন,
3: আধুনিক যুক্তিবাদ ও মানবিক চিন্তার ভগীরথ বাংলার রামমোহন ঈশ্বর চিন্তায় মোহগ্রস্ততা নয়, বরং ধর্মের মানবিক মুখ খোঁজার প্রয়াসী প্রথম আধুনিক মানুষটি হলেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে দুরূহ কাজটি শুরু হয় তাঁর হাতেই। আরবি, ফার্সি, সংস্কৃতের সঙ্গেই ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি ভাষায় ছিল তাঁর সহজাত দক্ষতা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রথমবার ISL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা আজ ট্রফি নিয়ে ক্লাব প্রাঙ্গণে পৌঁছলে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়। কোচ অস্কার ব্রুজোর উপস্থিতিতে কয়েক হাজার লাল হলুদ সমর্থকের জয়ধ্বনির মধ্যে দিয়ে ক্লাব পতাকা উত্তোলন করা হয়। চিংড়িঘাটার মেট্রোর দ্বিতীয় দফার কাজ আজ রাত থেকে আবার শুরু হচ্ছে, চলবে আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে এই মুহূর্তে আপনার কথা, ঘড়ি বলছে 8টা বেজে

0: মিনিট হয়ে 56, 57, 58 সেকেন্ড,
1: মানে প্রায় 2 মিনিট হতে চলেছে। আর আপনারা জানেন যে 100.1 FM গোল্ডের এই সময়টা যেমনটা শুনলেন আপনার কথা, আর আপনার কথা মানে কথা বলবেন আপনারাই, এবং সেই কথা বলার জন্য রয়েছে 3টি মাধ্যম আমাদের সঙ্গে,
0: ঠিক
1: তাই তো?
0: একদম, আমাদের ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আপনার কথার পোস্টার, তার কমেন্ট বক্সে আপনি যেমন জানাতে পারেন আপনার মতামত, তেমনই আপনি আমাদের ফোন করতে পারেন 2248808585 আর সেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন
1: 9903055992, আবার বলি 9903055992, এবং আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন, এবং সেই পোস্টার বলছে যে আমাদের আজকের আপনার কথার বিষয় হলো আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু নেই। এই যে আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি যে মাসের শেষে দেখে কি না, এই মুহূর্তে এখন বলো না বা এখন বলিস না, মাসের শেষ একটু
0: হাত টান চলছে,
1: হ্যাঁ সেই সময় বোধ হয় পাল্টে গিয়েছে, নাকি পাল্টায়নি, নাকি সত্যি সত্যি আর ওই মাসের শেষ বলে এখন আর কিছু হয় না পকেটে, সারা মাস আপনার পকেট ভর্তি, কি বলবেন আপনারা জানিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ফেসবুক পেজে। তার আগে একটা গান অবশ্যই।

0: কিন্তু আপনারা জেনে গিয়েছেন যে আজ কিভাবে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি বা কথা বলব না, আজকে টেলিফোন নম্বর আপনাদের জন্য দিতে পারছি না। যেটা দিতে পারছি সেটা হচ্ছে আজকের হোয়াটসঅ্যাপ 9903055992, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা। চলে আসবো সেখানে আপনাদের মেসেজ আপনাদের কমেন্ট নিয়ে। আমি খুলে ফেলেছি 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ, সেখানে আজকের পোস্টের তলায় কমেন্টে লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, বলছেন যে আজকের টপিকটা শুনেই মনটা বলে উঠল একদম মনের কথা, মাসের শুরু স্যালারি ঢোকে পার্সটা যায় ভরে, অনলাইন কার্ট ভরতে থাকে শপিং মল জুড়ে, মাসের শেষ সেসব এখন পুরনো দিনের গান, ক্রেডিট কার্ডে ভরসা রেখে আজকের বাঙালি টান টান। আগে বাবা বলতো মাসের শেষে খরচা কমা, আর এখন আমরা 30 তারিখেও ফুড অ্যাপ খুলি অফার দেখব বলে। সত্যি আজকের সচ্ছল বাঙালির ডিকশনারি থেকে মাসের শেষ শব্দটাই উঠে গেছে।
1: দারুণ লিখেছেন। আমি চলে যাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যার মেসেজ আমার হাতে, তিনি হলেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। তিনি লিখছেন, আজকের সচ্ছল ব্যক্তির সত্যি পকেটে মাসের শেষ বলে কিছু নেই, তার কারণ অনেকেই কিছু অর্থ জমিয়ে রাখে যেটা মাসের শেষে খুব দরকার লাগে। সব অর্থ যদি আমরা মাসের প্রথমেই খরচ করে ফেলি তাহলে তো শেষের দিক খুবই কষ্টকর হয়, তাই অর্থ জমিয়ে রাখাটা দরকার আছে, সেটা আমি করি। আলাদা সরিয়ে রাখলে মাসের শেষে বিপদে পড়তে হবে না। বেশ,
0: কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে বলছেন যে বিষয়ের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। যদি শুধু বাঙালি বলা হতো তবে প্রশ্ন উঠত, কিন্তু যেই বাঙালির কপালে বিশেষণ জুটল সচ্ছল, তখনই মাস ঠিক করে নিল অর্থনৈতিকভাবে মাসের শেষ আর কবে না, ওটা শুধু অসচ্ছলদের জন্য। ধন্যবাদ আপনাদের। তবে একটা কথা বলি, তথাকথিত সচ্ছল, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারাও কিন্তু বিভিন্ন সময়ে, মানে যে সময় মাসের শেষ পকেটে টান, এই কথাগুলো তাদের জীবনে কিন্তু প্রযোজ্য ছিল। তারপর
1: আমরা আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে ফেলি। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন,
0: নিশ্চয় কবিতা ছন্দে
1: অবশ্যই, হ্যাঁ কি আর বলবো, ব্যাপারটা সত্যিই তাই, সচ্ছল বাঙালির গলায় মাসের শেষ বলি নাই, মাসের প্রথমে মাঝে শেষে যখন তখন দেখি সচ্ছল বাঙালি চিন্তামুক্ত একেবারে নির্ভেজাল সুখী, বড় সংসারে বাবা ছিলেন একমাত্র উপার্জনকারী, মাসের শেষ সপ্তাহেই শুরু খরচের কড়াকড়ি, এই কলমচি পেনশনভোগী, সদাই লক্ষ্য মাসকাবার, সচ্ছল বাঙালি অনুপ্রেরণা নিজের পায়ে দাঁড়াবার।
0: আবার আমি ফেসবুক পেজে চোখ রাখি, সেখানে কার্তিক মণ্ডল বলছেন দাউদপুর সন্দেশখালী উত্তর ২৪ পরগনা থেকে, বলছেন যে আজকের সচ্ছল বাঙালির জীবনে মাসের শেষ কতটার গুরুত্ব অনেকটাই কমে গেছে। আগে মাসের শেষ মানেই ছিল হিসেব কষে খরচ চালানো ও সঞ্চয়ের চিন্তা, কিন্তু এখন অনেকের হাতে রয়েছে মোটা বেতন, ক্রেডিট কার্ড ও অনলাইন লোনের সুবিধা, ফলে খরচের পরিমাণও আগের তুলনায় অনেক বেড়েছে। রেস্তোরাঁয় খাওয়া, বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডেড পোশাক ও গ্যাজেট কেনা এখন সাধারণ ব্যাপার। সোশ্যাল মিডিয়ার প্রভাবেও মানুষ আরও বেশি বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে। অনেকেই ভবিষ্যতের সঞ্চয়ের কথা না ভেবে বর্তমান ভোগেই বেশি গুরুত্ব দেন, তাই মাসের শেষ না থাকলেও

0: আর্থিক সচেতনতা থাকা অত্যন্ত প্রয়োজন।
1: হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, লিখছেন, আজকে সচ্ছল বাঙালির জীবনযাত্রায় মাসের শেষ বলে কিছু নেই, এই ধারণাটি বর্তমান যুগের জীবনযাপন ও মানসিকতার এক নিখুঁত প্রতিফলন। আয়ের প্রাচুর্য এবং খরচের উন্মাদনায় পকেট প্রায়শই হালকা হয়ে যায়। বর্তমানে উন্নত জীবনযাপন, ব্র্যান্ডেড পোশাক কেনার প্রতি মানুষের ঝোঁক অনেক বেড়েছে। তবে এর ইতিবাচক দিক হলো, এই সচ্ছল বাঙালিরা শুধু খরচই করে না, বরং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ভবিষ্যৎ বিনিয়োগ করে রাখে। তাই মাসের শেষে পকেট শূন্য মনে হলেও দিন শেষে তারা আর্থিকভাবে সুরক্ষিত। সংক্ষেপে বলতে গেলে, আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু না থাকার অর্থ এই নয় যে তারা দেউলিয়া, বরং এটি তাদের বর্তমান আয়ের সাথে তাল মিলিয়ে আধুনিক বিলাসবহুল এবং ক্যাশলেস জীবনযাপনেরই একটি বহিঃপ্রকাশ। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। মানে বাঙালি সব দিক থেকেই বেশ সচেতন হয়ে উঠেছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না?
0: একদমই তাই। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে বলছেন যে, আজকে সচ্ছল বাঙালির জীবনে মাসের শেষ বলে আলাদা কোনো সংকট নেই। নিয়মিত আয়, সঞ্চয় ও পরিকল্পিত খরচ তাদের জীবনকে অনেক স্থিতিশীল করেছে। একসময় মাসের শেষ হিসাব মিলাতে মানুষকে দুশ্চিন্তায় পড়তে হতো, এখন প্রযুক্তি, ব্যাংকিং সুবিধা ও বাড়তি আয়ের পথ সেই চাপ অনেক কমিয়েছে। সচ্ছল পরিবারগুলো প্রয়োজনের পাশাপাশি শখের খরচ ও সহজে সামলাতে পারে। ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ও সঞ্চয় সংস্কৃতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তাই মাসের শেষ মানে আর অর্থকষ্টের আতঙ্ক নয় অনেকের কাছে। তবে এই সচ্ছলতার পিছনে থাকে দীর্ঘ পরিশ্রম ও সঠিক পরিকল্পনা। সমাজের সব মানুষ এখনও এমন অবস্থায় পৌঁছতে পারেনি, এটিও বাস্তবতা। তবু আধুনিক বাঙালির জীবনযাত্রায় অর্থনৈতিক স্বস্তির একটি পরিবর্তিত চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
1: এটা ঠিকই যে সচ্ছল বাঙালির কাছে বা সচ্ছল মানুষের কাছে কখনো কখনো মনে হয় যে মাসের শেষ বলে কিছু নেই, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এটা থাকে। সেটা কিন্তু আমাদের বন্ধুদের চিঠিতে বা বন্ধুদের মতামতের মধ্যে দিয়ে আমরা সেগুলো বুঝতে পারছি, এবং সবচেয়ে বড় কথা এটা বুঝতে পারছি যে নানা রকমভাবে যাতে মাসের শেষ ব্যাপারটা না রাখা যায়, ওই টানাটানি কড়াকড়ির বিষয়টা না রাখা যায়, সেই চেষ্টাও কিন্তু আজকাল বাঙালি করছেন। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে লিখছেন যে, আজকাল নয় চিরকালই সচ্ছল পরিবারের কাছে মাসের শেষ শুরুর কোনো পার্থক্য থাকে না, থাকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের, তা কিন্তু নয়, আমরা কিন্তু সেটা প্রথম দিকেই বলে দিয়েছি।
0: আরও একটি আমাদের কমেন্ট, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বলছেন যে, তিনি ওই আমাদের যে এটা বলা আছে আপনার কথায় যে আজকের সচ্ছল বাঙালির জীবনে বা পকেটে মাসের শেষ বলে কিছু নেই, এটি তার বুঝতে অসুবিধা হয়েছে। তবু তিনি যতটা বুঝেছেন লিখছেন যে, এটাই হয়তো বোঝানো হয়েছে, সচ্ছল বাঙালির পকেটে কোনো অভাব থাকে না আজ, যেমন অভাব থাকে মাসের শেষে অনেকের। অর্থাৎ আজ এখন মানুষ অনেক সচ্ছল, আপনি তো ঠিকই বুঝেছেন, যেমনটা আপনারা মনে করেন। আমি সামান্য কিছু পেনশন পাই, তবু সুখে দুঃখে দিন কাটাই। আপনাদের আরও হোয়াটসঅ্যাপ, আরও ফেসবুক বা মেসেজ, কমেন্ট আমরা পড়ব, তার আগে আরো একটা গান।

সোনা চারেকের বাসায় ঘরে পাঁচজন হবে কিছুদিন পরে ঘেঁষা ঘেঁষি আর ঠেসা ঠেসি করে গায়ে গায়ে শুধু কুট কুট। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও বাসার আসল ঠিকানা 10 ফুট বাই 10 ফুট। খাওয়া বসা ঘুম একই জায়গায়, ছেলে মেয়ে দেখে আধুতন্দ্রায়, বয়স কদুই দেহ মিলে যায়, আধার ঘনালে ঘুট ঘুট। দরজায় আছে নম্বর লেখা, তাই দেখে দেখে ঠিকানাটা শেখা, যদিও ভাষার আসল ঠিকানা 10

0: 10 ফুট বাই 10 ফুট।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু নেই, এ নিয়ে চলছে আপনার কথা, সঙ্গে প্রযুক্তি আর তাপস। আর আপনারা হোয়াটসঅ্যাপে অর্থাৎ 9903 05 9992 সেখানে পাঠাচ্ছেন আপনার ভাবনা বা SMSও করতে পারেন এই নম্বরে। আর সেই সঙ্গে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজকের যে পোস্ট বা পোস্টার রয়েছে তারও কমেন্ট বক্সে আপনি বা আপনারা জানাচ্ছেন।
3: কিন্তু সব কথা বলার আগে এই মুহূর্তে আমাদের হাতে আবহাওয়া দপ্তর থেকে খবর এসে গেছে, আজকে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার বেশ কিছু অঞ্চলে, এবং সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম জেলার বেশ কিছু অঞ্চলে। সকলকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম আপনাদের এই মুহূর্তে, আর সেই সঙ্গে সঙ্গে ফিরে এলাম আপনার কথা নিয়ে।
2: তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধুরা কি বলছেন?
3: আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বাউরিয়া থেকে মমতা ঘোষ লিখছেন, মাসের শেষ বলে কিছু নেই কারণ পকেট খালি হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ থাকে না, এটা বেশ কথা। কিন্তু সেই সঙ্গে উনি লিখছেন যে পকেটে এখন এতটাই শূন্যতা যে হাত ঢোকালে শুধু বাতাস খুঁজে পাওয়া যায়। আজকে 7 জন বাঙালির একটাই দুঃখ, পকেটে মাসের

0: এসো নেই, শুরুর আনন্দও নেই। মাসের 30 তারিখ আর 1 তারিখের মধ্যে পার্থক্যটা শুধু দীর্ঘশ্বাসের। নমস্কার, ভালো থাকবেন, লিখেছেন মমতাদি। কিন্তু সত্যি মানে কখনো কখনো এটাও যে মনে হয় না তা নয়। কিন্তু
1: চলে আসি শেখ জাকির হোসেন তারকেশ্বর কোকলি থেকে, কি বলছেন সেই কথায়। বলছেন যে বাঙালি এখন অনেক সচেতন, চিরকাল হিসেব করে চলা বাঙালি এখন আরও বেশি হিসেবে। জমা খরচের পাটিগণিতের সরলীকরণ করে বাঙালি তার সঞ্চয়ের খতিয়ান ভরতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু নেই, এ কথা কিছুটা সত্য। কারণ মাসের শেষ আর মাস পহেলা কথা দুটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

0: বাকি করে অর্থাৎ ঋণ করে বাঙালির বাবু আনা, তা সে আহ্লাদ মেটানোর জন্যই হোক বা সংসার চালানোর জন্যই হোক, এমনকি বাঙালির ভবিষ্যৎ সচ্ছল করার জন্য স্বল্প সঞ্চয় স্কিমের অর্থ যোগানের জন্য অনেক ক্ষেত্রে পকেটে টান পড়ে বই কি, তবে স্বাদ আহ্লাদে বাঙালির সচ্ছলতা বেঁচে থাকবে চিরকাল।
1: হোয়াটসঅ্যাপে চলে যাই। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন, আজকের সচ্ছল বাঙালির জীবনে মাসের শেষ যেন আর আগের মতো আতঙ্কের নাম নয়। একসময় মাস ফুরোতে না ফুরোতেই হিসেবের খাতা ভারী হতো, পকেট হতো হালকা, কিন্তু সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা ও আয়ের ধরন। এখন অনেকেই চাকরির পাশাপাশি ব্যবসা, অনলাইনে কাজ কিংবা বিনিয়োগের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থাকে আরও মজবুত করে তুলছেন। তবুও এই সচ্ছলতার মাঝেও বাঙালির আবেগ, সংস্কৃতি আর আড্ডা একই রকম রয়ে গেছে। মাসের শেষেও আজ কফির কাপের পাশে জমে ওঠে গল্প, বইমেলায় কেনা হয় নতুন বই, আর পরিবারকে নিয়ে রেস্তোরাঁয় কাটে সুন্দর সন্ধ্যা। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য শুধু পকেট ভরায়নি, মানুষের স্বপ্ন দেখার সাহসও বাড়িয়েছে। তবে সেই সঙ্গে মনে রাখা জরুরি, সচ্ছলতা তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে থাকে মানবিকতা, সংযম আর ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা।
0: শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলঘাটি বীরভূম থেকে, বলে দিচ্ছেন যে বলে দিচ্ছি স্পষ্ট, মাসের শেষে পকেট ফাঁকা, ভাঙো মাটির ভাঁড়, এখনো ভাই একই অবস্থা, বলবো কি গো আর। এখন দাদা পেনশন পায় অল্প কিছু টাকা, খাওয়া দাওয়া ডাক্তারের খরচ পকেট থাকে ফাঁকা, নেমন্তন্নের চিঠি পেলে মাথা গরম করে, উপহার কিনবো টাকা কোথায় বলুন দেখি ভাই, অবস্থাটার বদল হয়নি, বেড়েছে বাজার দর, মাসের শেষে পকেট ফাঁকা, ভাইরে বিচার কর, এখন না হয় বেতন বেশি, পকেটটা সচ্ছল, ট্যাক্সের হিসাব করতে গিয়ে চোখে বার হয় জল।
1: বেশ, চলে যাই পরের মেসেজে। লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, বেশ, মাসের শেষে পকেট কেন খালি হবে না বলুন তো, আমি একজন ব্যবসায়ী মানুষ, মাকে আগে মাসের শেষে, মাসের মাঝে, মাসের শেষে কোনো না কোনো সময় পকেট হালকা হয়ে যায়। কিছুদিন আগে চার পাঁচটা সন্তান নিয়ে মানুষের যতটা টাকা লাগতো, এখন একটি সন্তান মানুষ করতে আমার মনে হয় তার থেকে বেশি লাগে। যেমন পড়াশোনাতে খরচা, তেমনই জামা কাপড়ের খরচা, রোজ মার্কেটিং চলছে, তুমি শুধু টাকা দাও, কিছু জানতে চেও না। বাড়িতে তিনটে কাজের লোক, তাদের মাইনে দিতে হয়, তারপর বাড়ির আসবাবপত্র কেনা, পুরোটা ফেলে দিয়ে আবার নতুন জিনিস বাড়িতে আনা, এইসব করতে গিয়ে মাসের শেষে কী করে থাকবে টাকা? আমরা যখন ছোট ছিলাম এত তাড়াতাড়ি জিনিসপত্র পুরনো হয়ে যেত না, এখন দু তিন মাসের মধ্যে নতুন জিনিস পুরনো হয়ে যায়, না হলে তুমি সময়ের সঙ্গে পিছিয়ে গেছো। যারা কষ্ট করে পয়সা রোজগার করে, এই জিনিসপত্রগুলো কেনে, তাদের কাছে পুরনো হয় না। যারা বাড়িতে বসে জিনিসগুলো ভোগ করে, তাদের কাছে পুরনো হয়ে যায়। তাদের কিনতে হয় না বললেই নতুন জিনিস চলে আসবে, তাদের পকেট সবসময় ভরা থাকে।
0: আর আমাদের যারা আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ করেছে, মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন, তাদের কথা বলি। এবার বলবো দীনেশ নস্কর বালি হাওড়া থেকে বলছেন যে আজকের দিনে সচ্ছল বাঙালির মাসের শেষ বলে কিছু হয় না। আমি ব্যবসা করি, টাকা পয়সা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হয়, ছেলের পড়াশোনার মাইনে, সংসার খরচ এসব তো থাকবেই, যারা চাকরি করে সেই টাকার উপর নির্ভরশীল, একটু বুঝে চললে, হিসেব করে চললে মাসের শেষটা ভালোই কাটবে আমি মনে করি। আমি ব্যবসা করি, অত হিসাব করে চলি না, কখনো টাকা চলে আসবে হাতে মাসের প্রথমে অথবা শেষে, তখন পকেটটা ভারী থাকবে। অর্থাৎ একটা জিনিস বলছেন অনেকে যে এই যে যাদের মাস মাইনে, মূলত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু যারা বিভিন্ন সময়ে টাকা আসে তাদের কাছে, তাদের অত হিসেব, মানে মাসের শেষ বলে নাকি কোনোদিনই ছিল না, এটা কিন্তু অনেকে বলছেন।
1: বেশ, আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে আরেকটি মেসেজে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আগের তুলনায় আজকের অধিকাংশ বাঙালি আর্থিক দিক থেকে

অনেকটা সচ্ছল। এমন একটা দিন ছিল যখন আগের মাসের ধার দেনা মেটাতে মাসের প্রথম দিকেই মাইনের টাকা খরচ হয়ে যেত, তাই মাসের শুরুতেই খরচ এড়িয়ে যেতে মাসের শেষ পকেট এখন গড়ের মাঠ বলে সামাল দিতে চাইতাম। এখন তেমনটা হয় না, মাসের যে কোনো সময় ক্যাশ করি থাকুক না কেন, পছন্দের অনেক জিনিসপত্র জিরো ক্যাশ পেমেন্ট এবং ইএমআই চুক্তির হাত ধরে হাতে চলে আসে, তাই মাসের শেষ বিদায় নিতে চলেছে। এটাও কিন্তু একটা পলিসি বটে, তাই না?

তাহলে সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু আছে না কিছু নেই, এই নিয়েই যে বিতর্ক আপনাদের সেটা জমে উঠেছে, যদিও আপনার কথা বিতর্ক নয়। তো এরই ফাঁকে চলে যাব একটা গান, তারপর এসে আপনাদের বাকি মেসেজ আমরা অবশ্যই পড়ছি।

0: 100.1 FM গোল্ডে আপনার কথার সঙ্গে প্রযুক্তি আর তাপস। আর আজকের বিষয়ে সচ্ছল বাঙালির, আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু নেই।
1: আমরা যেরকম আজকে যেহেতু আমাদের টেলিফোন নেই, ফলে বন্ধুরা আমাদের ফেসবুক পেজে যেরকম আসছেন তেমন হোয়াটসঅ্যাপেও আসছেন, তেমন হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা অনেকে মেসেজও করেছেন। সেইরকম একটি মেসেজ পড়ছি, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন।

0: আসলে সচ্ছল বাঙালির পকেট এখন আর মাসের শেষে খালি হয় না, পকেটটা ডিজিটালি সোয়াইপ হয়ে যায় এবং আগেই শেষ হয়ে যায়, বাকি দিনগুলো শুধুই অ্যাপসের ওয়ালেটের ভরসায় কাটে।
1: পাঠিয়েছেন বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ ও কনক ঘোষ, বলছেন যে আজকের সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে সত্যিই কিছু নেই, আয়ের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার মান ও খরচ এতটাই বেড়েছে যে মাসের শুরুটা কাটে রাজকীয় মেজাজে আর শেষে কটা দিন কাটে সস্তা খাবারে। আবার মাসের শুরুতে পকেটে হাত দিলে পকেটে টাকার গরম থাকে আর মাসের শেষে পকেটে হাত দিলে শূন্য থাকে। না, আপনি যেটা বললেন প্রথমে মাসের শেষ বলে কিছু নেই, সেটা কিন্তু আবার আপনি আছে বলেই প্রমাণ করলেন। হ্যাঁ, মানে পকেট শূন্য থাকে মানেই তো মাসের শেষ, তাই না?
0: বেশ, আমরা পরের মেসেজে চলে যাই। জয়শ্রী দত্ত অশোকনগর থেকে লিখছেন, সচ্ছল পকেট থাকলেও অনেকে মাসের শেষ বলে হাত খালি, যতটা চেপে চলা যায়। যারা ভাড়া থাকে অন্যত্র কাজের জন্য, তাদের ভাড়া, সংসার খরচ, ওষুধ খরচ, ব্যাংক, বিমা বুঝে চালাতে হয়। সচ্ছল পকেটেও শেষ করলে সব শেষ, টাকা কিছুই নয়, অনেকে মন খুলে খরচ করে। সবটা যে খুব ভালো বুঝতে পারলাম তা নয়, কিন্তু ওই ব্যাপারটা বোঝা গেল খানিকটা।
1: সুবীর বোধক খালনা হওয়ার থেকে বলছেন যে মাসের শেষে বেশিরভাগ চাকুরিজীবী মানুষের পকেট গড়ের মাঠ, কারণ যেমন আয় তেমন ব্যয়, বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে সঞ্চয় বিলাসিতা, যাদের অফুরন্ত আয় তাদের মাসের শেষও নাই আবার শুরুও নাই। কথায় বলে পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, সেই শ্রেণীর মানুষ বর্তমান যুগে খুবই বিরল। আগে একজন আয় করলে দশজন বসে খেত, এখন সবাইকে আয় করতে হয় তবেই সংসার সচল হবে।
0: আরেকটি মেসেজ, এটি রোমানে লিখেছেন, ফলে দেখছি কতটা উদ্ধার করতে পারি। এর আচ্ছা লিখছেন শিপ্রা কারার, মল্লিক পাড়া লেন, হাওড়া থেকে। এর উত্তর দেওয়া আমার মনে হয় একটু অসুবিধা, কারণ সব মানুষ কি একইভাবে সংসার চালায়? কেউ সার্ভিস করে, মাস মাইনে পায়, কেউ দিন আনে দিন খায়। আমাদের সময় একজন মানে বাবা, বাবার উপরে, উপায়ের উপরে সংসার চলত, তাই মাসের শেষ বলে একটা কথা ছিল। কিন্তু এখন বেশিরভাগ বাড়িতে দুজন বা কিছু বেশি জন মিলে সংসার চালায়, কেউ কেউ একের বেশি নানাভাবে উপায় করে, তাই মাসের শেষ সবার জন্য নয়। বেশ বলেছেন,
1: পড়ে যাব, মানে চলে যাব আর কি, পড়তে যাব। আরেকটি এসএমএস, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে বলছেন যে মাসের শেষে আগে যখন পকেট থাকত খালি, টাকা তখন ধুধু মরু, সেই তো চোখের বালি, বিকেলে যেন তখন আমরা খেতাম ঝালমুড়ি, ছোট্ট ছোট্ট স্বপ্নে ভরতাম সুখের বালুচরি, এখন সবার সারা মাস পকেট থাকে ভরা, কোথায় গেল সেই বিকেলের ঝালমুড়ি দই বড়া? সুখের পারিজাত গড়তাম আমরা ছোট্ট সেই সুখে, এখন মানুষের টাকা অনেক, হাসি নেই মুখে। বেশ, আমার মনে হয় আমাদের যতগুলো এসএমএস এসেছিল আমরা পড়ে ফেলেছি, এবার আমরা চলে যাব আজকে বাকি হোয়াটসঅ্যাপে।
0: অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, লিখছেন ডিজিটাল যুগে মাসের শেষ নিয়ে আছে, মাসের শেষ নেই, আছে শুধু শুরু। আচ্ছা, আরেকটি মেসেজ, তপন কুমার সেন হালতুবাজার থেকে লিখছেন, মাসের শেষ চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছে আলাদা, সচ্ছল বাঙালি জাতির কাছে মাসের শেষ হলো বাইরের খাবার কম আনা, ওলা উবের কম চড়া, কেউ ধার চাইলে তাকে বলা মাসের শেষ ভাই। বড় ব্যবসায়ীদের কাছে মাসের শেষ নেই, ছোট ব্যবসায়ীদের, হকারদের কাছে আছে মাসের শেষ, কারণ এই সময় মধ্যবিত্ত বাঙালি কম কেনাকাটা করেন। ছোটবেলায় সেই দিন দেখতাম বাবার বাজার আসতো ঝাঁকা মুটে নিয়ে, মাসের শেষে আসতো না। বেশিরভাগ বক্তব্য শহরের সব মানুষের, গ্রামের মানুষদের খবর রাখেন কি?
1: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। পাঠিয়েছেন রমা রায় ভিরোড দাসনগর খাওড়া থেকে, বলছেন যে অনলাইন আর কার্ডের যুগে মাসের শেষ তো অতীত, স্মার্ট বাঙালির পকেট ভারী, ঘরেই আসে সব মাসের শেষেও রান্নাঘরে বিরিয়ানিরই কলরব। খুচরো টাকার বালাই যে নেই, স্ক্যান করলে কেল্লা ফতে, সচ্ছল বাঙালির সদাই ঘুরে নতুন কোনো সুখের পথে, দিন ফুরলেও শখ ফুরোয় না, টান পড়ে না আর তো হেসে, পকেট জুড়ে বসন্তকাল আর রইল না ভয় মাসের শেষে। রমা রায় পাঠিয়েছিলেন আরও একটি হোয়াটসঅ্যাপ।
0: পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, সচ্ছল বাঙালি পরিবারের কাছে মাসের শেষ বলে কিছু থাকে না, কারণ তারা তো সচ্ছল। কিন্তু আজও মধ্যবিত্ত পরিবারে মাসের শেষে টান থাকে, হিসেব করে চলে, চাহিদাগুলো চেপে রাখে, মাসের প্রথম দিকের অপেক্ষাতেই থাকে। অন্যদিকে ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে কিছুটা উপকার করেছে, তাই সাধারণ মানুষ কিছুটা সচ্ছল হয়েছে, কিন্তু এর সাথে ঋণ চোকানো টেনশনটাও ফ্রিতে দিয়ে দেয়। তবে সবশেষে বলবো, সচ্ছল বাঙালির মাসের শেষ বলে কিছু নেই, মাসের শেষ তো তারাই বুঝবে যাদের টানাটানির সংসার।
1: আরেকটি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে, বলছেন যে আজকে সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ বলে কিছু নেই কথাটির সঙ্গে একমত হতে পারলাম না। সচ্ছল বাঙালি যদি অমিত ব্যয়ী হন, সেক্ষেত্রে মাস শেষ হওয়ার পূর্বেই পকেট শূন্য হয়ে যেতে পারে। অন্যদিকে সচ্ছল অসচ্ছল সকল পরিবারের একটা স্ট্যান্ডার্ড অব লিভিং থাকে, শ্রেণীভেদে স্ট্যান্ডার্ড অব লিভিং তারও পার্থক্য ঘটে। অসচ্ছল বাঙালির যেমন মাসের শেষ বলে কিছু থাকে, তেমনি সচ্ছল বাঙালি যতই হিসেব করে চলুক না কেন, জীবনযাপনের মান বজায় রাখতে সচ্ছল বাঙালিরও পকেট শূন্য হয়ে যায়, অর্থাৎ তাদের ক্ষেত্রেও মাসের শেষ বলে কিছু থাকে। অনেক সময় পদস্থ বাঙালি বাবুকেও কর্মক্ষেত্রে নিম্ন পদস্থ কর্মচারীর কাছে ধার চাইতে দেখা যায়, তাই সে তো আজকে নয় চিরটিকাল সচ্ছল বাঙালির পকেটে মাসের শেষ কথাটি প্রচলিত আছে। আর না, আমার মনে হয় আমরা সমস্ত হোয়াটসঅ্যাপ, সমস্ত এসএমএস, সমস্ত কমেন্ট, আজকে যা যা ছিল আমরা সবটাই পড়ে ফেলেছি। তাহলে আমাদের আজকের কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো, মোটামুটি বোঝা গেল যে আজকের বিষয় সম্পর্কে কিন্তু দুদিকে মানুষের মত রয়েছে, তাই না? তবে ওই পকেট ছাড়াও আসলে আমাদের ওই ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আছে বলেই অনেকের মনে হয় যে মাসের শেষ নেই, হয়তো আছে। তাহলে এখন এই পর্যন্তই, আমরা আবার ফিরব রাত 9:30 আপনাদের লেখা অনুগল্প নিয়ে, অনুগল্পের আসরে প্রযুক্তি আর তাপস।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: মাটির টান, মে মাসের অনুগল্পের আসরের বিষয়, আর সেই বিষয় নিয়ে অনুগল্প আপনারা লিখে পাঠিয়েছেন, পাঠাচ্ছেন। এটা চতুর্থ শুক্রবার, মানে দ্বিতীয় পর্ব। তাহলে সেই দ্বিতীয় পর্বে আমরা, অর্থাৎ প্রযুক্তি আর তাপস, আপনাদের পাঠানো আরও 35টি গল্প এবং সেই সঙ্গে এই মাসের সেরা অনুগল্প, সেরা অনুগল্পকার আর গত মাসের অনুগল্পের আসরের বিজয়ী সবাইকে নিয়ে ফিরে আসছি।
1: আজকে অনুগল্পের আসর সাজানো এইভাবেই, তাহলে শুরু করি।
0: প্রথম যে গল্প পাঠিয়েছেন শেখ জাকির হোসেন, গল্পের নাম দিয়েছেন জন্মভূমির ঘ্রাণ, আর তিনি পাঠিয়েছেন বাঘ।

0: বাড়ি বালিগড়ি হুগলি থেকে। অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে গাড়ি, ড্রাইভার কাম ম্যানেজার সুমন্ত সামনে, মাঝে ঝিলিক নাম করা ডান্সার, গন্তব্য ময়না চক। ঝিলিক বলে,
1: আচ্ছা গোবিন্দপুর কি এই রাস্তায় পড়ে? আমাকে একবার নিয়ে যাবে সুমন্ত?
0: সুমন্ত গাড়ির স্পিড বাড়ায়। 10 বছর আগে ভালোবেসে ঘর ছেড়েছিল সে, গহনার ব্যাগ নিয়ে চম্পট দেয় পরিতোষ। শেষ ট্রেনে উঠে বসে ঝিলিক এক অচেনা পৃথিবীর উদ্দেশ্যে। গাড়ি থামে গোবিন্দপুরে, এক মুঠো মাটি নিয়ে অশ্রুসিক্ত নয়নে শ্বাস নেয় ঝিলিক, ফিরে পায় জন্মভূমির ঘ্রাণ।
1: আমি চলে যাই পরের গল্পে। সুতপা চক্রবর্তী গড়িয়া কলকাতা 84 থেকে লিখেছেন এই গল্প। বিষয় মাটির টান, গল্পের শিরোনামও মাটির টান। ডাক্তার সুপ্রকাশ মজুমদার 10 বছর আগে বিদেশের এক চিকিৎসালয়ে চিকিৎসকের পদে যোগ দেন। ছেলে মেয়েদের দুজনকে নৈনিতালের কোনো কনভেন্টে ভর্তি করে স্ত্রীকে নিয়ে পাড়ি দেন বিদেশে, কিন্তু প্রতি বছর পুজোর সময় দেশে আসেন, যোগ দেন জয়নগরের গ্রামের বাড়ির পুজোৎসবে। 10 বছর সেখানে কাজ করার পর ফিরে আসেন দেশের মাটিতে, চাকরি নেন এখানকার হাসপাতালে। একেই বলে মাটির টান। মাতৃভূমির এমনই টান যে বিদেশের লোভনীয় টাকার চাকরিও তার কাছে হার মানে।

0: অনুগল্পের আসর প্রযুক্তি আর তাপসের সঙ্গে শুনছেন 100.1 FM গোল্ডে। মাটির টান মে মাসের অনুগল্পের আসরের বিষয়, আর এই বিষয়ে এবারের গল্পটি পাঠিয়েছেন মুরারই বীরভূম থেকে ঝর্ণা দত্ত। গল্পের নাম দিয়েছেন মাটির টানে। একদিন আমি ফিরবই জন্মভূমির মাটি স্পর্শ করে, যে শপথ করেছিলেন সেদিনের ছোট্ট সুভাষ, তিনি আজকের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষ চ্যাটার্জি। পিতৃমাতৃহীন অনাথ শিশুটিকে সেদিন গৃহহারা হতে হয়েছিল আপন আত্মীয়দের অত্যাচারে। অবশেষে সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে আবার কিভাবে মাটির টানে নিজের ভিটে ফিরে এলেন, স্বনামধন্য চিকিৎসকের বক্তব্যে উঠে আসা এই কথাগুলো সেদিন অনেকের চোখে জল এনে দিয়েছিল। সমাজের কাছে তার বার্তা ছিল, যেখানেই যান, কাজ শেষে ফিরুন মাটির টানে, নিজ জন্মভূমিতে।
1: পরের গল্প লিখেছেন সত্যব্রত দত্ত, নারকেলবাগান গড়িয়া থেকে। গল্পের শিরোনাম ডানপিটে। সারাদিন বনে বাদাড়ে টই টই করে বেড়ানো ছেলেটা যে আন্তর্জাতিক স্তরের পরীক্ষায় এত ভালো ফল করবে, এটা সুমনারা ভাবতেও পারেনি। এবার ছেলেটাকে ভর্তি হতে হবে বিদেশের এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। সুমনা বলল, ঠাকুরের ছবিটা নিয়েছিস তো? ছেলেটা বলল,
2: হ্যাঁ।
1: ব্যাগ গোছাতে এসে সুমনা দেখে ছেলেটা নিয়েছে তাদের স্বামী স্ত্রীর একটা বাঁধানো ছবি আর উঠোনের এক মুঠো মাটি। কৌতূহলী সুমনার প্রশ্নের জবাবে ছেলেটা বলল,
0: আমার দেবতা মা বাবা আর পিতৃপুরুষের জন্মভিটার মাটি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: আপনাদের সঙ্গে প্রযুক্তি আর তাপস, আর মে মাস অনুগল্পের আসরের দ্বিতীয় পর্ব, চতুর্থ শুক্রবার, মাটির টান, এই নিয়েই অনুগল্প। প্রথমে যে গল্প সেটি পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন মাটির টান। শেষবার ইন্দিরা দেবী দেশ থেকে প্রবাসে একটি ময়না ছানা

0: সঙ্গে এনেছিল। দীর্ঘদিন একসাথে থাকায় ময়না নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। একই খাবার দুজনে খেত, সেখানো বুলিও বলতো ময়না। আজ ইন্দিরা দেবীর একটু অসাবধানতায় পূব দিকে উড়ে গেল এতদিনের বিশ্বাসী ময়না। ইন্দিরা দেবী বহুদিন পর অনুভব করল মাটির টান, গ্রামের সেই মেঠো পথ বন্যায় ডুবে যাওয়া, কলার ভেলায় চড়ে জাল দিয়ে মাছ ধরা, বাঁশের সাঁকো পেরিয়ে এপার থেকে ওপারে যাওয়া, গ্রীষ্মের বিকেলে মাটির ভাঁড়ে দই, কুলুঙ্গিতে খুচরো পয়সা খোঁজা, আরো কত কি।
1: পরের গল্পে চলে যাই। শ্রী তারাপদ পাণ্ডা লিখছেন পশ্চিম মেদিনীপুর খাকুড়দা থেকে। গল্পের শিরোনাম মায়ের আঁচল। বছরের সবচাইতে দুঃখজনক দিন, অতীন ফিরে যাচ্ছে গুজরাটে তার কর্মস্থলে। বাসন্তী দেবী সকাল থেকে পশলার পর পশলা কেঁদে চলেছেন। তিনি 5 বছর বিছানা শয্যায়। অতীন বাড়িতে থাকলে সংসারে নিয়ম শৃঙ্খলা ফিরে আসে। একসময় আসে সেই অভিশপ্ত সময়, এক গলা কান্না চেপে প্রণাম করতেই বাসন্তী দেবী বাঁধ ভাঙা উচ্ছ্বাসে অতীনকে জড়িয়ে ধরেন। স্নেহবাঁকা আঁচল তার মাথায় ও সারা গায়ে বুলিয়ে ফোঁপাতে থাকেন, আর মনে হয় তোকে দেখতে পাওয়ানি রে বাবু, কিন্তু তোকে সারি মুই মরবা মরবা কি করি কত।

0: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন।
1: পেছি ঠিক রাত 10:10 মিনিটে সংবাদের পর।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তিসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী আগামীকাল 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তরে 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল তার কলকাতায় পৌঁছানোর কথা। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে টিকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 256 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডিসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। গত 1 দশকে সাইপ্রাস ভারতে বিনিয়োগের পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: रक्षा और सुरक्षा सहयोग भी हमारे संबंधों का एक महत्वपूर्ण स्तंभ है। हमें बहुत खुशी है कि पिछले कुछ वर्षों में दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़े हैं। आज हमने साइबर सिक्योरिटी, मैरिटाइम सिक्योरिटी और काउंटर टेररिज्म सहयोग को भी और मजबूत करने का निर्णय लिया है। इतना ही नहीं, हम इंडो पैसिफिक ओशन इनिशिएटिव और इंडिया मिडल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर जैसे महत्वपूर्ण पहलों से कनेक्टिविटी सुनिश्चित करने के लिए भी साथ मिलकर काम करेंगे।
0: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডিস বলেছেন, গত 1 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত 1 বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এই পরিকল্পনা রূপায়িত হলে দেশে অনুপ্রবেশের সমস্যা বন্ধ করা সম্ভব হবে।
2: আনে ওয়ালে 1 সাল কে অন্দর হি স্মার্ট বর্ডার কনসেপ্ট কে

0: सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद्य बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय, ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा।
1: নতুন দিল্লিতে আজ বিএসএফ এর ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 59তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন শ্রী মোদী। দেশে 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি, কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তদের হাতে। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে আজ স্বল্পপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ওয়ানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটির সমস্ত পরিচালনগত ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে মাটির স্বাস্থ্য, পরিমিত সারের ব্যবহার ও স্থিতিশীল কৃষিকাজের সুফল দেশের প্রায় 2,71,00,000 নাগরিকের কাছে পৌঁছে গেছে বলে মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে 12,979টি সচেতনতা ক্যাম্প করা হয়। এতে যোগদান করেন প্রায় 7,17,000-এর কাছাকাছি কৃষক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি শ্রী অধিকারীর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎকার। বৈঠকে আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, পশ্চিমবঙ্গকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিকশিত বাংলা ও বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তোলার জন্য শুভেন্দু অধিকারীর উদ্যোগের তিনি প্রশংসা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষামন্ত্রী শ্রী অধিকারীকে এক রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে বর্ণনা করেছেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক চলতি মাসের 26 তারিখে নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশি মিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও এই বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে আসছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে কোয়াডের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রীরা গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনার উপর ভিত্তি করে কাজ করবেন। একাধিক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে কোয়াড দেশগুলির সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করবেন, কোয়াডে গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কোয়াড বৈঠকে যোগ দিতে 3 দিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আগামীকাল কলকাতায় পৌঁছানোর কথা তার। সফরের শুরুতেই মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। কলকাতা থেকে মার্কো রুবিও আগ্রা যাবেন, সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আফগানিস্তানের শিশু টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ভারত কাবুলে বিসিজি, টিটেনাস এবং ডিপথেরিয়া টেকার জন্য 20 টন গুরুত্বপূর্ণ শুকনো সামগ্রী পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রক জানিয়েছে যে এটাই পর্যাপ্ত নয়, আরও সামগ্রী পাঠানো হচ্ছে। নতুন দিল্লি স্বাস্থ্যক্ষেত্রে আফগানিস্তানের জনগণকে সাহায্য করার কাজ চালিয়ে যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সহায়তার লক্ষ্য হল দেশে শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং টিকাদানের পরিধি আরও বাড়ানো। যক্ষ্মার বিরুদ্ধে আফগানিস্তানের টিকাদান কর্মসূচিকে জোরদার করতে ভারত গত মাসে 13 টন বিসিজি টিকা এবং সংশ্লিষ্ট শুকনো সামগ্রী পাঠিয়েছিল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল সরবরাহ রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল। সামাজিক মাধ্যমে বার্তায় মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের অযথা আতঙ্কিত হয়ে পেট্রোল বা ডিজেল না কেনার পরামর্শ দেওয়া এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিনতে বলা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 254তম জন্মবার্ষিকী

0: উদযাপিত হয়। একটি প্রতিবেদন।
1: আধুনিক যুক্তিবাদ ও মানবিক চিন্তার ভগীরথ বাংলার রামমোহন ঈশ্বর চিন্তায় মোহগ্রস্ততা নয়, বরং ধর্মের মানবিক মুখ খোঁজার প্রয়াসী প্রথম আধুনিক মানুষটি হলেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সমন্বয়ে দুরূহ কাজটি শুরু হয় তাঁর হাতেই। বাংলা ভাষার প্রথম নির্মাতা রামমোহনের কলকাতাবাসের সূচনা থেকেই, অর্থাৎ 1984 বাংলায় নবজাগরণের আক্ষরিক সূচনা হয়। স্বাধীনতা ও মুক্ত চিন্তায় তিনি ছিলেন উদগ্র আন্তরিক। ব্রিটিশ আইনসভায় বাংলার কৃষকের সমস্যা নিয়ে তার ভাষণ আজও ইতিহাস। সতীদাহ রোধে অগ্রণী ভূমিকার জন্য দেশবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন এক কিংবদন্তি পুরুষ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামীকাল তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে 256 রানের লক্ষ্যমাত্রা রেখেছে জয়ের জন্য। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 255 রান করে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত RCB 5 ওভার 1 বলে 1 উইকেটে 72 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত ও সাইপ্রাস আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বর্তমানেই কেবলমাত্র দৃঢ় নয়, তা ভবিষ্যতেও থাকবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: অন্য গল্পের আসরে 100.1 FM গোল্ডে, কারণ আজ মাসের চতুর্থ শুক্রবার আর অন্য গল্পের আসরের এই মাসের দ্বিতীয় পর্ব। আর এই মাসের বিষয় আরেকবার মনে করিয়ে দিই,
1: এই মাসের বিষয় মাটির টান।
0: সেই বিষয় নিয়ে আমরা অনেকগুলো গল্প পড়ে ফেলেছি আর আমাদের ঝুলিতে রয়েছে আরো অনেক অনেকটা গল্প। একটা গান আর তারপরেই আসছি আপনার কথায়।

0: খাঁটি আপনাদের কলম। এত সুন্দর সুন্দর গল্প আমাদের কাছে এসে পৌঁছয় আপনাদের ওই খাঁটি কলমের মধ্যে দিয়ে, যে গল্পগুলো আমাদের মন একেবারে ভরিয়ে দেয়। তবে ওই আর কি, সবাইকে তো আর সেরা বাছা যায় না, সেরার মধ্যেও সব সেরার মধ্যে কোনো একজন হয়তো ওই একটু আধ নম্বর পেয়ে বেরিয়ে যান। সেই রকমই গত মে মাসে আমাদের
1: এপ্রিল মাসে,
0: হ্যাঁ এপ্রিল মাসে আমাদের যিনি বিজয়ী ছিলেন তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল চট্টোপাধ্যায়। আমরা বিজয়ীর সঙ্গে সেই কথোপকথন শুনে নিই, তারপরে আমরা আরও অনেক গল্পে ফিরে আসছি।
2: আজ এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন গত মাসের অনুগল্প বিজয়ী সব্যসাচীধর। সব্যসাচীদা, আপনার কাছে যেটা জানতে চাইব, অনুগল্প কি লেখা হয়?
3: হ্যাঁ, অনুগল্প লেখা হয়।
2: আচ্ছা, আকাশবাণী কলকাতার এই অনুগল্পের আসর ছাড়া আর কোথাও অনুগল্প পাঠিয়েছেন কখনো?
3: বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি, ফলে এই ধরনের প্রস্তাবও আসে, ইচ্ছেও হয়, নানা জায়গাতেই টুকটাক গল্প লিখে পাঠাই।
2: আচ্ছা, এবারের বিষয় ছিল বোকা হওয়ার গল্প, মানে আপনি যে পর্বটার বিজয়ী হয়েছেন সেটার বিষয় ছিল বোকা হওয়ার গল্প। তো আপনার একটা বোকা হওয়ার গল্প বা একটা বোকা হওয়ার অভিজ্ঞতা একটু বলবেন আমাদের?
3: ব্যক্তি জীবনের বোকা হওয়ার গল্প। একবার একটা বিয়ে বাড়ি গেছিলাম, তখন আমি অনেকটাই ছোট। শহরের একটা ছেলের সঙ্গে হঠাৎ বিয়ে বাড়িতে বন্ধুত্ব হয়ে গেছিল, এবং সন্ধ্যেবেলায় ওকে

0: একটু ওই ধানের জমির ওদিকে গেছিলাম, পাম্প মেশিন চলে সেখানে। তা আমার ইচ্ছে ছিল যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পালিয়ে আসবো, দুষ্টু ছিলাম খুব ছোটবেলায়। তো তারপরে আমার যখন ঘুম ভাঙলো তখন রাত্রি তিনটে, সে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে পালিয়ে গেছিল। আমি যাকে ঘুম পাড়াতে গেছিলাম তাকে আমি ঘুম পাড়াইনি, সে আমার থেকে অনেক বেশি চালাক ছিল। বিয়ে টিয়ে মিটে গেছে, আমার বিয়ে বাড়িতে খোঁজপত্র চলছে ছেলেটা গেল কোথায়, তখন হয়তো টু থ্রিতে পড়ি এমন আর কি। তারপরে সব বাবা মারা গিয়ে ও গ্রামের লোকজন গিয়ে আমাকে সেই পাম্প হাউস থেকে তুলে নিয়ে আসে। তো জীবনে এরকম বোকা আর কখনো হয়নি, এটা একটা চমৎকার বোকা হওয়ার গল্প আছে আমার।
1: বেশ, সুপ্রসাচিদের বাড়ি কোথায়?
0: আমার বাড়ি বীরভূমের রামপুরহাট সাব ডিভিশনের মাসরা বলে একটি গ্রামে, বর্তমানে আমি সিউড়িতে থাকি।
1: আচ্ছা, তো তাহলে আপনি ওখান থেকে আসছেন আজ? সেই সুদূর বীরভূম থেকে আকাশবাণী কলকাতায় আসা অনুগল্প বিজয়ী হিসেবে কেমন লাগছে?
0: অসাধারণ অনুভূতি। আকাশবাণী শব্দটা একটা অনুভূতির জায়গা আর কি, সেই ছোট থেকে ঢুকে আছে রক্তের মধ্যে, সেখানে আসতে পারা একটা অত্যন্ত গর্ব এবং আনন্দের বিষয়।
1: বেশ, আমাদের এই যে এফ এম গোল্ডের অনুগল্পের আসর অনুষ্ঠানটা শোনা হয়?
0: হ্যাঁ, মাঝে মাঝে শুনি। FM তো মানে এখন এয়ার অ্যাপে সবকিছুই পাওয়া যাচ্ছে, আবার রেডিওতেও শোনা হয় মাঝে মাঝে।
1: আচ্ছা, আগে কখনো লেখা পাঠিয়েছেন?
0: আগে পাঠিয়েছিলাম কিন্তু সেটা সিলেক্ট হয়নি।
1: বেশ, এইবার প্রথমবার নির্বাচিত হওয়া,
0: সেটা
1: একটা আলাদা আনন্দ।
0: আলাদা আনন্দ।
1: বেশ, আপনি কি আকাশবাণীতে আগে কখনো এসেছেন?
0: হ্যাঁ, আমি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এসেছি এবং এখানে তাদের যে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল সেটার বিচারক হিসেবে ছিলাম এবং সেই সব কৃতি ছেলে মেয়েদের সঙ্গে বসে আমি বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে গেছি।
1: বেশ, অর্থাৎ আপনি পেশায় শিক্ষক?
0: হ্যাঁ, শিক্ষকতা করি।
1: বীরভূমেই পড়ান?
0: হ্যাঁ, বীরভূমের সিউড়িতে, সিউড়ি নেতাজি বিদ্যাভবন স্কুলে পড়াই।
1: আচ্ছা, তাহলে এই যে আপনি এটা আকাশবাণীতে অনুগল্পের আসরে মনোনীত হলেন, আশা করব এটা আপনার লেখালেখির পথকে আরো খানিকটা মসৃণ করবে। আপনি নিশ্চয়ই লেখালেখি করেন নিয়মিত?
0: হ্যাঁ, কলকাতার প্রায় সমস্ত কি বলবো প্রচারিত প্রসারিত যে পত্রপত্রিকাগুলো আছে ওগুলোতে লিখি, নিয়মিত লিখি, আর জেলার বিভিন্ন লিটল ম্যাগাজিনও আমি নিয়মিত লিখি।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আকাশবাণীতে আসার জন্য, এবং আশা করব এই আমাদের অনুগল্পের আসরের প্রতিযোগিতার এই যে পুরস্কার আপনাকে আপনার লেখালেখির পথে আরো খানিকটা এগিয়ে দেবে।
0: ধন্যবাদ আপনাকে।
2: আমাদের গত মাস অর্থাৎ এপ্রিল মাসের অনুগল্পের আসরের যিনি বিজয়ী সব্যসাচী ধর, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায়। আমরা শুনছিলাম সেই আলাপচারিতা। আমি সে ভাবছেন যে মে মাসের অনুগল্পের আসরের বিজয়ী কে, তার জন্য তো অপেক্ষা করতে হবে। রাত ১২টা পর্যন্ত সঙ্গে আছি প্রযুক্তি আর তাপস আজকের অনুগল্পের আসরে।

0: অন্য গল্পের আসরের একের পর এক গল্প নিয়ে আমরা হাজির এই মুহূর্তে আপনাদের সঙ্গে, প্রযুক্তি আর তাপস। আর এবারের যে গল্প দেখে নেব, সেই গল্প কে পাঠিয়েছেন। গল্পটি পাঠিয়েছেন সুজিত মণ্ডল, রামনগর চক বৈদ্য, বৈদ্যঘাট, কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম দিয়েছেন ঘরে ফেরা। অনেকদিন পর অতনুর ফোন পেয়ে সুচিত্রা রিসিভ করতেই সুদূর জার্মানি থেকে কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো মা, আমি অতনু বলছি। সামনের সপ্তাহে আমরা এদেশের পাট চুকিয়ে স্থায়ীভাবে তোমার কাছে ভারতে ফিরছি, গিয়ে সব কথা বলবো। সুচিত্রা মনে মনে ভাবল, সবাইকে বাসভূমির টানে ফিরতে হয়, এটাই আসল বাড়ি, এ হলো নারীর টান, জন্মভূমির প্রতি ভালোবাসা, এমনই মাটির টান। তুই ফিরে আয়, আমার এই নিঃসঙ্গ জীবনে তুই এক ফোঁটা বৃষ্টি।
1: পরের গল্পে চলে যাই। মাটির টান এই বিষয়ে গল্প লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে। বাবা ছিলেন পোস্টমাস্টার, বদলির চাকরি, শেষ কর্মস্থল ছিল জয়নগর, তারপর সেখানেই স্থায়ীভাবে বসবাস। নিজের চাকরির সুবাদে জয়নগর ছেড়ে চলে আসতে হয়েছিল খড়গপুরে, অবসরের পর গড়িয়ায়। অদ্ভুত এক টানে মাঝে মাঝে ছুটে যাই জয়নগরে, ছাত্র জীবন খুঁজে পাই, দেওয়াল পত্রিকা আর নাটকের অনুরণন উপভোগ করতে। দুটি নির্দিষ্ট দিনে জয়নগর যোগীমিত্র শ্মশানঘাটে মা বাবার পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার জায়গা ছুটে যাই। এই টান অমুক, এই টান স্মৃতি বিজড়িত দিনগুলোর রোমন্থন।
0: পরের গল্পে চলে যাই। গল্পটি পাঠিয়েছেন শ্রাবন্তী দেবনাথ, টাউনশিপ হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন শর্ত। গরিব পিতার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না জেনেও মেয়ের সুখের কথা ভেবে ধনী শ্বশুরের শর্ত মেনে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের তিন বছর পরেও বাপের বাড়ি আসেনি কিরণ, তাই শ্বশুর বাড়িতেও কোনো আহ্লাদ নেই। তার

0: পড়ে থাকে সেই পলাশপুর গ্রামে, খুকু রুনুর সাথে বউ বাসন্তী খেলা, ঝড়ে আম কুড়ানো, মায়ের শাসন, বাবার আদর, প্রতিনিয়ত কিরণ মাটির টান অনুভব করে। চোখ ভিজে গেলেও শর্তে বলি হয়েছে বাবা ও মেয়ের ভালোবাসা।
1: পূর্ব মেদিনীপুর থেকে চলে যাই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের চোঁয়া হরিহরপাড়া থেকে গল্প লিখেছেন নাজির হোসেন বিশ্বাস। গল্পের শিরোনাম জন্মভূমি। দদুল আজ স্কুলে মাটির উপরে পাঠ নিয়েছে, স্কুল থেকে ফিরেই মাটি নিয়ে বসেছে। সেই মাটি গ্লাসে পুরে জল ঢেলে থিতু হলে মাটির প্রকৃতি খুঁটিয়ে দেখছিল। এই কাণ্ড দেখে ওর মা জিজ্ঞেস করল, দদুল এত কাদা কেন?
2: মা, কোন মাটিতে কোন ফসল হয় জানো?
1: সে তোর বাবা ঠিকই জানেন।
2: মা, যে মাটি আমাদের খাদ্যের যোগান দেয় তাকে চিনতে হবে না?
1: তা ঠিক।
2: মাটির টান থেকেই তো জন্মভূমির প্রতি ভালোবাসা জন্মায় মা।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: কোন গল্পের আসর? মে মাসের বিষয়, মাটির টান। আর এই বিষয়ে এবারের গল্প পড়ব। পাঠিয়েছেন জয়ন্ত কুমার সরকার, বিডিও অফিস, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া। গল্পের নাম দিয়েছেন শিকড়ের খোঁজে। পূর্বপুরুষের ছেড়ে আসা গ্রাম নাকাই জুড়িতে এক চিলতে ভিটে মাটির দর্শনের উদ্দেশ্যে অগ্রজ নিমাইদাকে সঙ্গে করে স্কুটিতে রওনা দিলাম সেদিন সকালে। নাকাই জুড়ি এক স্নিগ্ধ সুশীতল ছায়ায় ঘেরা গ্রাম, বাবার পিতৃভূমি। কুলদেবতা রাধারমণ জীবের বিগ্রহ দর্শনের মনোবাসনা ছিলই মধ্যাহ্নে বিগ্রহ দর্শন। আটচালার মেঝেতে বসে খেলাম পরমান্ন, অপূর্ব তৃপ্তি। আট দশটা বামুন ঘরের মাঝে একটি কায়স্থ ঘর, আড্ডা, সালিশি সভা বসত আমাদের ঘরের উঠানে। আপ্লুত আমি, পিতৃভূমির মাটির গন্ধ নিলাম বুক ভরে, ঠিক যেন মায়ের শরীরের গন্ধ।
1: পরের গল্পে চলে যাই। পরের গল্প লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। গল্পের শিরোনাম মাটির টানে। বিদেশে 15 বছর, ঝকঝকে শহর, কাঁচের দালান, সবই ছিল, ছিল না মাটির সেই সোঁদা গন্ধ। প্রচুর উপহার নিয়ে আজ গ্রামে ফিরল অয়ন। দাওয়ায় পা রাখতেই সত্যরোদ্ধ মা

0: জড়িয়ে ধরলেন তাকে। অয়ন ডুকরে কেঁদে উঠে বলে উঠল,
1: মা, এই কংক্রিটের ভিড়ে বড্ড হাঁপিয়ে উঠছিলাম।
0: মা চোখের জল মুছে বললেন, হায় বাবা, হায়, শিকড় ছিঁড়ে কি গাছ বাঁচে। অয়ন বুঝল পৃথিবীর সব ঐশ্বর্য হার মেনে যায় মায়ের হাতের স্পর্শ আর জন্মভূমির ধুলোবালির টানের কাছে।
2: পরে গল্প পড়ব পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায় কলকাতা 74 থেকে। গল্পের নাম দিয়েছেন মাটির টানে। কম্বোডিয়ায় চাকরি পেয়ে খুশি অভিজিৎ মায়ের আপত্তি মানেনি। বুদ্ধের স্মৃতি বিজড়িত দেশ, কিছুদিন ঘিঞ্জি শহর থেকে মুক্তি, প্রায় ছুটিতে দীপমালার এক একটিতে ভ্রমণ, এবার ঘরের জন্য মন কেমন। কিন্তু হায়, করোনার কারণে বিমানে রানাগোনা বন্ধ। বিমান চলাচল শুরু হতেই চাকরিতে ইস্তফা দিয়ে ফিরে এলো নিজের ঘরে। শিউলি বিছানো উঠোনে মাথা ঠেকিয়ে প্রণাম করল, মা, মা গো মা, আমি এলাম তোমার ঘরে, মাকে জড়িয়ে ধরে সে কি কান্না।
0: চলে যাই পরের গল্পে। বাগুইয়াটি থেকে গল্প লিখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য, শিরোনাম দেবদাস। 76 সালে মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম পেরিয়ে নরেন্দ্রপুরে প্রবেশ দেবদাসের। উচ্চ মাধ্যমিক শেষে সাম্মানিক গণিতে মিশনে শুরু উত্তরণ। ছোটখাটো হাসিমাখা মুখের ছেলেটা এখন আমেরিকাবাসী প্রবীণ, এসেছে কলেজে স্বর্ণ জয়ন্তী পুনর্মিলনে। বয়স বেড়েছে বাকি অপরিবর্তিত। পরের দিন গ্রামে প্রবেশের পথে চেনা বুড়ো বটগাছটা দাঁড়িয়ে, বয়সের ঝুড়িতে চেহারা ঢাকা, ঝুড়ি ভিজে মাটির রসাস্বাদনে ব্যস্ত। থমকে দাঁড়ায় দেবদাস, অনুভবে মাটির টান। কি করবে, অস্তিত্বের ঝুড়িগুলির বসতি দেশে, বিদেশে চেতনার মাঝে, কোনটি তার শিকড়ের কাছের।

0: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: মে মাসের অনুগল্পের আসর বিষয়ে মাটির টান, আর আজ চতুর্থ শুক্রবার দ্বিতীয় পর্বে সঙ্গে রয়েছে প্রযুক্তি আর তাপস। এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে। গল্পের নাম দিয়েছেন মা ও মাটি। মায়ের মৃত্যুর পর রাহান গ্রাম ছেড়ে শহরে চলে গেল। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু কোনো কিছুই তাকে গ্রামে ধরে রাখতে পারল না। মায়ের স্মৃতিগুলো রাহানকে পীড়া দেয়। মনে হয় গ্রামের ধুলিকণাতেও মায়ের স্মৃতি জড়িয়ে আছে। শহরে এসে রাহানের আরেক সমস্যা দেখা দিল। সারাক্ষণ গ্রামের বাড়ির কথা মনে পড়ে। অবশেষে বন্ধুদের পরামর্শে গ্রামে ফিরে গেল। বাবা বললেন, একে বলে মাটির টান।
3: পরের গল্প লিখেছেন জয়ন্তী মণ্ডল, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। গল্পের শিরোনাম আত্মোপলব্ধি। সুখাভুখা গায়ের মাটিতে চাষবাস ভালো হয় না, তাই জীবিকার সন্ধানে শহরের দিকে পা বাড়ালেন রহমত চাচা। স্ত্রী পুত্র নিয়ে কোনো রকমে চলছিল ঠিকই, তারপরে এলো মহামারী কোভিড, কেড়ে নিল ছেলেকে। রহমত চাচা অনুভব করলেন ভীষণ একা তাঁরা। আবার ফিরে গেলেন মাটির টানে আপন গ্রামে। দেখলেন তার সঙ্গী সাথীরা ওই সুখাভুখা মাঠেই ফসল ফলাতে সক্ষম। মোচড় দিয়ে উঠল তার ভেতরটা। তাহলে কিসের লোভে গিয়েছিলেন তিনি শহরে? শুধুই কি হারাতে?
2: পরের গল্প পাঠিয়েছেন শামসুজ্জামান, টুলা দক্ষিণপাড়া বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম দিয়েছেন এ মাটি আমার মাটি। ক্ষেত ভরা সোনা রঙের আলু অথচ অবিক্রি, ঘটি বাটি বেচে বীজ সার ওষুধপত্র কিনে এখন এক বস্তা আলুর

0: 80 টাকা। অগত্যা হিমঘরে রাখতে বাধ্য শ্রীকান্ত, কিন্তু খালি বস্তা 40 টাকা, এমন কাণ্ড বাপের জন্মেও শোনেনি। হেমন্ত বাবাকে বাধ্য করাচ্ছে জমি বেচে শহরে যেতে, সেখানে টাকা ছড়ানো, কিন্তু রেজিস্ট্রির আগেই শ্রীকান্ত নিখোঁজ। জমিতে পালিয়ে পাগলের মতো হাহাকার, ফসল অবিকৃতে অভুক্ত মরে গেলেও শহরে রাজার খালে থাকতে চাই না। মা লক্ষ্মী, হেমন্তকে সুমতি দাও।
1: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন পুষ্প সাঁতরা, না আপনি ঠিকানা লেখেননি। এ প্রসঙ্গে একটু আপনাদের জানিয়ে রাখি যে আপনারা নামের সঙ্গে ছোট্ট করে হলেও আপনার লোকেশন অবশ্যই পাঠাবেন লিখে, তাহলে আমরাও বুঝতে পারবো কত দূরে পৌঁছে যাচ্ছে আমাদের FM গোল্ড কিংবা অনুগল্পের আসর। পড়ি গল্পটি। গল্পের শিরোনাম শ্বশুরের ভিটে। সোমা এ নিয়ে দুবার এলো টোটো ভাই নগেন সামন্তর বাড়ি। উনি তো জানি মারা গেছেন, ভিটেতে শ্বশুরের ভাইরা আছেন, আমি বৌমা। স্বামী শহরে চাকরি করতেন, ইচ্ছে থাকলেও সোমার গ্রামের বাড়িতে আসা হয়নি। আর স্বামীও একটা ঘন দীর্ঘশ্বাস পড়ল। কংক্রিটে জঙ্গলের মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল, তাই শহর ছেড়ে। টোটো থেকে নামতেই উঠোনে দাঁড়িয়ে সমবায়ী খুশি। শাঁখ বাজল, সোমা শ্বশুরের ভিটের মাটি তুলে কপালে তিলক কেটে প্রণাম করে।

0: এ নিয়ে অন্য গল্পের আসর। সঙ্গে রয়েছি আমরা প্রযুক্তি আর তাপস। এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন চঞ্চল পাণ্ডে, হেমপ্রভা কুটির, নওদা ব্লক, মুর্শিদাবাদ থেকে। মাটির টান এই বিষয়ে গল্পের নাম দিয়েছেন অনুভব। শহরের ইট পাথরের খাঁচায় বড় হওয়া অন্তু প্রথমবার বাবার গ্রামের বাড়িতে এলো। পাকা কাঁঠালের গন্ধ আর দাদুর সবজি ক্ষেত দেখে ও অবাক। দাদু পুরনো সিন্দুক থেকে খাতে আঁকা একটা মাটির বাড়ির ছবি বের করে অন্তুর খাতে দিয়ে বললেন, এটা তোর বাবার শৈশব। অন্তু অনুভব করল রক্তে মিশে থাকা মাটির টান কোনো প্রজন্ম কোনো দূরত্ব মানে না, যান্ত্রিক সভ্যতা তাকে কখনো দূরে সরিয়ে রাখতে পারে না।
1: মুর্শিদাবাদ থেকে ফিরে আসি কলকাতায়, টালিগঞ্জে কলকাতা 33 থেকে। গল্প লিখেছেন অমৃতা চৌধুরী, শিরোনাম পারফিউম। হেমন্তের ধূসর গধূলিতে পুরনো বইয়ের দোকানটার সামনে থমকে দাঁড়ালো ঈশিতা। বাতাসে ভেসে এলো ফরাসি পারফিউমের মাদক সুবাস, সেই সুগন্ধ যেটা অর্ণব বলতো
0: আমাদের অসমাপ্ত প্রেমের স্বাক্ষর।
1: মুহূর্তেই তার অন্তরে জেগে উঠল নক্ষত্র ভাঙা স্মৃতিরা। অর্ণব এখন দূর শহরের সংসারী মানুষ, অথচ ঈশিতার দিনলিপিতে আজও শুকিয়ে আছে তার দেওয়া কৃষ্ণচূড়ার পাপড়ি। ভিড়ের প্রতিটি ছায়ামূর্তিতে সে খোঁজে হারানো উচ্চারণ। শেষে সন্ধ্যা গাঢ় হলে সুবাস মিলিয়ে যায়, কিন্তু ব্যর্থ প্রেম রয়ে যায় ধূপের ধোঁয়ার মতো অস্পর্শ, বিষণ্ণ, চিরস্থায়ী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসর, মে মাসের বিষয়ে মাটির টান। আর এই বিষয় নিয়ে আজ এই মাসের দ্বিতীয় পর্বে, সঙ্গে প্রযুক্তি আর তাপস। এবারের যে গল্প সেটি পাঠিয়েছেন ইন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অজিত কুমার বাগ। গল্পের নাম দিয়েছেন আবার আসিব ফিরে। সমর বলছে, হ্যালো বাবা, এই মুহূর্তে সীমান্তে দারুণ লড়াই চলছে। বাবা বলেন, নিউজে দেখলাম, ভীষণ চিন্তিত। তুমি চিন্তা করো না, নববর্ষে ঠিক বাড়ি পৌঁছে যাব। বাংলার মাটির টান আমার প্রাণ জুড়ে। দুর্ভাগ্যবশত যুদ্ধবিরতির আগের দিন শত্রুপক্ষের গুলিতে প্রাণ হারাল সমর। পহেলা বৈশাখে তার কফিনবন্দি দেহ ফিরে এলো গ্রামের বাড়িতে। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল। কেবল শেষবারের মতো দুচোখ মেলে সমরের দেখা হল না। বাংলার মাঠ ঘাট খাল বিল নদীনালা আর আমজাম কাঁঠালের বন।
1: মাটির টান, এই বিষয়ে গল্প লিখছেন আপনারা। পরের গল্প ডক্টর অঞ্জনা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে, শিরোনাম প্রতিরোধ। গোপাল, গোপাল হাতটা ছাড়িস না! বিধ্বংসী তুফানে নদীর ভাঙনে ভেসে যাওয়ার আগের মুহূর্তের আর্তচিৎকার। কিন্তু শেষ রক্ষা হল না। গাছে আটকে গোপাল বাঁচল, কিন্তু ওর মা? গোপালের হাতে থাকল মায়ের কাদামাখা হাতের মাটি। কিছুদিন পর অস্তিত্বের লড়াইয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে। মায়ের মুঠোর সেই কাদা মাটি ছিল প্রতিজ্ঞা, ফিরতে হবে, বাঁচাতে হবে। বছর শেষে গ্রামে ফেরে গোপাল। ফিরে চল মাটির টানে, সবাইকে নিয়ে নদী তীরে গাছ লাগানো শুরু করে। বাঁচতে হলে চাই প্রতিরোধ।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসর।
1: এবারে যে অনুগল্পটি সেটি লিখেছেন খরসরাই হুগলি থেকে ডক্টর সুদেব মাল।
0: গল্পের নাম দিয়েছেন মাটির টান।
1: তাহা রে খোকা, শুনেছিস বুধন কাকা নাকি বলেছে পুকুর পাড়ের আম গাছটায় এবার খুব আম হয়েছে, আর কেটাল গাছটাতেও। এ সময় তো কামিনীর গন্ধে বাড়িটা একেবারে। সন্ধে হলেই বুড়ি পিসি পটলার মারা এসে সব কি মজাটাই না করত, আর হরিমন্দিরের সন্ধ্যারতি চণ্ডীথানে রামায়ণ পাঠের জন্য আজ মনটা বড্ড হু হু করে রে খোকা, মাটির টান যে।
0: অনিমেষ বলে, তা বুঝলে মা, তোমার দাদু ভাইও বলছিল খেলার মাঠ, বন্ধুদের সঙ্গে সাঁতার, এসব অনেক কিছু সেও খুব মিস করে। আজ ভাবছি ওর পরীক্ষাটা মিটলে সবাই আবার দেশের বাড়িতে। এই গল্পটা পাঠিয়েছেন লাবণী মাইতি গড়িয়াহাট থেকে। গল্পের নাম দিয়েছেন, না বিষয়টাই লিখেছেন, মাটির টান। বহুতল অফিসের শীততাপ নিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানলা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিল ঝিলিক। পড়াশোনা ও চাকরি সূত্রে শৈশবকে গ্রামেই ফেলে আসে, শহরের যান্ত্রিক জৌলুসে তার মন হাঁফিয়ে উঠেছে। মনে পড়ে গেল দাদুর লাগানো সেই বট গাছ, তালদি ঘি আর মৌ পিউদের কথা, যারা ছিল তার গ্রামে ঘুরে বেড়ানোর ছায়া সঙ্গী। ঝিলিকের মন ব্যাকুল হল গ্রামের বৃষ্টির চেনা সোঁদা মাটির গন্ধটার জন্য। এবার পুজোয় সে ফিরবেই নিজের শেকড়ের কাছে, মাটির টানে।
1: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন দিলীপ কুমার দত্ত, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পে

শিরোনামও মাটির টানে। নিখিলেশ অনুভব করে মায়ের মতন মাটির টান, কিন্তু তার মা নেই। নিজের জন্মের মাটির টান ছেড়ে বাধ্য হয়ে একটি কাজ পেতে যেতে হয়েছিল নিখিলেশকে অন্য জায়গায়। সেখানে কাজ পেয়েছিল ঠিকই, কিন্তু মন পড়ে থাকত তার জন্মের মাটির সোঁদা গন্ধের প্রতি, আর নিজ হাতে লাগানো এবং বড় করে তোলা একটি আম গাছের প্রতি।

0: চলে আসি আমাদের পরের গল্পে। এই গল্পটি পাঠিয়েছেন রুমা মুখার্জি, ফাটকগোড়া, চন্দননগর, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন দেশের মাটি। ওই দেখ রুকু, বাবুই পাখি, আর এটা আলু ক্ষেত, মাটি খুঁড়লে আলু পাবি।
1: মাটি খুঁড়ব বাবা।
2: আলপথ থেকে রতন দলুই ডাক দেয়,
0: সুটকর্তা, তোমার বিলাত কি এই গ্রামটা থেকে ভালো? শুনলাম এখানকার জমি সিরেজ সব বেঁচে দিচ্ছ, ঘরটুক অন্তত রাখো, হাজার হোক দেশের মাটি।
2: অনুরাগ থমকায়, ছেলেকে জিজ্ঞাসা করে,
0: এই গ্রাম তোর কেমন লাগছে রুকু?
1: দারুণ, আমি প্রতি বছর আসবো বাবা।
0: তাহলে এখানকার ঘরগুলোর মেরামতের ব্যবস্থা করি বল।
2: অনুরাগের মুখে হাসি। চলে যাই পরের গল্পে। গল্প লিখেছেন সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া থেকে। না, গল্পের কোনো শিরোনাম দেননি। উফ, কেমন মানুষ প্রিয়াংশু, সব ছেড়ে ধ্যার ধ্যারে গোপীবল্লভপুরে মধুচন্দ্রিমা। বন্দিতা মনে মনে বলে, ওয়েট অ্যান্ড ওয়াচ। গাড়ি বাস রাস্তায় থামল, এবারে মোষে টানা গাড়ি। বহু দূরে আদিবাসীদের আমোদী গানবাজনার মিঠে আওয়াজ, সবুজ কার্পেট আচ্ছাদিত ভূমি, পুকুর, মেটে বাড়ি পেরিয়ে সিং দরজায়। চারিদিকে কাতারে কাতারে খুশিমুখী মানুষের ঢল, উলুধ্বনি, শঙ্খের আওয়াজে বধূবরণ। শ্বশুরমশাই বলেন,
0: মা, এরাই আমাদের আত্মজন।
2: মানুষে মানুষে বেঁধে বেঁধে বেঁচে থাকার এত আনন্দ, শহুরে নববধূকে এত আদরে আহ্লাদে জড়িয়ে রাখে, নিশি দিনে ভুলিতে পারিনে। সেই আকর্ষণেই আত্মজনের কাছে বারে বারে ফেরা।
0: পরের গল্প পাঠিয়েছেন মৃদুলা বিশ্বাস, কিন্তু কোত্থেকে পাঠিয়েছেন সেটা লেখেননি। গল্পের নাম দিয়েছেন শিকড়ের টান। কাজের চাপে বছরের 364 দিন কাটে কংক্রিটের জঙ্গলে, কিন্তু পঞ্জিকার পাতায় যখনই উৎসবের ছোঁয়া লাগে, মনটা কেমন আনচান করে ওঠে। ট্রেনের জানলায় মাথা রেখে গানের ক্ষেত দেখতে দেখতে সমিত ভাবে, উন্নতির সিঁড়ি ভেঙে অনেক উপরে উঠলেও আসল শান্তি তো ওই গ্রামের ধুলোমাখা মিঠু পথে। মানুষ তো আসলে মাটিরই সন্তান, তাই শেষমেশ সেই মাটির কাছেই ফিরতে হয়।
2: অমিতাভ মাইতির লেখা পরের গল্পটি ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন গল্প, শিরোনাম স্বদেশ। পারিবারিক অশান্তি আর উপার্জনের জন্য নয়ন কয়েক বছর ধরে বিদেশে ছিল। অনিচ্ছা সত্ত্বেও সে একটি দেশের সেনাবাহিনীতে কর্মরত। প্রতারকদের খপ্পরে পড়ে আজ তার এই অবস্থা। বারুদ আর ধোঁয়ায় তার জীবন দুর্বিষহ। অবশেষে যুদ্ধ শেষে মুক্তি হয়। সেই দেশের সরকার তাকে একটি নতুন ঘর ও অর্থ উপহার দেয়। কিন্তু নয়ন বাড়িতে ফিরে আসে। আবেগপ্রবণ মন পুরনো বন্ধু ও পরিবারকে কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত। গোধূলিতে বাড়ির বাঁশবাগানে গামছা বিছিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।
1: অনুগল্পের আসর সঙ্গে প্রযুক্তি আর তাপস, আর মে মাসের অনুগল্পের আসরের বিষয় মাটির টান। এই বিষয়ে এবারের যে গল্পটি পড়ব সেটি পাঠিয়েছেন যাদব ঘোষ রোড সরসোনা কলকাতা 160 থেকে শেষেন্দু গায়েন। চাই না আমার গগনচুম্বী অট্টালিকা, উন্নত মানের গবেষণাগার, সবুজ শ্যামলিমায় ভরা ছোট্ট একটা ঘর হবে, দক্ষিণে বাতাস বইবে, বসন্তে রঙিন হবে চারদিক, উত্তরে খাওয়া কাঁপ ধরাবে শরীরে, গ্রীষ্মের দাবদাহে বটবৃক্ষের ছায়ার তলে এলিয়ে দেব দেহটা।
2: এত বড় সুযোগ হাতছাড়া করবে মৃন্ময়?
1: না মৃত্তিকা, হাতছাড়া করবো না বলি তো ছেড়ে ফেললাম।

0: ছিঁড়ে ফেললাম যে মাটি আমার নয় সে মাটিতে যাওয়ার নিমন্ত্রণ। গতকালই সুনির্মলের চিঠি এসেছে, ওর ওখানকার সরল প্রান্তিক মানুষগুলোর আর্থিক উন্নতি সাধনে কাজ করব, দুজনকেই যেতে বলেছে।
1: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। গল্পের শিরোনাম বাতাসের গন্ধ। কাটোয়ার অদূরে নয়াচর ইকো ভিলেজের গাইড গণেশ দা আমাদেরকে নিয়ে চললেন ভটভুটি লঞ্চে চুপির চরে পাখিদের আড্ডা দেখানোর জন্য। কিছুটা যেতেই চোখে পড়ল ডলফিনদের ডিগবাজি খেলা। হঠাৎ গণেশটা জলে হাত দিয়ে ও বাতাসের গন্ধ শুঁকে নিয়ে বললেন,
2: এক্ষুনি ফিরে যেতে হবে।
1: আমরা পিড়াপিড়ি করলেও গণেশ দা লঞ্চ ফিরিয়ে নিয়ে চললেন অতি দ্রুত গতিতে। ততক্ষণে শোঁ শোঁ করে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, লঞ্চটা দুলে উঠছে, বিপদের আঁচ পাচ্ছি আমরা। কোনো রকমে লঞ্চটা তীরে ভেড়াতেই ঝড়ের অভিঘাতটা আছড়ে পড়ল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। মাঝ নদীতে কি অবস্থা হতো ভেবে সেদিন গণেশ দাকে ধন্যবাদ জানিয়েছিলাম।
0: পরের গল্প পাঠিয়েছেন সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। গল্পের নাম দিয়েছেন মাটির কান্না। বি ফাইন ফেল হলেও কিশোর দমেনি, কাজের সূত্রে মেখলিগঞ্জ, ওখানে টর্চারের শিকার, জীবনের দুর্বিপাক, বিধ্বস্ত শরীর ও মন নিয়ে শেষে ফিরে এলো বাড়িতে। ভাবে শেষে মাও তাকে বুঝল না। মৃত বাবার ইচ্ছে ছিল সে বড় শিল্পী হবে। কই বলল, উপরে উঠি, এখানে বাবা হাতে ধরে তুলি ধরা শিখিয়েছিল, এই মাটিই আমার শেষ আশ্রয়। এখন সারাদিনই বিড়ি খায়, উপরে উঠে মা প্রতিদিন ফেলে আসে অ্যাস্ট্রে ভর্তি পোড়া ছাই। একলা মা কেবল ভাবে আর বসে বসে শুধুই কাঁদে।

0: এবারের গল্পটি দেবাশিস দাস লিখেছেন, মুন্সিপুকুর চন্দননগর হুগলি থেকে। গল্পের নাম ভিটের মায়া। সেবার সারা বাংলায় বান ডাকল, শঙ্কর বাটিতেও। সরস্বতী ফুঁসে উঠেছে, দুপুর থেকেই বাঁধে মানুষের ভিড়। সেলিম চাচা বললেন,
1: গাঙ্গবাইকের মুখে বাঁধ ভেঙে গেরাম ভাইসে দিবে।
0: তাই শুনে গ্রামবাসী নিজের ভিটে ছেড়ে স্কুল বাড়িতে আশ্রয় নিতে লাগল। শুধু তিন কুল হারা নকি ঠাম্মা বাঁধে, মোর শ্বশুরের ভিটা মুসেইরে যাবুনি। খোকন আতঙ্কিত,
1: বাঁধের ফাটল দিয়ে জল ঢুকছে।
0: শামিম বলল,
1: বেটার শোনে তোমার ভাই চালিবে।
2: লিক
0: নকি ঠাম্মা নারাজ। অগত্যা কোমর জল ঠেলে তারা স্কুল বাড়িতে ফিরে এলো, পাঁজা কোলায় নকি ঠাম্মা।

কোন গল্পের আসরে আজকের প্রায় শেষ মুহূর্তে আমরা হাজির। এবারের যে গল্প আমি পড়ব সেটি পাঠিয়েছেন অন্তরা চট্টোপাধ্যায়, যদিও ঠিকানা লেখেননি। ল্যাপটপ খুলতে স্ক্রিন সেভারে ধান খেয়ে তার সেই আম গাছটা, কৃষ্ণেন্দু দু চোখ কোচলে তাকালো স্ক্রিনে। না, ওর ফেভারিট ম্যাটার হর্নি আছে, কি যে হচ্ছে। মিমো যেদিন থেকে ওকে জিজ্ঞাসা করেছে, পাপা ভাত কোথেকে আসে।

0: সেদিন থেকেই সমানেই ছবিটাই স্বপ্নে দেখছে কৃষ্ণেন্দু। গ্রামের বাড়ির ধান জমি ঘেঁষা আম গাছ, অনেক স্মৃতি জড়িয়ে এই দৃশ্যের সঙ্গে। ছোটবেলায় আম পাড়া, গাছের ডালে দোলনা বেঁধে দোল খাওয়া, ধান খেতে বন্ধুদের সঙ্গে খেলা, ধান কাটার মরশুমে বাবা কাকাদের আর মুনিশদের সঙ্গে আম গাছ তলায় দুপুরের রান্না খাওয়া, আজ নিউ ইয়র্কে বসে খড়গপুর আইআইটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু মণ্ডলের এ সব কিছুই যেন গত জন্ম। কিন্তু প্রতি রাতের এই নাছোড় স্বপ্নটা বোধহয় ওকে পাগল করে ছাড়বে। বিকেলে বাড়ি এসে কৃষ্ণেন্দুর ঘোষণা, আগামী মাসে মিমোকে নিয়ে গ্রামে যাব। আঁতকে ওঠে শ্রী মৌলি, তখন তো তোমার শিকাগোতে কোম্পানির হয়ে গোল্ডেন অ্যাওয়ার্ড নিতে যাওয়া। খেত ভর্তি সোনার ধানের থেকেও বড় কোনো গোল্ডেন অ্যাওয়ার্ড আছে নাকি মৌলি? হেসে বলে কৃষ্ণেন্দু, টিকিট কেটেছি, আগামী মাসে আমি আর মিমো ধান খেত দেখতে দেখতে আমাদের আম গাছটার দোলনায় বসে দোল খাব। যাবে তুমি? ধীরে মাথা নেড়ে সায় দেয় মৌলি। গল্পের নাম মাটির টানে।
1: পরের গল্পে চলে যাই, সম্ভবত এই পর্বের শেষ গল্প। শেলি সাহা কাঁচড়াপাড়া থেকে লিখেছেন গল্পটি, গল্পের নাম গন্ধ। বিহানবেলায় মৃদু শীতল বাতাস বইছে, রক্তিম পূব আকাশ, বিশৃঙ্খল অভ্রমালা। বছর দশেক পরে পূজোয় প্রবাসী নীলাঞ্জনের গ্রামে প্রত্যাবর্তন, চেনা সব বিলুপ্ত প্রায়। বৃদ্ধ বাড়িটা শূন্য বুকে ধুঁকছে, মা বাবার তৈরি বাগানের গাছেরা যেন ওদিকেই বিষাদের দৃষ্টিতে তাকিয়ে, গাছেদের গভীর ছাওয়ায় নীলাঞ্জন আশ্রয় খোঁজে, খোঁজে স্মৃতির গন্ধ। দৃষ্টি ঝাপসা হয়ে আসে রাতের নিকষ অন্ধকারে চেয়ে নীলাঞ্জন, ভেসে আসে হাসনুহানার গন্ধ, ভাবে অন্তুকে গন্ধটা চিনিয়ে রাখবে যদি কখনো সে বাবার গন্ধ খোঁজে।
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: এবার সময় কিন্তু আমাদের মে মাসের সেরা অনুগল্প এবং সেরা অনুগল্পকারকে বেছে নেওয়ার। তাহলে আগে গল্পটা আমরা পড়ি।
1: বেশ,
0: গল্পের নাম হচ্ছে দেশের মাটি। ওই দেখো রুকু, বাবুই পাখি, আর এইটা আলু ক্ষেত, মাটি খুঁড়লেই আলু পাবি।
1: মাটি খুঁড়বো বাবা। আলপথ থেকে রতন দলুই ডাক দেয়,
0: ছোট কর্তা, তোমার বিলাত কি গ্রামটা থেকে ভালো? শুনলাম এখানকার জমি জিরের সব বেশি দিস, ঘরটুক অন্তর রাখো, হাজার হোক দেশের মাটি।
1: অনুরাগ থমকায়, ছেলেকে জিজ্ঞাসা করে,
0: এই গ্রাম তোর কেমন লাগছে রুকু?
3: দারুন, আমি প্রত্যেক বছর এখানে আসবো বাবা।
0: তাহলে এখানকার ঘরগুলোর মেরামতের ব্যবস্থা করি বল।
1: অনুরাগের মুখে হাসি।
0: আর এই গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি
1: রুমা মুখোপাধ্যায়, চন্দননগর, হুগলি থেকে।
0: অনেক অনেক অভিনন্দন।

0: তাহলে অনুগল্পের আসর এই মে মাসের পর্ব এখানে শেষ। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সঙ্গে আগামী জুন মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার অনুগল্পের আসরে। তাহলে আজ এই পর্যন্ত। সঙ্গে ছিলাম আমি তাপস,
1: আমি প্রযুক্তি। সকলকে জানাই শুভরাত্রি।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এয়ার অ্যাপে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এবং এফএম গোল্ড প্রচার তরঙ্গে। শুনছেন আধুনিক গান মান্না দের কণ্ঠে, মাফ করবেন, আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির কণ্ঠে।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, এখন শিল্পী মোহাম্মদ রফি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, এখনকার শিল্পী শ্যামল মিত্র।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান শ্যামল মিত্রের পরে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: না,
1: পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে
0: না, না
1: বড় ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে
0: না, না
1: গ্রামের শেষে অসত্য।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

প্রথমে মোহাম্মদ রফি, তারপরে শ্যামল মিত্র এবং সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:25। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে। ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মার্জিনা আবদুল্লাহ।

0: हाय हाय प्राण जाए प्राण जाए जाए प्राण
1: जाए। বাংলা ছায়াছবির গান শুনছেন মর্জিনা আব্দুল্লাহ ছায়াছবির পর এবারে মৌচাক ছায়াছবির গান।

0: প্রথমে পরপর দুটি গান মান্নাদের কণ্ঠে, ছবির নাম মৌচাক।
1: এবার মোলে সুতো হবো

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

মৌচাক ছায়াছবির গান শুনছেন। এবারের গানটির শিল্পী আশা ভোঁসলে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মৌচাক।

সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তোপার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো ঘোপার দাড়ি

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে ছদ্মবেশী ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম ছদ্মবেশী।

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দর।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনছেন ছদ্মবেশী ছায়াছবির গান। এবারের গানটির শিল্পী অনুপ ঘোষাল।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনছেন ছদ্মবেশী ছায়াছবির গান। এবারে পরপর দুটি গান আশা ভোঁসলের কণ্ঠে, ছবির নাম ছদ্মবেশী।

বাংলা ছায়াছবির গান শুনছেন। ছদ্মবেশী ছায়াছবির পরে এবারে হার মানাম হার ছায়াছবির গান। প্রথমে পরপর তিনটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম হার মানা হার।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে মর্জিনা আবদুল্লাহ, তারপর মৌচাক, তারপর ছদ্মবেশী এবং সবশেষে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী অনুপ ঘোষাল। প্রথমে দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:33 হয়ে 40 সেকেন্ড। নানা রঙের গান শুনছেন অনুপ ঘোষালের কণ্ঠে। দ্বিজেন্দ্র গীতির পর এবারে নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে দ্বিজেন্দ্র গীতি এবং পরে নজরুল গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব। তবলায় ছিলেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে প্রদীপ পালিত। এবার শুনবেন সেতার, শিল্পী সৌম্য আড্য, রাগ পরমেশ্বরী।

এতক্ষণ প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন সেতার শিল্পী সৌম্য আঢ্য, রাগ পরমেশ্বরী, তবলায় ছিলেন প্রদ্যুৎ পাল। আর মাত্র কিছু মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুনভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 23 মে, শনিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। তবে আজ না বললেই নয়, ভাবছেন ইন্দ্রাণী এই অবস্থায়? এই যে গরম একবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, আর তার সঙ্গে চারপাশে ধুলো, সব মিলিমিশিয়ে বেচারা গলা। তবে অনেকেই বলছে ভালোই হয়েছে, ইন্দ্রাণী বেশি কথা শোনাতে পারবে না। নিশ্চয়ই গল্প তো শোনাবই, তবে আজকে এই প্রসঙ্গেই বলি, আজকে না আপনাদের লেখাগুলো একটু ছোট্ট ছোট্ট করে পড়ব। কারণ সমস্যা একটাই হচ্ছে, যদি কখনো কাশি আসছে তখন সত্যি সত্যি মনে হচ্ছে কি কাশি বাসি হয়ে গেলাম, এতই কাশি হচ্ছে যে তাকে থামানো যাচ্ছে না। তাই দীর্ঘক্ষণ ধরে কথা না বলে অনেকটা বড় বড় আপনাদের মেসেজ পড়তে আজ পারবো না, তার জন্য আগে থেকেই কিন্তু করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্প তো শুনবই, অবশ্যই গল্প শুনব, গল্প শুনব, সেই গল্পের মধ্যে থাকা কথা নিয়ে, ভাবনা নিয়ে গান শুনব। আজকে জানেন বিশ্ব কচ্ছপ দিবস, একদম প্রায় 365টা দিনের প্রত্যেক দিনই কিছু না কিছু দিবস খুব ভাবনা চিন্তা করেই পালন করা হয়। তার কারণ প্রত্যেকের এই পৃথিবীতে সমান মূল্য।

বললো, তাই বোধ হয় এ দিবস পালন। আর কচ্ছপ সে যে কত বড় ভূমিকা নিয়ে আছে, আমরা গল্পের মাঝে মাঝে কথায় নিশ্চয়ই সে কথা জানব, আর গল্পের শেষে আপনার কাছেও জানব। চলুন, কথা গল্প তারই মাঝে থাকবে সেই ভাবের কিছু গান। কচ্ছপ কেন বন্ধু নিশ্চয়ই জানবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে এই গানটি, আর শুরুতেই বলে নিয়েছি আজকে গলা ঠিক বসে নেই, তাই জন্য কষে চেষ্টা করছি গলাতে যত রকমের জোর দিয়ে কথা বলা যায় সবটাই বলার। আজকে বলেছি কচ্ছপ, আজ বিশ্ব কচ্ছপ দিবস। শুধু তাই নয়, সে তো প্রত্যেক দিনই কিছু না কিছু দিবস, কিন্তু এই কচ্ছপ আমাদের মানে মোটিভেশনাল গল্প বলুন এবং বিভিন্ন ভাবনায় সে কেমন করে বন্ধু এবং তার একটা স্থায়িত্বের সঙ্গে তার যে মেলবন্ধন, এই নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। মনে পড়ছে কচ্ছপ নিয়ে সেই গল্প? অনেক গল্প রয়েছে, আজকে বোধহয় একটা দুটোর বেশি গল্প বলা যাবে না, তবুও একটু মনে করুন কোন গল্পের কথা বলছি বলুন তো।

জানি তো, ভাবছেন সেই যে খরগোশ আর কচ্ছপ, তারা দুজনে আমাদের কী শিক্ষা দিয়েছিল। আমরা একদম প্রায় পড়াশুনো শুরুতেই এ কথা জেনেছিলাম, স্লো বাট স্টেডি টু উইন দ্য রেস। ধীর হলেও একেবারে

নিরবিচ্ছিন্ন একটা গতি বজায় রাখতে হবে, সেখানে কোনো থামা চলবে না। এই শিক্ষাই আমরা কচ্ছপ আর খরগোশের মধ্যে থেকে পেয়েছিলাম। আর একটা গল্প খুব মনে হচ্ছে, সেই যে দুটো হাঁস আর কচ্ছপ, তাদের খুব বন্ধুত্ব। তারপরে সেই বন্ধুত্বের পর কী ঘটল, সেই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পেলাম মনে পড়ছে? ছোট্টবেলা তো আমাদের এই সমস্ত গল্প দিয়েই ভর্তি হয়ে থাকে, আর ছোট্টবেলায় শেখা সেই গল্পরা যে সারা জীবনভর কত শিক্ষা দেয় তা বোধ হয় এই চিরন্তনীতে এসে আমরা সবাই বুঝতে পারি। আমরা পারি মানে আমরা এই প্রান্তে বসে পারি, আপনারাও প্রান্তে, তাই না? একদম। কচ্ছপ আর দুই হাঁস, সেই কচ্ছপ জাতকের গল্প, যেখানে বলা হয়েছিল যে বেশি কথা বলার পরিণাম কি হতে পারে, তাই গল্পে শিক্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। গলা বলছে আজ বেশি কথা বলো না, কিন্তু গল্প শোনাবো কথা বলবো না তা কি হয়? একটা হ্রদে এক কচ্ছপ আর দুই রাজহাঁস, গভীর বন্ধুত্ব তিনজনের মধ্যে। দিব্যি আছে, সবাই খাওয়া দাওয়া করছে, গল্প গুজব করছে, নিজেদের মধ্যে নানান রকম ভাব বিনিময় করছে। এইভাবে তারা বেশ আরামেই দিন কাটাচ্ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে, চিরদিন সময় কারো সমান নাহি যায়, সবার ক্ষেত্রেই তাই হয়। আমরা মানুষ বলে হয়তো আমাদের মতন করে এ কথা বলেছি, কিন্তু দেখা যায় আরও অনেকেরই মধ্যে এই একই ঘটনা ঘটে। জানি অনেকেই মনে করছেন, সত্যি তো ওই যে গল্পটা পড়েছিলাম তারপর কি কি হয়, আরও অনেকেই ভাবছেন এর থেকে কি কি শেখা যায়। ভাবতে থাকুন, তার মধ্যে ছোট্ট করে একটু সুরে সুরে ঘুরে আসি, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অনুসূয়া মুখার্জির কণ্ঠে এই নজরুল গীতিটি। আর গল্প যে বলছিলাম যে এক কচ্ছপ আর দুই রাজহাঁসের মধ্যে দারুণ বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, তিনজনে দিব্যি আছে, খুব আরাম করেই তাদের চলছিল। কিন্তু একবার একটা বড় সমস্যার মুখোমুখি তাদের তিনজনকেই হতে হলো। প্রচণ্ড খরার কারণে হ্রদে জল ক্রমশ শুকিয়ে যেতে শুরু করলো। তখন হাঁস দুটো দেখলো যে আমরা না হয় উড়ে অন্য কোথাও চলে গেলাম, অন্য কোনো বড় হ্রদে, কিন্তু কচ্ছপকে নিয়ে কী করি। তিনজনেই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। এই তো বন্ধুত্ব, আমি ভালো আছি তা নয়, আমার বন্ধু ভালো আছে কি? আর এই বন্ধুকে পাশে থাকা সকলে, যাকে শুধু বন্ধু বলে চিনেছি ছোট্টবেলা থেকে, সে কেবলমাত্র বন্ধু নয়, বন্ধু পাশে যতজন আছেন, পরিচিতজন, প্রিয়জন, কিছু ক্ষেত্রে অপ্রিয়জনও, কিন্তু প্রত্যেকের পাশে প্রত্যেকের থাকাটা খুব জরুরি, তাই বোধহয় শেখায় এই গল্পটা। যাই হোক, তিনজনে মিলে রোজ নানান রকম প্ল্যান করতে লাগলো, কী করা যায় কী করা যায়। এরপরে একটা উপায় বেরোলো যে হাঁসেরা যদি উড়ে উড়ে যেতে পারে, তাহলে কোনো একটা যদি ব্যবস্থা করা যায় যাতে কচ্ছপকেও উড়িয়ে নিয়ে যাওয়া যায়। আপাত দৃষ্টিতে এসব ভাবনা আমাদের অবাক লাগে, আরে কচ্ছপ যে গুড় গুড় গুড় গুড় করে হাঁটতে থাকে, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া। কিন্তু বিপদ এমন জিনিস যা আমাদের নানান রকম ভাবনা, নানান রকম অপশন খুঁজতে সাহায্য করে। হাঁস দুটো একটা কাঠের লাঠি নিয়ে এলো। তারা কচ্ছপকে বলল, শোনো, লাঠির মাঝখানটা তুমি কামড়ে ধরে ঝুলে থাকবে, ঠিক আছে? আর আমরা লাঠির দুটো প্রান্ত ঠোঁটে ধরে আকাশে আমরা উড়ে যাব। কিন্তু এইভাবেই তুমি তো উড়ে যাবে আমাদের সঙ্গে, কিন্তু তুমি একটি কারণেও, কোনো কারণেও মুখ খুলবে না। তুমি ওই যে আমাদের সঙ্গে উড়তে উড়তে মুখ আটকে থাকবে, একদম যেন ঠোঁটটা আটকানো থাকে তোমার এই লাঠির মধ্যে, আমরা যখন গিয়ে তোমাকে বলবো এবার তুমি মুখ খোলো, তখন তুমি মুখ খুলবে, ঠিক আছে? ব্যাস, এই তো প্ল্যান হয়ে গেল কমপ্লিট, যে তারা দুজন, হাঁসেরা দুজন, লাঠির দুটো প্রান্তে ঠোঁট দিয়ে ধরবে আর মাঝখানটা কচ্ছপ আটকে থাকবে। এইভাবেই তারা একটা নিরাপদ আশ্রয়, নতুন একটা হ্রদে, নতুন একটা জলাশয়ে তারা একসঙ্গে গিয়ে আবারও থাকবে, বন্ধুত্ব বজায় থাকবে, বিপদ কেটে যাবে, ঠিক আছে এত অবধি কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু আমরাও যেমন সমস্যা ছাড়া কি থাকতে ইচ্ছে করে, বেশ একটা নিস্তরঙ্গ সুন্দর জীবন চলছে, অনেকেরই তা ভালো লাগে না। তারা বলে, আরে সমস্যা আসবে তবেই না

বুদ্ধি আছে কিনা সেটা জানা যাবে? যেন বুদ্ধির প্রকাশের জন্য জীবনের সমস্যা আসা খুব জরুরি, তাই জরুরি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কালিকা প্রসাদের গলায় এই গানটি। আর সত্যি তো বন্ধুকে ছেড়ে তো কখনো থাকতে নেই। এই গল্পেও আমরা তাই দেখলাম, প্ল্যান অনুযায়ী তিন বন্ধু নিরাপদ জায়গা খুঁজতে চলল, মানে খুঁজতে চললো মানে হাঁসেরা খুঁজে পেয়েই ছিল, শুধু সেখানে পৌঁছানোর অপেক্ষা। তারা ওড়বার আগে কচ্ছপকে শেষবারের মতো বলে দিল, শোনো তুমি কিন্তু কোনো অবস্থাতেই মুখটা খুলবে না, এটা মনে রেখো কেমন। আমরা একদম গিয়ে তোমাকে নিয়ে পৌঁছবই হ্রদে, ওই জলাশয়ে, তারপর আমরা যখন বলবো তারপর তুমি মুখ খুলবে, ঠিক আছে? সবই ঠিক আছে। এভাবেই তারা চলল। ওরাও শুরু হলো, কচ্ছপ মাঝখানে ধরে থাকলো লাঠির, তারা দুপ্রান্তে উঠতে উঠতে উঠতে উঠতে চলল। এইবারে ব্যাপারটা কীরকম হয়, কোনো জিনিস সহজভাবে চলাটা অনেকের কাছেই ঠিক সহজ থাকে না। ওই জোড়া তিনজন উড়ে যাচ্ছে, নিচে আমাদের মতো কিছু সমালোচকের দল, এ বাবা ওই দেখো কচ্ছপটাকে কেমন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি তো রান্না করা হবে, আমরা যেমন করি। আবার কেউ বলল, দেখেছো কেমন ওরা উঠতে পারে বলে উড়ে যাচ্ছে, আর ইয়ে অপদার্থ।

কিচ্ছু পারে না, ডুগুর গুড়গুড় গুড় করে বেড়ায় সারাদিন, সেই রকম লাঠিটা ধরে চলেছে। ছি, এইরকম নানান রকমের মন্তব্য, কটুকথা, কটাক্ষ ইত্যাদি সব চলতে লাগলো নিচ থেকে, মানে তারা আকাশে উপর দিয়ে যাচ্ছে আর স্থলভাগ থেকে ওপরের দিকে এইসব মন্তব্য ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ চুপচাপ রয়েছে, তারপরে ভাবছে, এইভাবে এই অপমান সহ্য করে আমাকে বাঁচতে হবে, যেন এই লোকগুলোর এই সব সমালোচনার উপরে ওর বাঁচাটা নির্ভর করছিল। অনেকক্ষণ চুপচাপ থেকে, এবং রাজহাঁসেরা তো কনফার্ম, তারা উড়ে যাবে, একে নিয়ে যাবে, এর মধ্যে আর কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই। সুতরাং তারা যাই শুনুক না কেন, তারা ঠিক নিজের মতন করে উড়ে চলে যাচ্ছে। কিন্তু কচ্ছপকে এসব ব্যঙ্গোক্তি শুনতে হচ্ছে, খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। তারপর যখন আর থাকতে পারল না, সে উত্তর দিতে গেল, আমরা তিনজন বন্ধু, তাই এভাবে ওরা আমাদের নিয়ে যাচ্ছে। ব্যাস, যেই মুখটি খোলা সঙ্গে সঙ্গে যা হওয়ার তাই হলো। কী হলো বুঝতেই পারছেন না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রঙ্কিনী সেন আর তার সহশিল্পীদের কাছে শুনছিলাম গানটি। গান শুনতে শুনতে এটাই মনে হচ্ছিল, সত্যিই তো বন্ধু কাছেও থাকে দূরেও থাকে, কিন্তু বন্ধু হয়েই সে থাকে। এখানেও দেখুন এই গল্পের মধ্যে বন্ধু হয়েই সবাই চলেছিল, কিন্তু কিছু সমালোচনা কোনো এক বন্ধুকে কোথাও একটা, আমরা বলি না কথায় কথায় ইগো হার্ট হয়, কোথাও একটা গিয়ে আত্ম অহংকারে লাগে, একটা আত্মশ্লাঘা তৈরি হয়। ওরা পারে বা ও পারে, আমি পারি না, এই পারি না বোধটা থেকেই না কোথাও একটা কষ্ট তৈরি হয়, যে কারণে এখানেও যেমন কচ্ছপের ওই সমস্ত সমালোচনা

শুনে রাগ হলো, সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করতে গেল। ব্যাস সঙ্গে সঙ্গে মুখটা খুলে গিয়ে সেই লাঠি থেকে সোজা উপর থেকে নিচে পড়ে গেল, পড়ে গিয়ে তার মৃত্যু। এ তো গেল গল্পের কথা, কিন্তু এই গল্পগুলো আমাদের কি শেখায়? যে অবস্থাতেই হোক না কেন, কমিটমেন্ট মানে কমিটমেন্ট।

এই আমাদের যে প্রভাবটা আছে, যে যে কথা বলা হয়েছে কথার খেলাপ করা যাবে না। এক্ষেত্রেও তিন বন্ধুর মধ্যে একটা কথা হয়েছিল, কিন্তু কিছু সমালোচনা সেই কথার খেলাপ করিয়ে দিল, যেখান থেকে সমস্যাটা হলো। যদিও জানেন বিশ্বদর্শনে কচ্ছপকে মূলত ধৈর্য, সৃষ্টি আর মহাজাগতিক ভারসাম্য, দীর্ঘায়ু এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতি আর পুরাণে এই কচ্ছপের স্থান খুব গভীর আর তাৎপর্যপূর্ণ। গল্পে আমরা যাই পাই, আবার ওই গল্পটাতেও চলে যেতে পারি একটুখানি খরগোশের সঙ্গে গল্পে। সে কিন্তু তার কর্তব্যে স্থির ছিল, তাই শেষ পর্যন্ত জিতেছিল। আমরা অনেকেই এখন বড় বেশি অস্থির, যা চাই এই মুহূর্তে চাই, যেভাবেই হোক। আমরা ভাবি না পাওয়ার পরের পরিবেশ পরিস্থিতিটা কী হবে, ভাবি যেন তার উপায়ে পেয়ে গেলেই হলো, তারপর যা হয় দেখা যাবে। ওই তো, ওই যা হয় দেখাটি আসলে হয় না, সবটুকু দেখা সবটুকু কাজের উপর নির্ভর করে। পৌরাণিক কাহিনীতে আসলে কচ্ছপকে মহাজাগতিক ভিত্তি হিসেবে কল্পনা করা হয়, তো কূর্ম অবতার, তাই না? আমরা শুনেছি এটা কূর্ম অবতার। বলা হয় সে নাকি পৃথিবীকে নিজের পিঠে ধারণ করে ভারসাম্য রক্ষা করে। এই কথাটা যখন পড়েছিলাম সেই ছোট্টবেলায় খুব মজা লেগেছিল। সত্যিই তো কচ্ছপের পিঠটা কেমন গোল, আর পৃথিবী যে গোল তার কত রকম প্রমাণ যে আমরা তখন পড়েছিলাম, একটা বড় প্রশ্ন থাকতো যে পৃথিবী যে গোল তার প্রমাণ দাও। প্রায় 8টা না 9টা পয়েন্ট ছিল, তার মধ্যে এইটা একটা পয়েন্টকে বলে আমার তখন মনে হতো, যেহেতু পৃথিবীটা গোল আর কচ্ছপের পিঠটাও গোল। তো যাই হোক, এই যে পৃথিবীকে সে নাকি এই কূর্ম অবতার নাকি নিজের পিঠে ধারণ করে করে ভারসাম্য রক্ষা করে, এমন একটা বিশ্বাস রয়েছে। এছাড়া চীনা পৌরাণিক কাহিনীতে জানেন তো বলা হয় কি বিশাল কচ্ছপের পিঠে আকাশ ধরে রেখেছে। এই গল্পটা দেখছিলাম, বেচারা আকাশ পথে যাচ্ছিল আর স্থলপথে তার কী শোচনীয় পরিণতি হলো। আর একটা জিনিস যেটা বলছে যে আমেরিকান আদিবাসীদের যেমন ইরোকো বা লেন্যাপ, এদের সৃষ্টিতত্ত্বের মিথ অনুযায়ী কচ্ছপের পিঠেই নাকি পৃথিবীর সৃষ্টি হয়েছে। উত্তর আমেরিকায় অনেক আদিবাসী আজও শ্রদ্ধার সাথে কচ্ছপ দ্বীপ বা টার্টল আইল্যান্ড এই বলে থাকেন। প্রাচ্যের আসলে বিভিন্ন দর্শনে কচ্ছপকে ধীরতা, স্থিরতা আর দীর্ঘায়ুর প্রতীক মনে করা হয়। তো কচ্ছপের আত্মরক্ষা আর প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা আধ্যাত্মিক সাধনায় ধৈর্য ও অবিচলতার শিক্ষা দেয়। আমরা এই গল্পগুলো তো দেখছি, তাই আধুনিক দর্শনে কচ্ছপ জীবনকে একটি ধীর গতির দৌড় হিসেবে তুলে ধরে, যে বলছিলাম স্লো বাট স্টেডি। এটা শেখায় যে দ্রুত গতির চেয়ে সঠিক পথে ধারাবাহিকতা, ধৈর্য আর ভারসাম্য বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি। তার মানে বিশ্বজুড়ে কচ্ছপ নিছক একটি প্রাণী নয়, বরং আদিকাল থেকে আজ পর্যন্ত টিকে থাকা এক মহাজাগতিক প্রজ্ঞার প্রতীক এই কচ্ছপ বা কূর্ম অবতার। টিকটিক করে ঘড়িতে সময় এগিয়ে চলেছে, তাই আরেকটুখানি বলবো কচ্ছপকে নিয়ে। গল্প তো বলেছি, কিন্তু এই গল্পের পিছনে যে দর্শন রয়েছে, যে ফিলোসফি, এবং বলাই বাহুল্য ফিলোসফি ছাড়া কিন্তু জীবন কাটানো খুব কষ্টকর। তাই আমাদের জীবনকে নিয়ে পথ চলতে চলতে মাঝে মাঝে ফিরে তাকাতে হয়, কী করছি, কেন করছি, যা করছি ঠিক করছি? কিন্তু জীবনে যাই বলুন, এই যে বন্ধুত্বের গল্প দিয়ে শুরু করেছিলাম, প্রত্যেক সময়ে মনের মধ্যে ফিরে ফিরে আসে বন্ধু জীবনে বড় জরুরি, তাই না?